0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। অনুষ্ঠানের প্রায় অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে এলাম। পরের শিল্পী প্রথমে মৃগাঙ্ক সরকার, তারপরে পূর্বাদাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আনন্দধ্বনি অনুষ্ঠান একদম শেষের দিকে, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব আজকে আনন্দধ্বনির শেষ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: আকাশ এখন মেঘলা ভীষণ বজ্র গুরু গুরু, মাঝে মাঝেই রোদের টুকি নতুন সকাল শুরু। অশান্ত মন, বিপন্ন সময় অথবা কাজের চাপ, বাজার দরের গ্রাফটি দেখে প্রেশার হলো হাফ। হাল ছাড়লে খসে যাবে মনের পলেস্তারা, বেঁচে থাকার লড়াইয়ে চলবে না কোহারা। মনে আছে বিষ্ণু ভক্ত ইন্দ্রদুম্নের প্রতীক্ষা, নীলমাধবের দেখা পেতে দিয়েছেন কত না পরীক্ষা। রথযাত্রা দিনে বলেছি বিশ্বাবসু বিদ্যাপতির গল্প, জগন্নাথ দেবের আবির্ভাব লীলার কাহিনী অল্প স্বল্প। দারুব্রহ্ম থেকে প্রভুর মূর্তি কে করল, বাকি গল্পটুকুর বলার আজকে সময় হলো। 100.1 এফএম গোল্ডে শুনছেন প্রভাত বিনা, গান গল্প সাজিয়ে আপনাদের সঙ্গে আমি তানিয়া।

সমুদ্র থেকে অলৌকিক দারু ব্রহ্মের আবির্ভাব এবং ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে তার নীলাচলে আগমন ছিল শ্রী জগন্নাথ মহালীলার এক ঐতিহাসিক অধ্যায়। কিন্তু ভগবানের লীলা সেখানে থেমে থাকেনি, বরং সেখান থেকেই শুরু হয় আরও গভীর রহস্যের উন্মোচন। এখন প্রশ্ন একটাই, যে দারুতে স্বয়ং পরম ব্রহ্ম অধিষ্ঠিত, সেই দারু থেকে ভগবানের বিগ্রহ নির্মাণ করবেন কে? এটি কেবল কারিগরির প্রশ্ন ছিল না, এটি ছিল ঈশ্বরের ইচ্ছা, শাস্ত্রীয় বিধান এবং ভক্তির পরীক্ষার এক নতুন অধ্যায়। রাজা ইন্দ্রদ্যুম্ন নির্দেশ দিলেন দারু ব্রহ্মকে অত্যন্ত পবিত্র স্থানে স্থাপন করা হোক। ঋষি মুনিরা বৈদিক নিয়মে শুদ্ধিকরণ, অগ্নিহোম এবং স্তোত্রপাঠ শুরু করলেন। রাজা বললেন, ভগবান নিজে দারু ব্রহ্ম রূপে আমাদের কাছে এসেছেন, এখন তাঁর বিগ্রহ নির্মাণ করা আমাদের পবিত্র কর্তব্য, কিন্তু এই মহান দায়িত্ব কার হাতে অর্পণ করা উচিত? সভায় উপস্থিত অনেকেই রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীদের নাম প্রস্তাব করলেন। রাজার আহ্বানে রাজ্যের নানা প্রান্ত থেকে দক্ষ শিল্পী ও ভাস্করেরা নীলাচলে এসে উপস্থিত হলেন। কারো হাতে সূক্ষ্ম ছেনি, কারো হাতে ছিল বিশেষ হাতুড়ি। কেউ বহু প্রজন্ম ধরে দেবমূর্তি নির্মাণে খ্যাত, তাঁরা দারু ব্রহ্মকে প্রণাম করে কাজে হাত দিতে প্রস্তুত হলেন। কিন্তু শুরুতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। প্রথম শিল্পী যখন ছেনি বসাতে গেলেন, তাঁর হাত কেঁপে উঠল। দ্বিতীয়জন চেষ্টা করলেন, কিন্তু ছেনি দারুর গায়ে প্রবেশ করল না। তৃতীয়জন হাতুড়ির আঘাত করতেই যন্ত্রটি ছিটকে দূরে পড়ে গেল। একজনের পর একজন চেষ্টা করলেন, কিন্তু ফল হল সেই একই। দারু ব্রহ্মে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত পড়ল না। উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এই অলৌকিক দৃশ্য দেখে এক প্রবীণ ঋষি শান্ত কণ্ঠে বললেন, মহারাজ, এখন স্পষ্ট যে এই দারু ব্রহ্ম কোনো জড় পদার্থ নয়, এখানে স্বয়ং পরমেশ্বর অধিষ্ঠিত। তাই মানুষের দক্ষতা দিয়ে নয়, ভগবানের অনুমতি ও কৃপা ছাড়া এর ওপর কোনো কাজ করা সম্ভব নয়। আরেকজন ঋষি যোগ করলেন, যে বিগ্রহ যুগে যুগে কোটি কোটি মানুষের মুক্তির পথ হবে, তার নির্মাতা সেও কি কেউ সাধারণ মানুষ হতে পারেন? তাকে তো স্বয়ং পরম

ব্রহ্ম নির্বাচন করবেন। এই কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন আবারও উপলব্ধি করলেন জগন্নাথ মহালীলার প্রতিটি অধ্যায়ে মানুষের পরিকল্পনার চেয়ে ভগবানের ইচ্ছাই সর্বোচ্চ। তিনি নত শিরে দারু ব্রহ্মের সামনে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি পথ দেখান, যাকে আপনি নির্বাচন করবেন তার হাতেই আপনার বিগ্রহ নির্মিত হবে। তারপরে কি ঘটল কাহিনীর বাকি অংশ সুন্দরম গোপাধ্যায়ের এই গানের ওপারে। ফিরে আসছি গানের পর আবারও।

কয়েকদিন পর এক সকালবেলা রাজপ্রাসাদের প্রধান দ্বারে এক অতি বৃদ্ধ কারিগর এসে উপস্থিত হলেন। তাঁর পরনে ছিল সাধারণ বস্ত্র, হাতে ছিল কাঠের কাজের কিছু পুরনো যন্ত্র। বাহ্যিক দৃষ্টিতে তাঁকে দেখে মনে হতো তিনি যেন বহু বছরের ক্লান্ত এক শিল্পী, কিন্তু তাঁর মুখমণ্ডলে ছিল অদ্ভুত এক প্রশান্তি, তাঁর চোখে ছিল গভীর দীপ্তি। তাঁর উপস্থিতিতে চারপাশে যেন এক নীরব মর্যাদার আবহ তৈরি হল। দ্বাররক্ষীরা প্রথমে তাঁকে সাধারণ বৃদ্ধ বলেই মনে করেছিলেন, কিন্তু তাঁর শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর তাঁদের বিস্মিত করল। তিনি বললেন, আমি শুনেছি রাজা এমন একজন শিল্পীর সন্ধান করছেন যিনি দারু ব্রহ্ম থেকে দেব বিগ্রহ নির্মাণ করতে পারবেন। রাজাকে জানাও।

আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দ্বাররক্ষীরা বিষয়টি রাজার কাছে জানালে রাজা তাঁকে অবিলম্বে সভায় নিয়ে আসার নির্দেশ দিলেন। রাজসভায় প্রবেশ করে বৃদ্ধ বললেন, মহারাজ, আমি বহু বছর ধরে কাঠের কাজ করছি, যদি ভগবানের ইচ্ছা থাকে তবে এই দারু থেকেই বিগ্রহ নির্মাণ করতে পারব, কিন্তু আমার একটি শর্ত আছে। সমস্ত সভা স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, আমাকে একটি নির্জন কক্ষে দারু ব্রহ্মসহ একাকী থাকতে দিতে হবে, 21 দিন পর্যন্ত সেই কক্ষে দরজা কেউ খুলবে না, কেউ আমার কাজ দেখতে আসবে না। যদি 21 দিনের আগে দরজা খোলা হয় তবে আমি সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে চলে যাব। রাজা জিজ্ঞাসা করলেন, এই গোপনীয়তার কারণ কি দেব? বৃদ্ধ উত্তর দিলেন, কিছু সৃষ্টি আছে যা নীরবতার মধ্যেই সম্পূর্ণ হয়। মানুষের অধৈর্য দৃষ্টি অনেক সময় সেই সৃষ্টিকে অসম্পূর্ণ করে দেয়। সভায় উপস্থিত ঋষিরা মাথা নত করলেন। তাঁরা উপলব্ধি করলেন, এই বাক্যের মধ্যে শুধুমাত্র শিল্প লুকিয়ে নেই, লুকিয়ে আছে সাধনার গভীর শিক্ষা। এরপর আমরা মনোময় ভট্টাচার্যের কণ্ঠে একটি গান শুনব, তারপরে ফিরে আসব কাহিনীর বাকি অংশ নিয়ে। তানিয়ার সঙ্গে 100.1 FM গোল্ডে শুনছেন প্রভাত বীণা।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

রাজা ইন্দ্রদ্যুম্ন বিনা দ্বিধায় সেই বৃদ্ধের সমস্ত শর্ত মেনে নিলেন এবং ঘোষণা করলেন, 21 দিন পর্যন্ত কেউ সেই কক্ষের কাছে যাবে না। ভগবানের কাজ ভগবানের ইচ্ছে মতোই সম্পন্ন হবে। দারু ব্রহ্মকে একটি পবিত্র কক্ষে স্থাপন করা হল। বৃদ্ধ কারিগর ধীর পদক্ষেপে সেখানে প্রবেশ করলেন। দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো এবং বাইরে থেকেও বন্ধ করে দেওয়া হলো। ভিতর থেকে বন্ধ সম্ভবত করা হয়নি, বাইরে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বাইরে দাঁড়িয়ে রাজা, ঋষি, বিদ্যাপতি, বিশ্বাবসু এবং অসংখ্য মন্ত্রী, ভক্ত সবাই নত শিরে প্রার্থনা করতে লাগলেন। তারা তখনও জানতেন না এই বৃদ্ধের প্রকৃত পরিচয় কি, কিন্তু জগন্নাথ পরম্পরায় বিশ্বাস করা হয় তিনি আর কেউ নন, দেবশিল্পী বিশ্বকর্মা, অথবা স্বয়ং ভগবানেরই এক অলৌকিক প্রকাশ, যিনি মানুষের রূপ ধরে সেখানে এসেছিলেন। প্রথম দিন থেকেই কক্ষের ভিতর থেকে নিয়মিত ছিনি ও হাতুড়ির শব্দ ভেসে আসত। সেই শব্দ সাধারণ কাঠ কাটার শব্দের মতো ছিল না। অনেক ভক্তের মনে হতো যেন প্রতিটি আঘাতের সঙ্গে বৈদিক ছন্দ মিশে আছে। দিনভর সেই শব্দ শোনা যেত। রাজা প্রতিদিন এসে দরজার সামনে প্রণাম করতেন। তিনি কখনো দরজায় করাঘাত করতেন না, কখনো ভিতরের খবর জানার চেষ্টাও করতেন না, কারণ তিনি তাঁর প্রতিজ্ঞায় অটল ছিলেন। বিদ্যাপতি, বিশ্বাবসু প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকতেন, তাঁরাও শুনতেন। এভাবে কেটে গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন। সমস্ত রাজ্য যেন এক বিশেষ নিয়মে আবদ্ধ হয়ে গেল। প্রতিদিন যজ্ঞ, স্তোত্রপাঠ, বিষ্ণু সহস্রনাম, হরিনাম সংকীর্তন এবং দারু ব্রহ্মের উদ্দেশ্যে প্রার্থনা চলতে লাগল। রাজা ইন্দ্রদ্যুম্ন রাজকার্যের অধিকাংশ দায়িত্ব মন্ত্রীদের হাতে অর্পণ করলেন। তাঁর অধিকাংশ সময় কাটতে লাগল উপবাস, জপ এবং ধ্যানে। তিনি বলতেন, যে কক্ষে ভগবানের নতুন রূপ প্রকাশিত হচ্ছে সেই কক্ষের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করাও আমার কাছে পরম সৌভাগ্য। এই অপেক্ষা ছিল না অধৈর্যের, এটি ছিল ভক্তির বা ভক্তের এক অপূর্ব অপেক্ষার। গানে গানে রুদ্র রায়।

একদমই তাই। রৌদ্ররায় যেমন বলছেন, দেবশিল্পী বিশ্বকর্মা যায় যে মূর্তি গড়িতে, আর অধৈর্য কিছু মানুষের জন্য সেই মূর্তি সম্পূর্ণ করা গেল না। এখন গল্পটা কি, কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। কক্ষের ভিতর থেকে ছেনির সব শব্দ থেমে গেল, না কোনো হাতুড়ির শব্দ, না কোনো পদচারণা। একদিন কেটে গেল, দুই দিন কেটে গেল, গোপন কক্ষের বাইরে তখন টানা কয়েকদিন ধরে কোনো শব্দ নেই, নিশ্চুপ। প্রথম দিকে সবাই ভেবেছিলেন হয়তো বৃদ্ধ কারিগর গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন, কিন্তু দিন যত গড়াতে লাগল উদ্বেগও তত বাড়তে লাগল। রাজা প্রতিদিন দরজার সামনে এসে কান পেতে শুনতেন কোনো শব্দ আসে কিনা, কিন্তু ভেতরে ছিল গভীর নীরবতা। এই নীরবতা যেন শুধু কক্ষের নয়, সমগ্র নীলাচলের উপরেই নেমে এসেছিল। এই নীরবতা শুধু রাজপ্রাসাদের নয়, রাজা ইন্দ্রদুম্নের হৃদয়েরও পরীক্ষা হয়ে উঠেছিল। তিনি দরজার সামনে দীর্ঘক্ষণ বসে থাকতেন, মাঝে মাঝে মনে হতো দরজা খুলে একবার দেখে আসেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যেত বৃদ্ধ কারিগরের সেই শর্ত যে 21 দিনের আগে দরজা খুললে আমি কিন্তু কাজ অসমাপ্ত রেখেই চলে যাব। ওদিকে রানী গুন্ডিচা ছিলেন গভীর ভক্তি ও মমতায় পরিপূর্ণ। তিনি প্রতিদিন ভগবানের জন্য উপবাস, পূজা, প্রার্থনা এই সমস্ত করতেন, কিন্তু যখন তিনি এই ঘটনা শুনলেন বহুদিন হয়ে গেল কক্ষের ভেতর থেকে কোনো শব্দ আসছে না, তখন তার মনেও আশঙ্কা দেখা দিল। তিনি রাজার কাছে এসে বললেন, মহারাজ, বৃদ্ধের অনেক বয়স, তিনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, যদি তিনি আহার বা জল ছাড়াই কষ্ট পান।

আসছেন এমনও তো হতে পারে। আমরা কি শুধুমাত্র একটা শর্ত রক্ষার জন্য একজন মানুষের জীবনকে বিপদের মধ্যে ফেলে রাখতে পারি? রাজার হৃদয় দুলে উঠল। একদিকে ছিল তার দেওয়া প্রতিজ্ঞা, অন্যদিকে ছিল মানবিক দায়িত্ব। এই দ্বন্দ্বই তাকে সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করালো।

রাজা সমস্ত ঋষি মুনি এবং রাজপুরোহিতকে ডেকে পরামর্শ চাইলেন। কেউ বললেন প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়, আবার কেউ বললেন যদি সত্যি বৃদ্ধ বিপদে পড়ে থাকেন তবে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য। জগন্নাথ পরম্পরায় কিছু আখ্যান অনুযায়ী এই অধ্যায়ের সবচেয়ে গভীর শিক্ষা এখানেই। একদিকে প্রতিজ্ঞা, অন্যদিকে করুণা, একদিকে ভক্তের ধৈর্য, অন্যদিকে একজন বৃদ্ধ মানুষের সম্ভাব্য বিপদের আশঙ্কা। রাজা ইন্দ্রদুম্ন কোনো স্বার্থের জন্য নয়, বরং করুণা বশত দ্বিধায় পড়েছিলেন। রানী আবারও বিনীতভাবে বললেন মহারাজ যদি বৃদ্ধের কোনো অনিষ্ট হয়ে থাকে তবে সেই দায়িত্ব আমাদেরও থাকবে। অবশেষে বহু চিন্তাভাবনার পর রাজা দরজার সামনে এসে দাঁড়ালেন। তার হাত কাঁপছে, চোখে জল। তিনি শেষবারের মতো প্রণাম করে বললেন হে প্রভু, যদি আমি ভুল করতে চলি তবে আমাকে ক্ষমা করবেন। আমি সিদ্ধান্ত নিচ্ছি অহংকার বশে নয়, এক মানবিক আশঙ্কা থেকে। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। সমগ্র নীলাচল নিস্তব্ধ, সকলের দৃষ্টি সেই দরজার দিকে। সেদিন রাজা ইন্দ্রদুম্ন গোপন কক্ষের দরজা খুলে প্রথমবার শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ দর্শন করেছিলেন এবং সেই বৃদ্ধ কারিগর সেখানে কোথাও ছিলেন না। তবে সেদিন তার মনে প্রথম যে প্রশ্ন জেগেছিল সেটি আজও আমাদের মতো কোটি কোটি ভক্তেরও প্রশ্ন। কেন এই বিগ্রহ অন্য সব দেবমূর্তির মতো নয়? কেন শ্রী জগন্নাথের পূর্ণাঙ্গ হাত নেই? কেন পদযুগল দৃশ্যমান নয়? কেনই বা তাঁর চোখ এত বড়? এ কি সত্যি অসমাপ্ত শিল্পকর্ম, নাকি এই রূপের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক তত্ত্ব? দরজা খোলার পর রাজা ইন্দ্রদুম্ন প্রথমে মনে করেছিলেন তাঁর অধৈর্যের কারণেই বিগ্রহ অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু আকাশবাণী তাঁকে জানিয়ে দিল এই রূপই আমার ইচ্ছা, এই বাক্যই জগন্নাথ তত্ত্বের অন্যতম ভিত্তি।

সত্যিই তিনি পতিত পাবন। কেন হাত পার পূর্ণাঙ্গ নয়, জগন্নাথ পরম্পরার আখ্যানে সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হল ভগবানের বাহু যেন সকলের দিকে প্রসারিত, তিনি কাউকে বর্জন করেন না। তিনি ব্রাহ্মণ, সবর, ধনী, দরিদ্র, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে নিজের আশ্রয় গ্রহণ করেন। তার বাহু দৃশ্যত অসম্পূর্ণ, কিন্তু করুণায় অসীম। আবার তার পদযুগলও স্পষ্ট নয়, এর প্রতীকী অর্থ ভগবান নিজেই ভক্তের হৃদয়ে গমন করেন যখন তার যেমন ইচ্ছে, তাকে কোনো নির্দিষ্ট পথ দিয়ে আসতে হয় না। যেখানে তার ভক্তের সরল ভক্তি, সেখানেই তার উপস্থিতি। শ্রী জগন্নাথ দেবের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তার বিশাল গোলাকার চক্ষু। তিনি কখনো চোখ বন্ধ করেন না, কারণ তিনি ২৪ ঘন্টা সমগ্র সৃষ্টির দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আরেকটি ব্যাখ্যায় বলা হয়, এই বিশাল চক্ষু তাঁর সর্বজ্ঞতার প্রতীক। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে প্রত্যক্ষ করেন। ভক্তিমার্গে এও বলা হয়, ভক্ত একবার তাকে ডাকলে তিনি সেই আহ্বান শুনতে পান, তার দৃষ্টি কখনো ভক্তের উপর থেকে সরে যায় না। এই কারণেই শ্রী জগন্নাথ দেবের চক্ষু শুধুমাত্র একটি শৈল্পিক বৈশিষ্ট্য নয়, এটি তাঁর সীমাহীন করুণা, সর্বব্যাপী উপস্থিতি এবং অনন্ত সজাগতার প্রতীক। শ্রী জগন্নাথ দেবকে পতিত বাবন বলা হয়। এই উপাধির অর্থ শুধু পাপীদের উদ্ধারকারী নয়, এর আরও গভীর অর্থ রয়েছে। যারা সমাজের যাদের সমাজ দূরে সরিয়ে দেয়, যারা নিজেদের অযোগ্য মনে করেন, যাদের কেউ আপন বলে গ্রহণ করেন না, শ্রী জগন্নাথ তাঁদের নিজের বক্ষে স্থান দেন। নীলমাধব রূপে তিনি ছিলেন অরণ্যের অন্তরালে, আর তারপরেই জগন্নাথ রূপে এসেছেন মানুষের দরবারে। এই কারণেই তাঁর রূপে নেই কোনো রাজকীয় অহংকার, নেই জাতি, ধর্ম, বর্ণের সামাজিক ভেদাভেদ, আছে অসীম করুণা, সীমাহীন গ্রহণযোগ্যতা আর সার্বজনীন ভালোবাসা।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাই এ ফ্রি ট্রিপ।
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: PM जय अब गरीबों की जय बन गई है।
4: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
5: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
6: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह, सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

मेरा दिल है

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক সত্তরটি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

ঘড়ির কাঁটা টিক টিক করে 8:32 গন্ডি পেরিয়েছে। আপনিও ভীষণ ব্যস্ত রোজকার নিয়ম মাফিক কাজে, তবুও আপনার প্রিয় FM গোল্ডকে রেখেছেন কানে, কারণ এখন মন কারা কথা আর মন মাতানো গানে দেড় ঘন্টার অনুষ্ঠানে সাজিয়ে তানিয়া তো রেডি, সঙ্গে আপনাদের ভালোবাসার মনের মেলোডি।

আপনাদের মনের সমস্ত বোঝা যাতে বইতে না হয়, যা কিছুটা ভাগ অন্তত আমি কয়েক ঘন্টার জন্য, এই দেড় ঘন্টা মাত্র হাতে সময় রয়েছে, তার মধ্যেও রয়েছে সংবাদ বিরতি, যেটুকু সময় হাতে পাওয়া যায় আপনাদের মনটা যদি একটু ভালো করতে পারি সেই চেষ্টা সবসময় তানিয়া করে থাকে। আর তাই আজকেও একটু অন্যরকম বিষয় রেখেছি। কীরকম বিষয়? দেখুন, আপনারা যারা এই মুহূর্তে টিউন করছেন তারা প্রত্যেকেই গান শুনতে ভালোবাসেন। হ্যাঁ, তানিয়াকে একটু ভালোবাসেন বেশি বেশি সেটা আলাদা ব্যাপার, কিন্তু মূলত গান শোনার জন্যই তো আপনারা প্রতিদিন FM গোল্ডের সঙ্গে জুড়ে থাকেন। এই যে আমাদের গান শুনতে ভালো লাগে, কোনো কোনো গান আমাদের ভীষণ পছন্দের, এখন এই যে গান, ধরুন একটা যে কোনো গান, সেটা কেন পছন্দের, এর জন্য তিনটি কারণ উঠে আসতে পারে। এক, গানের কথাগুলো খুব সুন্দর, আপনার একদম মন ছুঁয়ে যাচ্ছে। দুই, গানের সুরটা বেশ ভালো। তিন, যিনি গেয়েছেন তার গায়কই আপনার খুব পছন্দের। আপনার কোনো গান ভীষণ ভালো লাগে যখন তার পিছনে কারণটা কি থাকে, গানের কথা, গানের সুর, নাকি গায়ক বা গায়িকার প্রতি আপনার ভালোবাসা, সেটা লিখে পাঠাতে হবে ছোট্ট করে 9903055992 এই নাম্বারে। তাহলে চটপট লিখে পাঠিয়ে দিন, আর কানে থাকুক ততক্ষণ আর একটা ভীষণ পছন্দের গান। দেখুন তো আপনাদেরও ভালো লাগে কিনা এই গান। আহা, এ তো আমার মনের কাছাকাছি, এখন আমার পক্ষে বলা অবশ্য মুশকিল, কারণ এই গানের কথাও যেমন সুন্দর তেমনই কিন্তু এই গানের সুরও সুন্দর। গানটি কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর এবং গায়ক দুজনেই হলেন, সুরকার এবং গায়ক দুজনেই হলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এর আগে অনুষ্ঠানের শুরুতে যে গানটি আমরা শুনছিলাম সেই গান অবশ্যই সলিল চৌধুরীর কথায় সুরে এবং গেয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায় এবং সবিতা চৌধুরী। এখন শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আমাদের গান শুনতে প্রত্যেকের ভালো লাগে, কোনো কোনো গান আমাদের ভীষণ পছন্দের। এখন যে কোনো গান যেটা পছন্দের গান, এই পছন্দের গানটা কেন পছন্দ, এর পিছনে তিনটি কারণ উঠে আসতে পারে। এক, গানের যে কথা সেটা আপনার মন ছুঁয়ে যাচ্ছে, গানের সুর। দুই আর কি, গানের সুর সেটাও আপনার বেশ পছন্দের। অথবা হতে পারে গায়ক বা গায়িকা যিনি আপনার খুব প্রিয় শিল্পী। তো এই তিনটের মধ্যে কোন কারণটার জন্য সেই গানটা আপনার ভালো লাগে, এটাই জানতে চেয়েছি। আজকের বিষয়টা কি একটু ভজঘটও নাকি ভীষণ ভালো লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। কীভাবে জানাবেন? 9903052992 এই নম্বরে মেসেজ করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। ঝটপট মেসেজ করে দিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে, জানিয়েছে, সুপ্রভাত দিদি, খুব সুন্দর টপিক দিলে, আমার গানের কথার প্রতি ভীষণ রকম দুর্বলতা রয়েছে, মন টানে কথার প্রতি। বেশ দিদি, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ সৌভিক। কসবাহালতু থেকে সৌভিক পাঠিয়েছে। এবার মেসেজ এসেছে নালিকুল বন্দিপুর হুগলি থেকে, বিজয় কৃষ্ণ দালাল, তিনি লিখেছেন, শুভ সকাল তানিয়া, যদিও আমি ছোটবেলা থেকে দাদুর কাছে গান শিখেছি, এখনও গান গাই, তবে গান কোনো পছন্দের গান কেন প্রিয়, গীতিকারের জন্য, সুরকারের জন্য নাকি গায়ক বা গায়িকার জন্য, এটা বলা আমার জন্য খুব কঠিন, কারণ আমার মনে হয় এই তিনজনকে ছাড়াই কোনো গান সম্পূর্ণ হয় না। না না, এই বিষয়ে বিজয়দা আপনার সঙ্গে আমিও সহমত, কিন্তু যেমন কিছু, যেমন এই ধরুন এক এক রবি ঠাকুরের কথাই যদি বলি, আমাদের বিশ্বকবি এমন এমন গান লিখে গেছেন আপনার মনের যে কোনো অবস্থা

তাই যে কোনো পরিস্থিতির জন্য আপনি কম করে একটি গান পাবেন। তো এই যে কথা, সেই সময় উপযোগী কথা, এবং সেই কথাটা যদি সেই সময় সেই গানটা শোনা যায়, তা যেন মনের ভীষণ কাছে চলে আসে। তাই তানিয়া দুর্বলতা তো কথার প্রতি, আপনার দুর্বলতা আপনি জানিয়েছেন যে আপনার কাছে তিনজনই সমান গুরুত্বপূর্ণ। তবুও কারোর প্রতি যদি কোনো গীতিকারের প্রতি একটু দুর্বলতা থেকে থাকে, সেটা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে বিজয়কৃষ্ণ দ্বারা একবার দেখাও হয়েছিল। তাই উনি জানিয়েছেন, আমার পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকারের গান সমস্তই ভীষণ পছন্দের। বেশ, এবার আমরা আরেকটি চিরন্তন কি বলবো কালজয়ী গান বলা যায় অগ্নি পরীক্ষা ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার অনুপম ঘটক। আজ কিন্তু দারুণ দারুণ গান আছে, মিস করবেন না কিন্তু।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সত্যি এত সুর আর এত গান, আর এই সুর গান কথা সবটুকু নিয়েই সুরের জগৎ, সেই জগতে যারা আমরা সাঁতার কাটি, হয়তো গাইতে পারি না কিন্তু সেই গান শুনে মন ভরাই, সেই রকম যে মানুষ আমরা সকলে, আমাদের যেটা হয় যে কোনো গান যখন ভীষণ ভালো লাগে সেই গানটার ভালো লাগার পিছনে কারণটা কী থাকে, সেটা কি এটাই কারণ যে গানের কথাটা খুব সুন্দর, অথবা গানের সুরটা বেশ ভালো, অথবা গায়ক বা গায়িকা আপনার খুব পছন্দের, কোনটার জন্য গানটা আপনার বিশেষ রকম প্রিয় সেটাই কিন্তু লিখে পাঠাতে হবে। আমি কিন্তু জানতে চাইছি না কোন গায়ক বা গায়িকা আপনার পছন্দের, সেটা কিন্তু বিষয় নয়, বিষয় হচ্ছে কোনো আপনার জীবনের সব থেকে পছন্দের যে গান, সেই গানটা কেন পছন্দের, সেটার কথার জন্য, সেটার সুরের জন্য, নাকি সেটার গায়ক বা গায়িকার জন্য, এটাই হলো প্রশ্ন। কোথায় পাঠাবেন? 9903052992 এই নাম্বারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে। আর আজ দেখছি অনেকেই যেটা করছেন সেটা অনুরোধের আসরের গান আর কি, তোমায় গান শোনাবোর অনুষ্ঠানের যে গানের অনুরোধ সেটা এখন থেকে আসছে, এখন থেকে আসলে কিন্তু আমি সে গান তো শোনাতে পারবো না, আপনারা দয়া করে 10টার পরে কিন্তু এই সমস্ত মেসেজ করতে পারেন, সেক্ষেত্রে যারা আসবেন আজকের দুপুরবেলায় আপনাদের গান শোনাতে তারা সেই মেসেজগুলো যথাযথভাবে পাবেন, কেমন? তাই এখন থেকে সকাল থেকে শুরু করবেন না, 10টার পর তোমায় গান শোনাবার জন্য সঙের যে রিকোয়েস্ট সেটা নেওয়া হয়, ঠিক আছে? বেশ, এবার একটা ছোট্ট করে দুটো মেসেজ পড়ে দিই। মেসেজ করেছেন আমাদের পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। আমি বুঝতে পারছি না হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হচ্ছে কি না, কারণ হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ঢুকছে না এখনও পর্যন্ত, সেই সৌভিক আর বিজয়দার মেসেজ ঢুকেছিল, তারপর আর কোনো মেসেজ আসেনি। যেটা এসেছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নয়, টেক্সট মেসেজ। সেখানে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছে, গানের সুরে হৃদয় হারায় দিগন্তের এই পানে, তাই তো হৃদয়ে বাঁধতে চায় মনের সুরের টানে, গানের কথাতে হৃদয়ে চলে যায় দূর সীমানা ছাড়িয়ে, আমার রাকুল হৃদয় আজ গানের উপারে দাঁড়িয়ে। বেশ, আজ বড় তাড়াহুড়ো করেছে পায়েল, সেটা আমি বুঝতেই পাচ্ছি। সঙ্গে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সকাল, শুভ সুন্দর সকাল, ভেরি নাইস টপিক। সোমনাথ দাও হোয়াটসঅ্যাপে মেসেজ কর।

নরেন, কিন্তু কেন জানি না আজ টেক্সট মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে কি মেসেজ ঢুকছে না একটু কাইন্ডলি আমাকে জানাবেন, আমি বুঝতে পারছি না। আমার ভীষণ প্রিয় গায়ক হেমন্ত মুখার্জি, তার গান মাগো ভাবনা কেন আজও আমাকে ইন্সপায়ার্ড করে। সোমনাথা কে প্রিয় গায়ক সেটা কিন্তু বিষয় নয়, আপনার এই যে মাগো ভাবনা কেন এই গানটা আপনাকে ইন্সপায়ার করে, তার মানে গানের কথাটা আপনাকে

কর্মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। এই দাদাও কিন্তু হোয়াটসঅ্যাপ করেন, কিন্তু আজ টেক্সট মেসেজ করেছেন, আমার প্রিয় শিল্পী কুমার শানু, তার প্রতিটি গানই আমার ভালো লাগে। কিন্তু একটা গান ভালো লাগার পিছনে অবশ্যই গানের কথাও সুরের অবদান থাকে, তাই বলি একটি গানের মধ্যে এই তিনটি অবদান থাকলেই গান কিন্তু সুপার ডুপার হিট। তার মানে দীপঙ্কর মাল বা দীপঙ্কর দার প্রধান পছন্দ হচ্ছে কুমার শানু, অতএব কুমার শানুর যে কোনো গানই তার পছন্দ, সেটা কথা বা শ্যুটটা সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে কুমার শানু। গুড মর্নিং তানিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কথা সুর শিল্পীর গাওয়ার মিশ্রণে যে গান মনের দাগ কাটবে সেটাই আমার কাছে ভালো গান, বাকিটা বন্ধুক। আচ্ছা, মানে গানটা বাংলার গান নয়, ইংলিশের গান হয়ে যাচ্ছে, মানে বাকিটা বন্ধুক। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে খুব মজা করে মেসেজ করেছেন, আর আশিস দত্ত সল্টলেক থেকে জানিয়েছেন, পালকির গান আমার খুব প্রিয়, সত্যেন দত্ত যেমন গ্রামের ছবি এঁকেছেন তার কলম দিয়ে, তেমনি সুর দিয়েছেন সলিল চৌধুরী, তেমনি গায়কি হেমন্ত মুখোপাধ্যায়ের, একেবারে ত্রয়স্পর্শ। আচ্ছা বেশ, আমরা চলে যাব গানে, কারণ যেতে হবে সংবাদ বিরতিতে, তাই তার আগে গানটা যেতে হবে। কিন্তু এই যে আমরা ভীষণ পছন্দের একটি গান শুনছিলাম, এত সুর আর এত গান, এই গানের কথা এবং সুর দুটোই সুধীন দাশগুপ্তর, এবং গানটি আমরা শুনছিলাম সুবীর সেনের কণ্ঠে, আর এরপর শুনব শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান, যে গানটা হয়তো আপনাদের অনেকেরই মনের কাছাকাছি, অন্তরাল ছবি থেকে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার আর সুরকার সুধীন দাশগুপ্ত। ফিরে আসছি সংবাদ বিরতির ওপারে।

0: ভোলে না, মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: ঘড়ির কাটায় 9:11:55। আপনি শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি তানিয়ার সঙ্গে। আর আজকের বিষয় রেখেছি যে আপনার যে পছন্দের, মানে সব থেকে পছন্দের যে গান, সেই গানটা ঠিক কেন পছন্দ, সেই গানটার কথার জন্য, সুরের জন্য, নাকি গায়ক বা গায়িকা যিনি গেয়েছেন তাঁর জন্য, সেইটা লিখে পাঠাতে হচ্ছে 9903050992 এই নম্বরে। 8:30 থেকে 9:00 মধ্যে একটু হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হয়েছিল, টেকনিক্যাল ইস্যু, যে কারণে অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকেনি। তো সেই জন্য অনেকেই কী করেছেন, টেক্সট মেসেজ করেছেন। তাদেরকে অনুরোধ করছি, যাদের মেসেজ পড়া হয়ে গেছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, সেগুলো ডিলিট ফর এভরিওয়ান করে দিন, তাহলে আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, অন্য বন্ধুদেরও তো মেসেজ পড়তে হবে, তাই না? আর সেক্ষেত্রে কারোরটা স্কিপ হওয়ার কোনো চান্স থাকবে না। চলুন শচীনদেব বর্মনের কণ্ঠে এই গানটি শুনি, যে গানটির সুর তো শচীনদেব বর্মন নিজে দিয়েছেন আর গানটি লিখেছেন তাঁর স্ত্রী। চিরন্তন প্রেমের গান।

আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। যদি কাউকে প্রপোজ করতে চাইছেন আর কথা খুঁজে পাচ্ছেন না কিভাবে লিখবেন, তাহলে এই গানের কথা ধার করেও কিন্তু লিখতে পারেন। সত্যি এই সমস্ত গান হৃদয়ের এমনভাবে নিজেদের আধিপত্য করছে, কোন গানের সত্যি তাই, কোন গানের কোন কথা কিভাবে যে মনের অলিগলিতে একদম নিজের এলাকা স্থাপন করে রাজত্ব করছে সেটা বলা মুশকিল। চলুন আমার কথা বাদ রেখে এখন চলে যাই মধ্যপ্রদেশে। সেখান থেকে সায়ন্তনী পান মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া দিদি, আমি প্রতিদিন প্রভাত বিনা অনুষ্ঠান শুনি কিন্তু বলা হয় না, বুঝো। আমি কি করে বুঝবো তুমি শোনো? তুমি না তো পোস্টে লাইক দাও, না কমেন্ট করো, না কেমন লাগলো সেটা জানাও, তাহলে আজ আমি কীভাবে বুঝবো যে সায়ন্তনীও আমার সঙ্গে থাকে সকাল সকাল? যাই হোক, কারা থাকেন সেটা জানতে পারলে কী হয়, স্টুডিওতে চারদিকটা ঘেরা তো কাউকে দেখতে পাই না, কিন্তু যাদের আপনাদের নাম আমাদের মনে থেকে যায়, যারা আর কি আমাদের পরিবার, যারা প্রত্যহ মেসেজ করেন, বার্তা পাঠান, যারা জানি, যারা শুনছেন, তখন মনে হয় যে না আমি একা নই, সবাই রয়েছে, ভীষণ ভরা ভরা লাগে, তাই না? যাই হোক, সায়ন্তনীর আজকের মেসেজ পড়া যাক। আমার যে কোনো গানের সুরের জন্য সেই গান পছন্দ হয়, কারণ কথা ভুলে গেলেও সুর ভুলি না। বাহ, ভেরি গুড, খুব ভালো কথা এটা। অনেক সময় আমরা কথা ভুলে যাই কিন্তু সুরটা ঠিক ওই ওই ওই ওই গানটা করে বলি, তাই না? খুব সুন্দর, খুব সত্যি কথা বলেছে সায়ন্তনী। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, আমার হেমন্ত মুখোপাধ্যায়ের যে কোনো গান ভীষণ প্রিয়, ওর কণ্ঠে জাদু আছে, ভগবানের কণ্ঠের জন্য ওর গান এত বেশি ভালো লাগে। প্রভাত বিনাও খুব ভালো লেগেছে, প্রভাত বিনার ফিডব্যাকটা ফেসবুক পোস্টে কমেন্ট করে জানালে ভালো হয়, কেমন? তাহলে ওই পোস্টের ওটা তো প্রভাত বিনার জন্যই দেওয়া, তাই না? যাই হোক দিদি, ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। সঙ্গে জানিয়েছেন অনুষ্ঠান দারুণ হচ্ছে। পিঙ্কি কেকের গলার একটি গান লিখে আমাকে পাঠিয়েছে, এই গানটা আমার শোনা নেই, হিন্দি একটি গান, এবং পিঙ্কি জানিয়েছে যে এই গানটা আমার খুবই প্রিয়, কারণ এই গানটা শুনে মনের ভিতরে এক আলাদাই অনুভূতি হয়। যাই হোক না কেন, আমি আছি সব সময় তোমার সঙ্গে। থ্যাংক ইউ পিঙ্কি, আমার সঙ্গে, আমাদের সঙ্গে, এফএম গোল্ডের সঙ্গে সব সময় এভাবেই থেকো। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, গীতিকারের কথায় সুরকারের সুরে, গায়কের গলায় গান শুনে হৃদয়ে যায় ছুঁয়ে। একটি গানের পিছনে এই তিনটি বিষয়েরই অবদান থাকে, এই তিনজনকেই, তিনটি প্রণম্য ব্যক্তিত্বকেই জানাই সসম্মান। আসলে উনি জানাতে চাইছেন গীতিকার, সুরকার এবং গায়ক গায়িকা যাঁরা, তাদেরকে আর কি প্রত্যেককেই জানাচ্ছেন সম্মান। পাঠিয়েছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। শান্তনু আইচ মেসেজ করেছেন, সুপ্রভাত তানিয়া, আশা করি ভালো আছো। আজকের টপিক নিয়ে বলি যে আমি ছোটোবেলা থেকেই অনেক ফ্যান্টাস্টিক গান শুনে আসছি, তাই পার্টিকুলার একজনকে গুরুত্ব দিলে অন্যদের অপমান করা হবে। গান আমার কাছে থেরাপির মতো ভালো থাকার জন্য। তবে শান্তনুদা, আমি কিন্তু আপনার ফেভারিট সিঙ্গারকে সেটা জানি, ভালো থেকো, সেটা হচ্ছে কিশোর কুমার, আমারও ভীষণ পছন্দের। 4th August কিশোর কুমারের জন্মদিন আসছে, খুব কাছেই সেই দিন। যাই হোক, আমার নাম কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে। কার্তিক খুব সুন্দর লিখেছে, লিখেছে, এটি বলা খুব শক্ত, এক একটা গান এক এক কারণে ভালো লাগে, কোন গান কেন হৃদয়ে বাজে তা অনেক সময় আমরা জানতেও পারি না, ভালো লাগার তো পোস্টমর্টম করা যায় না। আহা, রোম্যান্টিক মানুষ আমাদের আর কি পরিবারের। রমা রায় দাসনগর থেকে।

লিখেছেন কি হলো, এখানে আরেকজনের কারোর মেসেজ ছিল যেটা, আচ্ছা রমারায়ের মেসেজের আগে মানসী বৈদ্যের মেসেজটা পড়তে হবে, কারণ সেটা আগে এসেছে, তারপর রমাদির মেসেজ পড়ব। সুপ্রভাত মনের মেলেডি, আমার মিষ্টি মধুর তানিয়াদিকেও জানাই বর্ষা ভেজা প্রথম কদম ফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ফুল আমার ভীষণ প্রিয়, আর এরকম ফুলের শুভেচ্ছা পেতে কার না ভালো লাগে বলুন। দেখো দিদি, কোনটাকে ছেড়ে কোনোটাই, কোনোটাকে ছেড়ে কোনো ওটাই সম্পূর্ণ নয়, কথা সুর গায়কি একে অন্যের উপর নির্ভরশীল, ঠিক একটা তরকারির মতো, তাতে যথাযথ মশলা সঠিক সময় দিতে হবে আর মন দিয়ে ভালোবাসা দিয়ে তাকে রাঁধতে হবে, তবেই তা সুন্দর হয়। এখানে কথা সুর তো থাকলোই, গায়কি হলো সেই ভালোবাসার নাড়াচাড়া। একটি গানের অনুরোধ, আচ্ছা গানের অনুরোধ তো রাখা হবে না, সেটা হবে দুপুরবেলায়, কারণ তোমায় গান শোনাবো, সেই সময় সমস্ত গানের অনুরোধ রাখা হবে। কিন্তু আমার পছন্দের গান আমি আপনাদের শোনাতে পারি, যে গানটির গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, এবং গিয়েছেন গীতা দত্ত, ছবির নাম হারানো সুর। আশা করি গান আপনার পছন্দ হবে, আপনাদের পছন্দ হবে।

0: আমি তো তোমারই, আমি তো সেই সমস্ত আমার শ্রোতা বন্ধুদের যারা আমার FM গোল্ড পরিবারের এক একজন বিশিষ্ট মানুষ। আপনার পছন্দের গানটি কেন পছন্দের, সেটার কথার জন্য, সুরের জন্য, না গায়ক বা গায়িকার জন্য? এটা ছিল আজকের প্রশ্ন। এবং অনেকেই মেসেজ করেছেন, রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে লিখেছেন, রবি ঠাকুরের সব গানই আমার প্রিয়, এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে ভূপেন হাজারিকার গায়কিতে অসাধারণ একটি গান রয়েছে যেটা আমার ভীষণ মনের কাছাকাছি, সেটা হচ্ছে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। এই গানটির কথা অতি বাস্তব এবং অসাধারণ সুর। আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আর মেসেজ করার জন্য আপনাকেও ধন্যবাদ। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদি, আমার সব থেকে পছন্দের যে গান সেটার কারণ হলো গানের সুর আর প্রিয় শিল্পী। খুব ভালো ছেলে, একদম ছোট্ট করে স্পষ্টভাবে লিখে দিয়েছে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন যে, আমার প্রিয় শিল্পী শিপ্রা বসু, গানের কথা সুর যাই হোক না কেন শিপ্রা বসুর কণ্ঠে তা অনবদ্য হয়ে ওঠে, ভীষণ হৃদয়স্পর্শী হয় এবং মন ছুঁয়ে যায় সমস্ত গানই। এই শিল্পীর আমার সাদা রংটা নাও এই গানটি আমার খুব পছন্দের। খুব ভালো হচ্ছে মনের মেলোডির অনুষ্ঠান। আসলে যদি আপনাদের পছন্দের গানগুলো শোনাতে পারতাম, আমি জানি আপনাদের প্রত্যেকের মনটা আরও একটু বেশি ভালো হয়ে উঠত। কিন্তু কী করি বলুন, আমিও তো অপারক। এই যে 30-40 মেসেজ আসে, এখন এই মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এতজনের তো গান শোনানো সম্ভব নয়। যার শোনাবো না তার আবার অভিমান হবে, তার থেকে আমার পছন্দের গানই শুনুন, সেটাই বোধ হয় বেস্ট অপশন হবে, তাই না? গানের কথা বা অর্থের প্রতি আমি কম মাথা ঘামাই, আমার পছন্দ নির্ভর করে গানের সুর আর শিল্পীর কণ্ঠস্বরের উপর। তাই আমি বাংলা, হিন্দি, অসমিয়া বা তেলেগু সব ধরনের গান শুনি, আর পছন্দ হলে বাণী বদ্ধ করে রাখি। লিখেছেন মানস চক্রবর্তী সিলভার স্পেস থেকে। ফিরে এসে অমিতা বোধার মেসেজ পড়বো, এখন যাব গানে। মান্না দে, ছবির নাম নিশিপদ্ম।
1: বলে বলু ওদের কথায় কি আসে যায়,

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
4: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি,
5: জানি দিয়ে আজকের এই মুহূর্তের আবহাওয়ার খবর। আগামী 2-3 ঘন্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা সাবধানতা অবলম্বন করবেন। গানে গানে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্ত, ছবির নাম ইন্দ্রাণী, আর কথায় নচিকেতা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর নচিকেতা ঘোষ।

আকাশ কতটা বড় তার সীমা নেই, কিন্তু এটুকু বলতে পারি আপনার আমার ভালো লাগার জগৎটা বড়ই ছোট। না হলে দেখুন, এই যে শুভ্রা ভট্টাচার্য বাঁশজনী থেকে শুভ্রাদি মেসেজ করেছেন, তিনি এই গানটির কথাই লিখেছেন, অথচ এই গানটি আমার কার্সটাকে অনেক আগে থেকে আমি এন্ট্রি করিয়ে রেখেছিলাম। আর অদ্ভুতভাবে আমি গানটা প্লে করার পর শুভ্রাদির মেসেজটা খুলে যখন দেখলাম যে দুজনের পছন্দ মিলে গেছে, তখন এক অদ্ভুত ভালো লাগে। আমি জানি শুভ্রাদি ওপার থেকে ভাবছেন হয়তো তানিয়া আমার কথা ভেবে গানটা বাজালেন, কিন্তু বিষয়টা এমন নয়। আপনি হয়তো আহত হবেন না, কিন্তু দেখুন আপনাদের সঙ্গে কিভাবে মনের যে তরঙ্গ সেটা মিলে যায়। যেমন বিজয়দা সুবীর সেনের কণ্ঠের গান শুনতে চেয়েছিলেন, অলরেডি সেই গানটাই আমার কার্সট্যাকে ছিল, সেই গানটাই আমার প্লেলিস্টে ছিল। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগার জায়গা। যাই হোক, অনেক কথা হয়ে গেছে আর অনেক মেসেজ জমে আছে। সুপ্রভাত তানিয়া, বাঁশজনী থেকে শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, আমার সবথেকে প্রিয় গান হলো হেমন্ত মুখোপাধ্যায়ের আর গীতা দত্তের গাওয়া নির্ছোট ক্ষতি নেই আকাশটা তো বড়। এই গানটি আমার ভীষণ প্রিয়, মূলত এর অসাধারণ কথার যে গভীরতা এবং চমৎকার গায়কির জন্য। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা প্রতিটি লাইনে জীবনে যে সুন্দর দর্শন লুকিয়ে আছে, মনকে এক অদ্ভুত ইতিবাচক এনার্জি এনে দেয়। তারপর হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের মিষ্টি গায়ক কি তো রয়েছে, সঙ্গে নচিকেতা ঘোষের চির সবুজ সুর, সব মিলিয়ে গানটি আমার হৃদয়ের খুব কাছাকাছি জায়গা করে নিয়েছে। গোপাল মান্না উলুবেরিয়া থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া। একটি তরকারিকে সুস্বাদু করে তোলার জন্য যেমন সমপরিমাণ ঝাল, মশলা, চিনি, নুন ইত্যাদি অবশ্যই মনের সংমিশ্রণে হয়, তেমনি একটি গান শ্রুতিমধুর হয় তার কথা, সুর এবং শিল্পীর সহযোগিতায়। তবে গানের কথাটাই আসল বিষয়। আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে গানের কথা মিলে যায়। সুন্দর সুন্দর গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ গোপালদা, সঙ্গে থাকুন। সুনিতা দত্ত গয়ের কাটা জলপাইগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত, আজকের আলোচনা আর তোমার পরিচালনা খুবই ভালো লাগছে। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, হৈমন্তী শুক্লার গাওয়া এই গানটি আমার খুবই হৃদয়ের কাছাকাছি, কেন জানি না গানটা শুনলে মনটা বৃষ্টি ভেজা হয়ে ওঠে। জীবনে অনেক সময় এরকম হয় তো, কখনো আমাদের নিজেদের মনের কথা আমরা কাউকেই বলে বোঝাতে পারি না, তখন মনে হয় সত্যি কেউ যেন এসে পিছনটাতে দাঁড়িয়ে দেখছে আমার কষ্ট। এক্ষেত্রে আমার কবিগুরুর মুখটা বড় মনে পড়ে, চির সখা হয়ে তিনি অলক্ষ্যে যেন দাঁড়িয়ে আছেন, দেখছেন। এমন অনেক গান আছে ভালো লাগার, তবে আজ এটুকুই থাক, বাকি কথা না হয় অন্য কোনো দিন হবে নিশ্চয়ই। সুনিতাদি সঙ্গে থাকুন। সুপ্রভাত তানিয়া ম্যাডাম, জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে লিখেছেন, গুড মর্নিং আপনাকেও। আজকের অনুষ্ঠানের বিষয় খুবই সুন্দর, ছোটবেলা থেকেই গান এতটাই ভালোবাসি যে অনেক সময় আমি ট্রানজিস্টারে গান শুনতে শুনতে অঙ্ক করতাম। অনেক গানের মধ্যে আমার কাছে মান্নাদের গাওয়া গান একদিন দল বেঁধে কজনে মিলে আমায় কলেজ লাইফের কথা মনে করিয়ে দেয়। বন্ধুদের সঙ্গে দল বেঁধে বেড়াতে যাওয়ার দিনগুলো আজও স্মৃতির মণিকোঠায় রয়ে গেছে। ওকে, সময় সময় বলছে, বাবার এই মেসেজটা এসেই যাচ্ছে, জানি না কত কটা পড়ে উঠতে পারবো। শুভ বৃষ্টি ভেজা সকাল তানিয়া বোন, আই এম উৎপল মুখার্জি ফ্রম পুনে। এখানে বর্ষা হয়েছে তাই মৌসুম খুব ভালো হয়েছে। মনের মেলোডিতে কান পেতে তানিয়া সাজানো সুন্দর সুন্দর গান শুনে মন ভালো করছে, বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং নস্টালজিক। আমার প্রিয় গান লতা মঙ্গেশকরের ঢোলে যেতে যেতে দিন বলে যায়। বেশ, জানি না কেন এই সুন্দর গানটি শুনে আমি খুব আনন্দিত ও অনু

অনুপ্রাণিত হই। আমি গান শুনে ভালো থাকি, মানে এক্ষেত্রে উৎপলদা কাউকেই ভোট দেননি, গীতিকার সুরকার বা গায়ক গায়িকা। এক্ষেত্রে উনি বলছেন গানটাই আমার ভীষণ প্রিয়, সেটার কারণ ওর অজানা। বেশ, আমরা যাব একটা গানে, আর যেতেই হবে, কারণ গান আপনারা ভীষণ ভালোবাসেন আর ভালোবাসেন আমাকেও। গানে গানে মানবেন্দ্র মুখোপাধ্যায়, এবং এই গান আহা, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।

হ্যালো, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে নন্দারায় পড়ে লিখেছেন সুপ্রভাত তানিয়া। সপ্তাহখানেক বাদে তোমার গলা পাচ্ছি, খুব ভালো লাগছে। প্রভাত বিনায় অনেক তথ্য পেলাম, একমাত্র বেতারের মাধ্যমে এসব তথ্য শুনতে পাই। এজন্য বেতার কর্তৃপক্ষকে, সমস্ত কলাকুশলীকে এবং তোমাকে অজস্র ধন্যবাদ জানাই। প্রসঙ্গে আসি, বড় কঠিন প্রশ্ন করেছো, কথা সুর শিল্পীর প্রাধান্য ছাড়া গান শুনি কাজের এনার্জি পেতে, তবে সেই সঙ্গে খেয়াল রাখি কোন পরিস্থিতিতে বা পরিবেশে গানটা শুনছি। নিশ্চয়ই কোনো শোকের সময় উদ্দাম গান শুনবো না, কিন্তু মন ভারাক্রান্ত থাকলে ওই উদ্দাম গানই মন ফুরফুরে করে দেয়। খুব ভালো ভালো গান শোনাচ্ছ, ভালো থেকেও কবে আবার আসবে অবশ্যই জানিও, নন্দারায় পড়েন। বেশ, আমি আগামী পরশু দিনই আবার আসবো এবং এই মাসের সেই দিনই শেষ ডিউটি। কেমন? কুমকুম দে বিধাননগর থেকে লিখেছে, শুভ বৃষ্টি ভেজা সকালের একরাশ গোলাপের শুভেচ্ছা তানিয়া তোমার জন্য। থ্যাংক ইউ কুমকুম, কেমন আছো তুমি? বিন্দাস বিন্দাস বিন্দাস, দারুণ দারুণ দারুণ আছি। আমাদের মতো শ্রোতাদের জন্য কিন্তু তোমায় ভালো থাকতেই হবে। আরে, তোমাদের জন্যই তো ভালো আছি, তোমরা আছো বলেই তো আমাদের ভালো থাকা। তোমার আজকের প্রোগ্রামের বিষয় খুবই সুন্দর, আমরা সকলেই গান শুনতে পছন্দ করি, সেরকমই একটা পছন্দের গান হলো মেঘ কালো আধার কালো। উফ, সত্যি একদম ঠিক বলেছো। আজ যখন সকালবেলা 4টার সময় গাড়িতে উঠেছি এবং

সবে সবে আকাশের আলোটা ফুটছে, সে সময় দেখছি আকাশের বুক জুড়ে ঠিক কিশোরী কন্যার মতো করে কালো চুল মেলে যেন সেই মেঘের মেঘবালিকা হেঁটে চলে উড়ে বেড়াচ্ছে আর কি। তো সে দৃশ্য বড় অপূর্ব ছিল, তখন এই গানটার কথাই আমার মনে হচ্ছিল। যাই হোক, কিন্তু শোনানোর উপায় নেই, আজকে অন্য গান অলরেডি সমস্ত করা হয়ে গেছে এবং অনেক মেসেজ জমে আছে, আর কটা গান শোনাতে পারবো তাও জানি না। যাই হোক, নিশ্চয়ই পরের দিন শোনাবো। হেমন্ত মুখোপাধ্যায় বা শ্রীকান্ত আচার্যের গাওয়া গানটির সুর, গায়কের গলা এবং গানের অর্থ সব মিলিয়ে যেন অনবদ্য মেলবন্ধন। জানো তানিয়া, পুরনো দিনের গানগুলো আজও যখন শোনার সুযোগ পাই মনে হয় কি অসাধারণ ছিল এই তিনটি বিষয়ের মেলবন্ধন, সুর, কথা এবং গায়কী। এখন নতুন গানগুলোর মধ্যে কোথাও যেন অসম্পূর্ণতা রয়ে গেছে। পুরনো দিনের এই গানগুলো আমাদের মধ্যে এইভাবেই বেঁচে থাকুক, খুব ভালো থেকো সকলে। সেই জন্যই তো আমি পুরনো দিনের গান নাই কুমকুম আপনাদের প্রত্যেকের মন ভালো করতে। পূর্ব শিপ্রাদির মেসেজ, শিপ্রাকারার মালিক পারালেন বেতর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার হাজব্যান্ডের রেকর্ডের প্লেয়ার ছিল, আমরা দুজনেই পুরনো গান শুনতে ভালোবাসতাম, সব শিল্পীর গান আমাদের ভালো লাগতো। একদিন আমার হাজব্যান্ডই তোমার মতো জানতে চেয়েছিল যে কোনটা আমার কাছে বেশি ভালো লাগে। তানিয়া, সেই দিনই যে উত্তর দিয়েছিলাম আজও আমি ঠিক কোথাও একটা লিখতে গিয়ে দিদি খুব তাড়াতাড়িতে লিখেছে এবং অনেক দীর্ঘ মেসেজ লিখেছে, ফলে কোথাও একটা কিছু মনে হচ্ছে মিস হয়েছে, যার ফলে আমি বুঝতে পারছি না। যাই হোক, গানের প্রত্যেকটা কথা যেন আমার মনে হয় আমাকে নিয়ে লেখা, কিন্তু কোন গান সেটা তো জানতে পারলাম না। আনন্দ দুঃখ সব টাইমেই, আর তার সাথে সুর তো আছেই। তানিয়া, কাল 20 তারিখ গেছে, 1 বছর 8 মাস হলো আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি। তোমার গান আমার মনকে ভালো করছে, যদি পারো দাদার জন্য গান একটা শুনিও, কেমন? বেশ, আমি শেষ গানটা কিন্তু আপনারা দাদার জন্য রেখে যাব, ঠিক আছে? শেষ গান, গানের শিল্পী মান্না দে এবং লতা মঙ্গেশকর। তার আগে অন্য বন্ধুদের একটু মেসেজ পড়ে নিই। সঙ্গে শিপ্রাদি আমার প্রতি অনেক অনেক আমাকে অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মেসেজ করেছেন রঞ্জিত বানু ঠাকুরপুকুর থেকে, জানিয়েছেন তিনটির মেলবন্ধনই গানের সমষ্টি, তাই কোনোটাকেই বাদ দেওয়া যায় না। বেশ, ঐশী সরকার লিখেছে একটি নাটকের গান চুপ শব্দ করো না, ভগবান বৃদ্ধ হয়েছেন, নিদ্রা গেছেন, গোলযোগ সইতে পারবো না, খুব প্রিয় লিরিক্সের জন্য। আচ্ছা, গুড মর্নিং দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি, অনেকদিন পর মেসেজ পেলাম সুতপাদির। আমার সুচিত্র মিত্রের একটি গান খুব ভালো লাগে, কৃষ্ণকলি, আমি তারই বলি, যেমন কথা সেই রকম সুর আর তেমনই গায়কী, মানে উনি তিনটে বিষয়ে ভোট দিয়েছেন। হ্যাঁ, ভোটাভুটি চলছে তো আমাদের। একটা গানের পিছনে গীতিকার, সুরকার ও শিল্পীর এই তিনজনের অবদান আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, লিখেছেন উত্তম কুমার দাস তারহাট্টা হরিপাল হুগলি থেকে। ছোট্ট করে মিষ্টি করে মেসেজ করেছেন, কি যে ভালো লাগে এরকম ছোটো ছোটো মেসেজ পড়তে। আজকে কিন্তু নন্দাদিও খুব ছোট করে মেসেজ করেছেন, আমি জানি লিখতে খুব কষ্ট হয়েছে, কারণ ছোট মেসেজ। এই মানুষগুলো আসলে এত ভালোবাসেন গান শুনতে, কিছু লিখতে, শিপ্রাদি, নন্দাদি, বিজয়দা, এরা চেষ্টা করেও ছোট করে লিখতে পারেন না, কি করবেন, কিছু করার থাকে না। আর আমারও তো সময়ের বড় অভাব, আমি বা কি করি, আমি বরং একটু গান শোনাই, ফিরে আসছি গানের ওপারে। গানে গানে আরতি মুখোপাধ্যায়, ছবির নাম ছুটির ফাঁদে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নচিকেতা ঘোষ। ফিরে এসে পড়বো আরো হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেক্সট মেসেজ, কেমন?

0: আর আমার আছো তুমি,
1: যেমন কৃষ্ণ আছে
0: সেই রকম ভাবেই আছে আপনার আমার কাছে গান, যে গান আমরা শুনি শোনাই, আপনারা শোনেন আমি শোনাই। আমার কাছে সে সুযোগ রয়েছে। গৌরপাল মুম্বাই থেকে লিখেছেন, লোকযন্ত্র ব্যবহারে এবং স্থানীয় লিপির কারণে আমি গোষ্ঠগোপাল দাসের গান শুনতে পছন্দ করি। আর সমস্যা হচ্ছে আমাকে যেতে হবে শেষ গানে, আর তার আগে রয়েছে অজস্র মেসেজ, আর সবার মেসেজ পড়েও বাড়ি ফিরতে হবে, নাহলে বন্ধুরা আমার দুঃখ পাবে, তাই এখন পরপর মেসেজ পড়ব। কেমন কথার মালা জুড়ে তাতে সুরের সুথই কেথে, শিল্পী তাতে কণ্ঠ যে দেয় শ্রোতা ওঠে মেতে, গানের কথা ভালো হলে শুনতে মধুর লাগে, তার চেয়েও দামি গানের সুরের প্রয়োজনটা আগে। প্রতাপ মুলা গোপীনাথপুর কুরপাই তমলুক পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে। ওরে বাবা, ঠিকানা তো বিশাল। বেতার বন্ধু রবীন মান্না জুজার শাহ পাঁচলা হাওড়া থেকে লিখেছেন, এখন যদি কোনো গান ভালো না লাগে, ওই গানটাই আবার অন্য সময় শুনলে দেখি বেশ ভালো লাগছে, তখন নিজেকে প্রশ্ন করি এত ভালো গানটা আমি আগে অপছন্দ করতাম। আসলে সব গানই ভালো, সকালে যখন ব্যায়াম করি আস্তে করে রেডিও চালিয়ে শুনি। থ্যাংক ইউ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, এবং আমাদের FM গোল্ড পরিবারে যুক্ত হয়ে সেই ফেসবুক পেজকে লাইক করে কমেন্ট করে ভালোবাসায় ভরিয়ে রাখুন। কেমন মেসেজ করেছেন, নামটা ঝর্ণা মজুমদার, গড়িয়া 65 নম্বর সোনালী পার্ক থেকে। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয়, আমি রোজ ঠাকুরের সামনে গান গাইতাম, বাবা পুজো করতেন। কুসুম দোলায় দোলে সামরাই, আহা পরিণীতা ছবির প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের গান। এই গানটি বাবার খুব ভালো লাগতো, ওর বন্ধুরা এলে আমাকে শোনাতে বলতো। আজ উনি আর নেই, তাই গানটিও আমার খুব প্রিয় একটি গান। বেশ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আমি গত সপ্তাহেই শুনিয়েছি, যাই হোক আবার যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই শোনাবো। সুপ্রভাত তানিয়া ম্যাডাম, আমার কাছে গায়ক নচিকেতার গাওয়া সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা খুবই পছন্দের। আমাদের পাড়ায় একটি মেয়েকে মনে মনে আমার ভালো লেগেছিল, কিন্তু বাবা মায়ের ভয়ে মেয়েটির সঙ্গে আলাপ করার সাহস হয়নি। একদিন বাজার করতে গিয়ে কলয় করে ফেরার সময় দেখলাম মেয়েটির বাড়ি থেকে মালপত্র ম্যাটাডোর ভ্যানে তোলা হচ্ছে। বুঝতে পারলাম মেয়েটির বাবা ট্রান্সফার হয়ে গেছেন। আজও যখন এই গানটি কানে আসে মনে মনে আফসোস হয়, কেন মেয়েটির সঙ্গে আলাপ করলাম না। আহারে, সঞ্জিত বসু যোধপুর পার্ক থেকে মেসেজ করেছেন। এই জন্যই বলি শুভস্র শীঘ্রম, কটা দিন আছি এই পৃথিবীতে আমরা কেউ জানি না, যা ইচ্ছা মনের ইচ্ছা ভালো ইচ্ছা অবশ্যই সৎ ইচ্ছা সেগুলো কিন্তু পূরণ করে নিন। শুভ সকাল টানিয়া দিয়ে আমি চন্দন কুণ্ডু বলছি আগরপাড়া থেকে। আজকের বিষয়ে একটা জটিল

অঙ্কের মতো। আমার মনে হয় কথার উপর সুরটা বসানো হয়, তো তাই আমি কথাটাকেই আগে রাখলাম। আবার কিছু কিছু গান সুরের জন্য থেকে যায়, যেমন সারাদিন তোমার কথাই মনে পড়ে, এই গানটি শুনিয়েছি আমি আজ। আর আমার কাছে সঙ্গীত জগতের গডফাদার হলেন হেমন্ত মুখোপাধ্যায়। বেশ, দীপঙ্কর মাল জানিয়েছেন যে স্বর্ণযুগের গান শুনতে তার বেশ ভালো লাগছে, ধন্যবাদ। মানুষদিও, আচ্ছা মানুষদি মেসেজ করেছেন।

বিষয় মাথায় রাখলাম, নিশ্চয়ই আবার শোনাবো কোনো না কোনো দিন। এই গানটি আমার ভালো লাগে, যখন গানটি শুনি মনে হয় আমাদের মরণ না হয় না হয়ে এইভাবে যেন জীবনটা কেটে যায়। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে অনবদ্য গান দিয়েছেন আমাদের, সেটা কিন্তু সময়ে গাঁথা থাকবে। রোমান্টিক গানের মধ্যে এই গানটি খুবই ভালো লাগে। এই সিনেমায় উত্তম কুমার সুচিত্রা সেন অভিনয় করে মন কেড়েছেন বেশ। হ্যাঁ, আমি আবার বৃহস্পতিবার আসব। আমার সব গানই পছন্দ, তবে আমার ক্ষেত্রে গানের কথা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। প্রদীপ মুখোপাধ্যায় জগাছে হাওড়া থেকে, সুপ্রভাত মনের মেলোডি, একটি গান ভালো লাগে তিনটি জিনিসের জন্য, গানের কথা, সুর আর অবশ্যই শিল্পীর গায়কী। ফলতা বকুলতলা থেকে লিখেছেন তানিয়াদি, দারুণ উপস্থাপনা। কে লিখেছেন? শম্ভু, আর কিছু লেখেননি। অমিতাভ দা মেসেজ করেছেন, সুপ্রভাত তানিয়া, বেশ কঠিন প্রশ্ন, সেই ছোট্টবেলায় প্রশ্ন আসতো সেই এক কথার প্রকাশের মতো। যাই হোক, আমার গান ভালো লাগে গায়ক কিংবা গায়িকার জন্য এবং তাদের পরিবেশনার জন্য। সঙ্গে জানিয়েছেন প্রভাত বিনা খুব ভালো লেগেছে। মেসেজ পেয়েছি, নেটওয়ার্কে খুব প্রবলেম চলছে, সেজন্য হোয়াটসঅ্যাপের মেসেজ অনেকটা ঢুক আসছিল না, মানে আপনারা সেন্ড করছেন বাট এখানে রিসিভ হচ্ছিল না। একটি টেক্সট মেসেজ এসেছে, ভুলু সাহা তো মেসেজ পড়লাম একবার, একটি দেবব্রত বিশ্বাসের বর্ষার গান পরের দিন বাজাবেন। বেশ, আমার মাথায় যেগুলো থাকবে পরশু দিন আসবো আবার সকাল সকাল, তখন নিশ্চয়ই শোনাবো। আর যেমনটা কথা দিয়েছিলাম শিপ্রাদিকে, যে শিপ্রাদি এবং দাদার কথা মাথায় রেখে ওদেরকে ডেডিকেট করে এবং সমস্ত প্রেমিক প্রেমিকাদের, সমস্ত হাজব্যান্ড ওয়াইফদের, সমস্ত ভালোবাসার মানুষদের ডেডিকেট করে রইল এই গানটি। ছবির নাম শঙ্খবেলা এবং সুরকার সুদিন দাশগুপ্ত, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। আবারও কথা হবে। ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। বৃহস্পতিবার সকালে 6:10 মনে থাকছে তো?

और पढ़ा, इनका सच्चा इश्क जमाने को अब तक गया।

यही है साहिबान कहानी प्यार की। किसी ने जान ली, किसी ने जान

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে আজ দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ 50টি এসি বাসের যাত্রার সূচনা করেছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা বৈঠক করেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নেই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সাজা ভি দে দোষী।

0: को और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें।
1: শ্রী রিজিজু আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। বৈঠক চলাকালীন শ্রীমতি বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতেই ভারতীয় কৃষকদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
0: प्रधानमंत्री जी ने कहा है जितना भी फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं उसमें किसानों को लेकर के किसानों का इंटरेस्ट उसको प्राथमिकता देते हुए कोई नुकसान होने नहीं देंगे। उसमें किसानों का हित को सबसे सर्वोच्च ध्यान दिया जाएगा और दिया गया है, इसलिए ये किसानों के हित में और देश हित में रहेगा।
1: সংসদের বাদল অধিবেশনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিল পাস নিশ্চিত করতে এনডিএ গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালন করবে। শ্রী রিজিজু রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংসদে বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সেবা করা, এর ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং তরুণদের কল্যাণে কাজ করার জন্যই সকলে সংসদে নির্বাচিত হয়েছেন। এনডিএ সাংসদরা জানিয়েছেন, দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিজেপির রাজ্যসভার সদস্য অশোক মিত্তল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, সরকার সবসময় শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বিজেপির আরেক সাংসদ জনার্দন সিং সিগ্রেওয়াল বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবক, নারী এবং সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খাড়গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ার স্টারমারের পর লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি মাসে কার্যকর হয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভকারীদের আক্রমণে ১১৮ জন পুলিশকর্মী আহত হন। এদের মধ্যে ছিলেন পুলিশের স্পেশাল কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার, ডেপুটি কমিশনার। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের আক্রমণের পাশাপাশি তাদের গাড়ি ও অন্যান্য সরকারি গাড়ি ও সম্পত্তি ভাঙচুর করে। এর ফলে জনজীবন দারুণভাবে ব্যাহত হয়। আহত পুলিশকর্মীদের চিকিৎসা চলছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। এর আগে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দেয়। ডেঙ্গু প্রতিরোধের জন্য এটি দেশে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। চার ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। এই টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের ৪২টি দেশে টিকাটি ইতিমধ্যেই কৌশলগত প্রশাসনিক অনুমোদন পেয়েছে। সিকিমের নামচি জেলার সামারডুংয়ে নির্মীয়মান এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভেতর আটকে পড়া সন্ধান অভিযান চলছে। এখনও পর্যন্ত ৯টি দেহ উদ্ধার হয়েছে। ২৫ জন টানেলের ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সিকিমের এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। বর্তমান পরিস্থিতি উদ্ধার কাজ সম্পর্কে খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তাঙ্গামের সঙ্গে কথা বলেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী তামাং জানিয়েছেন, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, বিকশিত ভারতের লক্ষ্য ক্ষুদ্র মাঝারি শিল্প, এই বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে আজ ৮টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক

বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালিত হচ্ছে 21 জুলাই। কলকাতায় এবার শহীদ দিবস উপলক্ষে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজও শহীদ মিনারে 21 জুলাইয়ে সমাবেশ করা হচ্ছে। 21 জুলাই উপলক্ষে তৃণমূল

পরিবহন দপ্তরের অধীনে সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট 50টি এসি বাসের যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে এই সিটি মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখেই এ রাজ্যের পরিবহন নগর উন্নয়নের কাজ করা হবে। পরিবেশে গুরুত্ব দিয়ে দূষণ কমাতে ইলেকট্রিক বাসের সংখ্যাও বাড়ানো হবে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সেলজানোস স্কা দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী রিস্টিজান মিক্সকি, সংসদের অধ্যক্ষ আফরিম গাশির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদেও বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তার ভাষণ দেওয়ার কথা। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এনভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 ভারতীয় সহ মোট 17 ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা এবং নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডানে 2 ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরাকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর জন্য ইরান এর সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে আজ দুপুর 2 পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 1:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: পিএম জয় अब गरीबों की जाय बन गई है।
5: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
6: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
7: मन की बात, जनगणेर कथा, सकलेर निजेर कथा, किछु लड़ाईयेर कहिनी, किछु साफल्येर आख्यान, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন

0: কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের, সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:19 হয়ে গেছে, আর আজকে তোমায় গান শোনাবো নিয়ে স্টুডিওতে চলে এসেছি আমি দেবলীনা,
1: আমি সরিতা, আর আমাদের কাছে রয়েছে আপনার পাঠানো গানের অনুরোধ। তাছাড়াও মানে ফেসবুক পেজে যারা পাঠিয়েছেন তাদের অনুরোধ আপাতত হাতে রয়েছে, যারা হোয়াটসঅ্যাপে পাঠাতে চাইছেন অনুরোধ তাদের জন্য নাম্বারটা আরও একবার বলে দিই, 9903052992। তবে নিয়ম একটাই, গতকাল যারা করেছেন, যেহেতু সোমবার থেকে শুরু হয়েছে নতুন আবার, তো গতকাল যারা অনুরোধ করেছেন তারা কেউ অনুরোধ করবেন না আজকে।
0: আর আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ, শুধু হোয়াটসঅ্যাপ নয়, SMS করেও কিন্তু অনুরোধ করতে পারেন। অবশ্যই কোন গান শুনতে চাইছেন বা শিল্পীর নাম যদি সঙ্গে আরেকটা অপশন দিয়ে দেন তাহলে আমাদের পক্ষে একটু সুবিধে হয়। অনেক সময় হয় যে সেই মুহূর্তে সেই গানটা হয়তো সংগ্রহে থাকে না, যদি একটা অপশন দিয়ে দেন আমাদের শোনাতে সুবিধে হবে। আর আপনি কে শুনতে চাইছেন এবং কোথা থেকে শুনতে চাইছেন এটা কিন্তু লিখতে ভুলবেন না।
1: একদম, আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের যে গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান, সেই গানের গীতিকার অমিয় বাগচি, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের নিজেই, আর শুনতে চেয়েছেন শুভশ্রী কার্ফা হুগলি থেকে।
0: বেশ, আর এবারে আমরা চলে যাব আর একজন, সতীনাথ মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন তাপস কান্তি ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, গোড়াবাজার থেকে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold.
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। এই গানের গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার অনন চট্টোপাধ্যায়। আর
1: হ্যাঁ, এর আগে আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনেছি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে, আনন্দ মুখোপাধ্যায়ের কথা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।
0: একদম। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান যিনি শুনতে চেয়েছিলেন, সঞ্জিত পাল, গৌরীপুর, হাওড়া থেকে।
1: আমরা পরের অনুরোধের গানে যাব, তবে তার আগে একটুখানি বলি, আমাদের কাছে যে হোয়াটসঅ্যাপ বা SMS নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই নাম্বারে আমরা মেসেজ পেয়েছি এরকম যে শনি এবং রবিবার কেন ফোন মেসেজের গান শোনানো হলো না। দেখুন, অনেক অনুরোধ আসে, তো তার ভেতর থেকে প্রত্যেক দিন তো প্রত্যেকের অনুরোধ রাখা সম্ভব হয় না, এ কথা আপনাদের একাধিকবার বলেছি। আর আপনাকে এটুকু বলতে পারি, আপনার যদি আপনার অনুরোধের গানটা শুনতে ইচ্ছে করে, অভিযোগের বদলে যদি গানটা লিখে পাঠান, তাহলে কিন্তু দেবলীনা সরিতা সেটা শোনাতে সুবিধে হবে।
0: ঠিক।
1: মৃণাল চক্রবর্তীর গানে যাই সরিতাদি?
0: একদম, চলে যাই।

0: দিলীপ সরকারের কথায় এবং সুরে আমরা শুনছিলাম মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন
1: শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌরাটি, আরামবাগ, হুগলি থেকে।
0: এবারে আমরা কোন গানে যাব তাহলে?
1: এবারে আমরা লতা মঙ্গেশকরের গানে যাই।
0: বেশ, অনিন্দিতা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে,
1: অনিন্দিতা ছবি থেকে আমরা শুনবো এই গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনতে চেয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।

0: মুকুল দত্তর কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আমরা শুনছিলাম অনিন্দিতা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই গান। আর এই গান শুনতে চেয়ে কারা অনুরোধ করেছেন সেটা আমরা বলে দিয়েছি, তাই তো?
1: একদম তাই। এবারে আমরা কোন গানে যাব?
0: এবারে আমাদের কাছে মানে একটু হালকা অভিযোগ, বেশি না তো, কেন সেই গানটা তার পছন্দের গান তিনি শুনতে পাচ্ছেন না আমাদেরকে জানানো হয়েছে। তো বেশ, আপনার পছন্দের গান আমাদেরও পছন্দের, এই মুহূর্তে মান্নাদের কণ্ঠে সেই গান রাখছি। কদমা জামশেদপুর থেকে শুনতে চেয়েছেন চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, শ্রীবংশ মণ্ডল, কুমার সৌরভ মাহাতো।
1: আমরা শুনবো গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের গান।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর এই গান শুনতে চেয়েছেন নীলাঞ্জন দেব মান্না, এস এন ব্যানার্জি রোড, কলকাতা থেকে। আর গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায় নিজেই।
1: আর এই অনুরোধ কিন্তু আমাদের কাছে এসেছে SMS-এ। আশা করি আপনারা এই অভিযোগ থেকে বিরত থাকবেন যে ফোন মেসেজের অনুরোধ রাখা হচ্ছে না। আর এবারে চলে যাব শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, শুনতে চেয়েছেন মুকেশের কণ্ঠে, শিল্পী মুকেশচন্দ্র মাথুর, তার কণ্ঠে বাংলা আধুনিক গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ঋতু মুখোপাধ্যায়ের সুরে।

0: আমরা চলে যাব আবারও ফোন মেসেজের অনুরোধে, তাই তো?
1: একদমই তাই। আমরা চলে যাব এবারে জয়শ্রী দত্ত অশোকনগর থেকে, তিনি অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে গান শোনার।
0: জীবন মরণ ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অজয় দাসের সুরে। এই গান শুনতে শুনতে খেয়াল করুন গান অনুযায়ী কিভাবে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, মানে গীতিকার হিসেবে তার এখানেই সার্থকতা যে গানের মুড অনুযায়ী কিভাবে বদলে বদলে যাচ্ছে, না?

0: কফি হাউসের আটটা আমরা শুনিয়েছিলাম মান্নাদের কণ্ঠে, সেই গানের একজন রিকোয়েস্ট করেছিলেন, তার নামটা বলা হয়েছে। আরও একজন আমাদের সম্ভবত হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছিলেন, তাই তো? তার নামটা বলা হয়নি, একটু বলে দিই, তাপস কুমার সরকার, আইটিআই টালিগঞ্জ।
1: তপন কুমার সরকার,
0: তপন কুমার সরকার তিনি আর করেছিলেন।
1: হ্যাঁ, এবারে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপেরই অনুরোধ। মিতালী ঘোষ বাগবাজার থেকে শরৎ সিংহের কণ্ঠে শুনতে চেয়েছেন যে গান, সে গান মানে আমি জানি না, আমাকে আর সরিতাদিকে তো অসম্ভব নস্টালজিক করে।

0: এই গানের নস্টালজিয়ায় সবাই ভোগেন এবং এই গান শুনলে কোথাও সেই পুজোর আমেজটা যেন চলে আসে।
1: রঞ্জিতদের

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: PM जय अब गरीबों की जय बन गई है।
4: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
5: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
6: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: একজন মানুষ যিনি একসাথে তার ইউনিটের অনেককে নিয়ে পাড়ি দিয়েছিলেন বম্বে। শুধু তাই না, এবং সেই ইউনিটের যারা, তারা কোথায় থাকবে, কি খাবে, যখন তাদের কাছে কাজ আছে একরকম, যখন তাদের কাছে কাজ নেই, নিজের সংসারের পাশাপাশি তাদের সংসার কিভাবে চলবে, এই সব কিছু যেন তার দায়িত্ব, তার একার। অথচ এত মৃতভাষী, এত স্বল্পবাক, কোনো কথাই প্রায় বলেন না। একজন অভিনেত্রীর কাছে এসে শুধু এটুকুই বলেন যে এই হচ্ছে সিচুয়েশন, আমি এরমভাবে ভাবছি, দেখো এবার তুমি কতটা করতে পারো। কিন্তু তিনি তন্ময় হয়ে প্রকৃতির কাছে দুহাত পাতেন, দু কান পাতেন, দু চোখ মেলে দেন। তিনি একটা পাখির শীষ তন্ময় হয়ে শুনতে পারেন, হারিয়ে যেতে পারেন। তাই তো এমন সব অমূল্য সৃষ্টি, যে সৃষ্টির পরতে পরতে গভীর জীবন বোধ মিশে রয়েছে, তিনি তৈরি করেন, আমাদের উপহার দেন। তিনি নির্দেশক বিমল রায়।
1: গত 12 তারিখ তার জন্মদিন ছিল। আমরা 14 তারিখে ডিরেক্টরস কাটে বিমল রায়ের কাজের কিছুটা অংশ ছুঁতে পেরেছিলাম, অনেকটা বাকি রয়ে গেছে। সেই বাকি ছবিগুলো নিয়ে আজকের দ্বিতীয় পর্ব সুরেলা সফরে ডিরেক্টরস কাটে সরিতার দেবলীনা আপনার সঙ্গে।
0: আমরা 1958-এর মধুমতিতে শেষ করেছিলাম আগের বার। 1958-এই আরও একটি ছবি, সেই ছবি দিয়ে শুরু করব আজকের সুরেলা সফরের পথ চলা, তাই তো?
1: একদম।

ইহুদি ছবি থেকে আমরা এই গান শুনছিলাম মুকেশের কণ্ঠে। ইহুদি ছবিটা এমন একটা ছবি, বিমল রায়ের বাকি ছবিগুলো যদি আমরা দেখি তার পাশে ইহুদি ছবিটাকে রাখলে মনে হয় এই ছবিটা একেবারে অন্যরকম, এর গল্প সমস্ত কিছু অন্যরকম। একটি রোমান যুবরাজ মার্কাস, যে চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার, এবং ইহুদি মেয়ে হান্না। যদিও এই গল্প বলতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে হবে, একদম শুরুতেই, ছবির শুরুতেই যেটা দেখানো হয়েছে যে রোমান গভর্নর তিনি বেরিয়েছেন শহর ভ্রমণে, ইহুদি পল্লী দিয়ে তিনি যাচ্ছেন, সেই সময় ছোট্ট একটি ছেলে সে বারান্দায় দাঁড়িয়েছিল, তার হাত ফসকে একটা পাথর গিয়ে পড়ে ওই রোমান গভর্নরের কপালে লাগে, এবং তিনি প্রচণ্ড রেগে গিয়ে নির্দেশ দেন যে ওই বাচ্চাটিকে ধরে এনে ক্ষুধার্ত সিংহের মুখে ছেড়ে দিতে। এবার বাচ্চাটির বাবা এইটা খবরটা জানতে পেরে, তিনি তখন বাড়িতে ছিলেন না, তিনি সেটা জানতে পেরে তার কাছে ছুটে যান, ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে তার ছেলেকে ছেড়ে দিতে। সেখানে তার ছোট্ট মেয়ে লিবিয়া, সে উপস্থিত ছিল ওই রোমান গভর্নরের, সেই মেয়েটি সবটা শুনে বলে যে বাবা ওকে ছেড়ে দাও। তো মেয়ের কথায় তিনি ইশারায় মানে বলেন যে ছেড়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও ওকে, অথচ চোখের ইশারায় তিনি বুঝিয়ে দেন যে না, এটা শুধু কথার কথা, আসলে কিন্তু সেই ছোট্ট বাচ্চাটিকে, নিরপরাধ একটি শিশু, তাকে ক্ষুধার্ত সিংহের মুখে ছেড়ে দিয়ে হত্যা করা হয়। এইটা তার বাবা মেনে নিতে পারে না, তিনি প্রচণ্ড মানে শোকাহত হয়ে বাড়ি ফিরে আসেন, এবং তার বাড়িতে যে পরিচারক, যে ওই ছোট্ট শিশুটিকে, ছেলেটিকে আর কি সস্নেহে আর কি মানুষ করছিল, সে প্রচণ্ড রেগে গিয়ে প্রতিশোধ নেবার জন্য রোমান গভর্নরের বাচ্চা মেয়েটিকে তুলে নিয়ে আসে। সেই মেয়েটিকে হত্যা করতে উদ্যত হয় যখন, তখন সেই বাচ্চাটি

0: এই এই ছেলেটির বাবা যে স্বর্ণকার, তাকে গলা জড়িয়ে ধরে বাবা বলে ডেকে ওঠে, এবং তিনি সেই সস্নেহ মানে পিতার হৃদয়, তো তিনি সেই বাচ্চাটিকে আর হত্যা করতে দেন না, তাকে তিনি নিজের মেয়ের মতো মানুষ করেন। এরপর 15 বছর পর ঘটনাক্রমে রোমান যুবরাজ মার্কাস, তিনি এই মেয়েটি যে এখন হান্না ইহুদি, সে জানে তার জন্ম পরিচয় সে ইহুদি কন্যা, তার প্রেমে পড়েন, এবং যেহেতু ইহুদি মেয়ের প্রেমে পড়েছেন সেই কারণে তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন ইহুদি বলে। একেবারে ছবির শেষে গিয়ে আমরা দেখি যে সেখানে ইহুদিদের রীতি রেওয়াজ পালন চলছে, অনুষ্ঠান চলছে, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে কিন্তু মার্কোস তার সেই রীতি পালন করতে পারছেন না, কারণ সেটা তো তার রীতি নয়, এবং তিনি হান্নার কাছে ধরা পড়ে যান। তখন তিনি সত্যটা স্বীকার করেন যে তিনি ইহুদি নন, তিনি রোমান, এবং সেটা নিয়ে তার বাবা জানতে পেরে যায়। সেটা নিয়ে একটা বিরাট তারপরের পর্ব চলে। আসল কথা এটাই, এই ছবিটা তিনি কেন, বিমল রায় এই ছবিটা কেন তৈরি করলেন, তার সব ছবিতেই দেখবে দেবলীনা একটা মেসেজ থাকে। হ্যাঁ, এই ছবিতেও তাই, ভালোবাসার ঊর্ধ্বে মানে কি বলবো, ধর্মীয় বিভেদ তার কাছে, ভালোবাসার কাছে সেটা কিছুই নয়, এই কথাটাই, এই বার্তাটাই তিনি দিতে চেয়েছেন এই ছবিটার মাধ্যমে।
1: একদমই তাই, এবং ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, সেই ভালোবাসা মানে যে শুধু নারী এবং পুরুষের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্কের ভালোবাসা হবে এমনটা কিন্তু না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সেটা সত্যি। এবং একটা সময়ে আমরা আজকে যতটা এগিয়ে এসেছি, খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে এখনও আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, বেশ কিছু প্রত্যন্ত জায়গায়, বা হয়তো অনেক তথাকথিত শিক্ষিত সমাজের ভেতরেও উঁচু জাত এবং নিচু জাতের ভেতরে একটা ভেদাভেদ করতে দেখা যায়, ধর্মের নামে ভেদাভেদ করতে দেখা যায়। একটা সময় ছিল যখন এই যে অস্পৃশ্যতা এবং অচ্ছুত, শুধু এই অপরাধে যে কত মানে পিছিয়ে পড়া শ্রেণীকে এতটাই মানে তাদেরকে হেয় করে রাখা হতো সমাজে, তো সেই যে ভেদাভেদ, সেই যে অস্পৃশ্যতা, সেও কিন্তু কীরকমভাবে ভালোবাসার কাছে হার মানে, এরপরে সেটা শেখাবেন বিমল রায় যে ফিল্ম দিয়ে। আমরা এবার যাব সেই ফিল্মের কথায়।

0: সুবোধ ঘোষের কাহিনী নিয়ে 1959 সালে আমরা যে ফিল্মটি পেলাম বিমল রায়ের কাছ থেকে, তার নাম সুজাতা। এবং এখানে দেখো যে হরিজনদের একটি সন্তান, তার বাবা মা মারা গেছে দুজনেই, এবং এক দম্পতি, তাদের নিজেদেরও সন্তান হয়েছে, তার এক বছরের জন্মদিন উদযাপন করা হচ্ছে বেশ কটাপটা করে। তখন সেই কুলি কামিনরা তারা নিয়ে আসছে সেই অনাথ শিশুটিকে এবং বলছে কোথায় নিয়ে যাব মালিক, আপনি যদি একে না রাখেন। এবং তারা দুজনেই জানেন যে এটা অচ্ছুত সমাজ থেকে অস্পৃশ্য, তারা তাদের কীভাবে বেশি দিন রাখা যাবে না। তারা বলছে যে ঠিক আছে তোমরা নিজেদের লোক খোঁজ করো, ততদিন রাখছি। কিন্তু তারপরে যখনই দেখা যাচ্ছে যে সুজাতা বড় হচ্ছে, হয়তো তার শোয়ার বিছানাটা আলাদা, সে হয়তো শুচ্ছে আয়ার সঙ্গে, কিন্তু যখনই একটা মানে নির্ভর করা দেওয়ার
1: চেষ্টা করা হচ্ছে
0: এবং নির্ভর করা যায় না এমন কোন মানুষের হাতে সুজাতা চলে যেতে পারে, তখন কিন্তু বাবা মা দুজনেই রুখে দাঁড়াচ্ছে।
1: শুধু তাই না, তুমি ওই সিনটা ভাবো যেখানে তাকে তার মাস্টারমশাই বোঝায় যে তুমি আগে যাও, তারপরে তোমার বাবা মা সবাই তোমার সঙ্গে যাবে, এবং সে রাজিও হয়ে যায়। কিন্তু সেটা বাবা যখন জানতে পারছে, তখন যাওয়ার সময় শুধু একটু মাথায় হাত বুলিয়ে চলে যাচ্ছে, তার মনটা খুব খারাপ, সে কিন্তু ওই সময় আর ফিরে আসছে না। এবং মা জানলার ফাঁক করে দেখছে যে তাকে বলা হয়েছে বাকি সবাই চলে গেছে, তোমাকে এবার নিয়ে যাওয়া হবে। সেই কারণে সে গাড়িতে ওঠে, গাড়িতে ওঠার সময় সে যখন তাকায় পেছন ফিরে, তখন দেখতে পায় জানলা দিয়ে মা জানলা ফাঁক করে দেখছে। মাকে দেখে ফেলাতে সে আর যেতে চায় না, এবং মাও কিন্তু তখন তাকে জোর করে আর পাঠাতে পারে না।
0: আর সব থেকে তুমি এই যে কথাটা বললে, এর আগের যে দৃশ্যটা যেটা একটু খুব বলতে ইচ্ছে করছে, সালটা মাথায় রাখবেন 1959। সেই সময় কিন্তু মানে এখন গ্রাফিক ডিজাইনিং যে জায়গায় গেছে, অ্যানিমেশন যে জায়গায় পৌঁছেছে, তখনও কিন্তু সেই জায়গায় পৌঁছয়নি। সেই রকম সময় যখন মাস্টারমশাইকে বলা হচ্ছে যে আপনি সুজাতাকে মনে মনে একটু তৈরি করুন, হ্যাঁ ও না হলে আঘাত পেতে পারে, তো মাস্টারমশাই যখন সুজাতাকে একটা ভারী সুন্দর কল্পরাজ্যের গল্প শোনাচ্ছেন, সুজাতার মনশ্চক্ষায় কীরকম সেটা ধরা পড়ছে। ঠিক একটা ছোট বাচ্চা যেভাবে মোম রঙে ছবি আঁকে, ঠিক সেইভাবে আঁকা একটা বাগান, গাছ, গাছের পাতা, সেখানে ফুলরা চোখ খুলছে, হ্যাঁ আকাশ থেকে আতফালি চাঁদে করে নেমে আসছে, পরি
1: প্রজাপতির রাজ্য যেন,
0: প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এই সবটা না, ঠিক একটা শিশু যেভাবে মোম রং দিয়ে তার ড্রয়িং বুকে স্কেচ বুকে ছবি আঁকে, ঠিক সেই ছবি অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত হয়ে উঠছে। আবারও বলছি সালটা কিন্তু 1959 যখন তিনি এটা দেখাচ্ছেন। এবং এখানেও বেশ কিছু জিনিস, এই যে সুজাতার মনের চঞ্চলতা, সেটাকে প্রকৃতির ভেতর ছড়িয়ে দেওয়া, হাওয়া বইছে শনশন করে, পাতারা কাঁপছে, আবার যখন অধীর সুজাতাকে প্রপোজ করছে, সুজাতা লজ্জা পেয়ে সলজ্জ মুখটা ঘুরিয়ে নিচ্ছে এবং দেখানো হচ্ছে একটা লজ্জাবতীর পাতা, সে পাতাগুলো গুটিয়ে গুটিয়ে
1: যাচ্ছে,
0: নুয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো আবার দেখো যখন এই সুজাতাই যখন জানতে পারছে নিজের পরিচয় যে সে অস্পৃশ্য এবং অধীরের ভালোবাসা সে প্রায় ফিরিয়ে দিচ্ছে, তখন তার যে মনের দোলাচল, সে ঘাটের কাছে এসে বারবার আছড়ে পড়া ঢেউ, তারপর ধর একটা বৃষ্টির রাত, প্রবল বৃষ্টির রাত, যখন সে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দিই, আমার জীবনে তো কিছু নেই, তখন কিন্তু সেই বাপুর মূর্তি যার চোখ বেয়ে জল নেমে আসছে এবং তার নিচে অদ্ভুতভাবে লেখা যে মরে গেলে তো আত্মহত্যা হয় ঠিকই, কিন্তু নিজের জন্য না করে অন্যের কারণে বেঁচে থেকেও তো মরে থাকা যায়, মরে যাওয়া যায়। তো এই যে একটা কোথাও যে সুজাতা এমন একজন, মনে রাখবেন সেই সুজাতার হাতের পায়েস যে গল্প আমরা পড়ি, সে কিন্তু সর্বস্ব নিজের বিলিয়ে দিতে এসেছিল নিঃশর্তভাবে।
1: ঠিক এখানেও কিন্তু আমরা একেবারে ছবির শেষে গিয়ে দেখি যে মা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন রক্তের প্রয়োজন তাকে বাঁচানোর জন্য, এই সুজাতার শরীরের রক্ত দেই তিনি সুস্থ হয়ে ওঠেন, বেঁচে ওঠেন, কোথাও বিভেদটা একেবারে মুছে যায়। আসলে সমস্ত মানুষের রক্তের রঙই এক, লাল।
0: এবং এই যে আমরা বারবার বলছিলাম যে এখানে ললিতা পাওয়ারের চরিত্রটা আমরা পাচ্ছি, যে অধীরের দিদা, যে একেবারেই চাইছে না, তাকে যখন অধীর বলছে যে তুমি ঠিক মানে তুমি বলছো তোমার

0: বাড়িতে গোপাল আছে, তাই তুমি এরকম করবে না। তা তুমি কি ঈশ্বরের, তোমার ঈশ্বররাই তো বারবার অস্পৃশ্যদের কাছে গেছেন, তাদেরকে আপন করে নিয়েছেন, এবং তিনি এসে বলছেন সত্যি ওর যুক্তি আমার মুখ বন্ধ করে দিয়েছে, আমি মেনে নিতে পারছি না, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বাধাও দেব না, আর বাধা হয়ে আমি দাঁড়াবো না। এবং এখানে একটা দৃশ্য, মানে তোমার টেলিফোনে সম্পূর্ণ একটা গান, এবং যে গান আপনারা অনেকে জানেন, যে যে গান রবীন্দ্রসঙ্গীতের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন, এবং এই গানটি যখন শুরু হচ্ছে, তখন গানের শুরুতে যেরকম একটা পিয়ানোর একটা প্রেলিউড আমরা খুব অল্প পাচ্ছি, আঙুলগুলো কিন্তু সুনীল দাদের ঠিক সেরকমভাবে চললো টেবিলের ওপর, তাই না? আবার দেখো আরেকটা কথা, মানে ওই গানে যাওয়ার আগে ভীষণ বলতে ইচ্ছা করছে, যখন এই ছবিতে একটা নাটক দেখানোর ভাবনা, নাটক হিসেবে বেছে নেওয়া হচ্ছে কিন্তু চণ্ডালিকা,
1: ঠিক,
0: যেখানে আবারও একটা বার্তা যাবে,
1: বার্তাটাই দেওয়া হচ্ছে,
0: ঠিক। এবং সেই চণ্ডালিকা নাটকেও একদম পুরো মণিপুরী ঘরানা, মানে রবীন্দ্রনাথের যে নৃত্যশৈলী, রবীন্দ্র নৃত্যের যে শৈলী, সেটা যে মণিপুরী থেকে এসছে, ঠিক সেইভাবে সেই বাদ্যযন্ত্র, সেই নাচ, একদম
1: মানে একেবারে সেই অথেন্টিসিটি বজায় রেখে তিনি ওই চণ্ডালিকার যে ছোট্ট অংশটুকু দেখানো হয়েছে সেটাকে ওইভাবে প্রয়োগ করলেন।
0: ওই যে আমরা গতদিন বলছিলাম না দেবদাস নিয়ে আলোচনা করতে করতে, যে চিত্র পরিচালকও যখন সেই পর্যায়ের, সেই মানের, এবং যিনি সঙ্গীত পরিচালক তিনিও যখন সেই মানের, তখন যেটা হয় তখন বোধ হয় এমনটাই হয়।

সুজাতার সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তার মা যখন বলতো ইয়ে মেরি বেটি জায়সি হ্যায়, এবং শেষে যখন আবার বলতে যাচ্ছে বেটি অবধি বলার পর সে ভেঙে পড়ছে কান্নায় যে তুমি বলো না আমি এটা সহ্য করতে পারি না, এবং আবারও ভালোবাসার কাছে হার মানল অস্পৃশ্যতা। আমরা আপাতত যাব একটা ছোট্ট সংবাদ বিরতিতে, 3:10 দেবলীনা সরিতা আবারও ফিরে আসছে, ডিরেক্টর চেয়ারে থাকছেন বিমল রায়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট.
1: সজনা

আবারও কিন্তু বিমল রায় ফিরেছিলেন সলিল চৌধুরীর কাহিনীর কাছে, এবং পরখ সলিল চৌধুরীরই গল্পের ওপর তৈরি করা। এবং সবথেকে মজার কথা, দেখো এখানে কিন্তু আমরা সংলাপ লিখতে দেখছি শৈলেন্দ্রকে, মানে তার প্রিয় যিনি ডায়লগ রাইটার, সংলাপ লিখতেন পল মহেন্দ্র, তিনিও রয়েছেন, কিন্তু পাশাপাশি কিন্তু লিখছেন শৈলেন্দ্র। এবং

0: হচ্ছে মানে সংলাপ এত অদ্ভুত অদ্ভুত। একটা জায়গায় যেখানে মানে যিনি পোস্টমাস্টার তাকে সেই তর্কালঙ্কার বোঝাচ্ছেন যে একটু মেয়ের কথা ভাবো, ওকে দেখো, বলছে দেখা তো অনেক রকমের হয় তাই না, কি চোখে দেখছো, যেমন কাউকে চাকর বাকরের চোখে দেখা হয়, কাউকে মনিবের চোখে, কাউকে মামা, কাউকে ছেলে, কাউকে বর, কাউকে জামাই, মানে সেটা যে এত অদ্ভুত সেই মানে সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম একটা সংলাপ, এবং কি মারাত্মক সংলাপ সত্যি তো, মানে তুমি ওকে কি চোখে দেখো, হ্যাঁ তো কি চোখে দেখা, ভাবুন তো আমাদের জীবনে পরতে পরতে মিশে রয়েছে
1: একদম। এবং এই ছবির যে বিষয়বস্তু সেটা মানে আজকে মানে কতকাল আগে তৈরি হয়েছে এই ছবি, কিন্তু আজকে এখনো আজকের দিনে দাঁড়িয়েও চূড়ান্ত প্রাসঙ্গিক একটা বিষয়। কি না, খুব সাধারণ গ্রামের সাধারণ পোস্টমাস্টার, তার কাছে একদিন হঠাৎ একটা চিঠি আসে, তার নামে চিঠি আসে, তিনি চিঠি বিলি করেন বটে, কিন্তু তার কাছে এই প্রথম তার নামে কোনো চিঠি আসে। তো তিনি মনে করেন যে বোধহয় সমন টমন এসেছে, ভয় পান তিনি। তারপরে খুলে দেখা যায় একটা প্রস্তাব এসেছে, যেটা হচ্ছে যে একজন এই গ্রামেরই একজন, তিনি আপাতত সেই গ্রাম থেকে অনেকটা দূরে থাকেন, তো তার বাবা যেহেতু একেবারে পিতৃপুরুষের বাসভূমি, সেখানে তিনি কিছু টাকা পয়সা দান করতে চান গ্রামের উন্নতি কল্পে।
0: এবং সে কিছু মানে সেটা
1: অঙ্কটা অঙ্কটা বিরাট, সেই সময় 5 লাখ মানে সেটা প্রায় কোটির কাছাকাছি মূল্য দাঁড়ায় তার। তো সেই টাকাটা তিনি কাকে দেবেন, কাকে দিলে গ্রামের উন্নতিটা ঠিকঠাক টাকাটা ব্যয় করা হবে, সেটার জন্য তিনি গ্রামের পোস্টমাস্টারের কাছে পাঠান যে তাকেই তিনি দিতে চান এটা। তো তার
0: এবং তিনি বলছেন যে তিনি যাকে যোগ্য মনে করবেন দেবেন। এবার তিনি যাকে তিনি যোগ্য মনে করলেন, তিনি যদি পরে অযোগ্য বের হন তার দায় তার নয়।
1: হ্যাঁ, এবার তিনি তখন ভয় পেয়ে যান, তিনি তখন ভাবেন যে এইরকম একটা গুরু দায়িত্ব এটা তো ঠিকঠাক মানুষের হাতে দেওয়া দরকার। তাহলে তিনি কি করবেন সেটা তিনি বুঝতে না পেরে তিনি পরামর্শ করেন গ্রামের গণ্যমান্য মানুষদের সঙ্গে পরামর্শ করেন, এবং সেই পরামর্শ করে যেটা হয় মানে সেখানে গিয়ে যখন পরামর্শ করতে গেছেন তখন দেখা যাচ্ছে জমিদার সাহেবের বাড়িতে যখন গিয়ে জমিদার মশাইকে প্রথমে বলছেন, তিনি তো শুনে ভাবছেন প্রথমেই যে তাহলে তো যোগ্য ব্যক্তি আমি, আমার চেয়ে যোগ্য ব্যক্তি কে হতে পারে।
0: এবং আরেকটা মজার জিনিস দেখো সরিতাদি, কাকে কাকে মানে গণ্যমান্যদের ভেতরে কারা আছেন, আছেন একজন চিকিৎসক যার কাছে রোগীর চিকিৎসা করাটা মূল উদ্দেশ্য নয়, এবং যে রোগী যার সত্যি চিকিৎসার প্রয়োজন কিন্তু তার কাছে পয়সা নেই, তিনি তার দিকে ফিরেও তাকান না, এমন একজন চিকিৎসককে পাচ্ছি, একজন যোদ্ধাকে পাচ্ছি, বিপত্নিক যোদ্ধা, সে লম্পট, সে মাছ ধরার নাম করে বসে বসে গ্রামের কমবয়সী মেয়েদের দেখে,
1: পুকুর পাড়ে যারা আসে সেই মেয়েদের দেখে,
0: এবং যারা তার কাছ থেকে ধার নিয়েছে বা যাদের কাছে টাকা পায় তাদের ঘটিবাটি চাটি করে দেবে, তার বিনিময়ে চায় তাদের মেয়ের সাথে তার বিয়ে হোক, তো এরকম একজনকে পাচ্ছি। এই যে তর্কালঙ্কার, যিনি কিনা গ্রামের পুরোহিত, একজন গণ্যমান্য ব্যক্তি, অথচ ঈশ্বরের মন্দিরের সিঁড়িতে যদি কেউ উঠে পড়ে কোনো ছোট জাতের মানুষ, তাকে কিন্তু তিনি দূর দূর করে তাড়িয়ে দেন।
1: তাই না, চরণামৃত সে চাইতে যাচ্ছে তার অসুস্থ সন্তানের মঙ্গলের জন্য, তখন তিনি বলছেন যে না অন্য কাউকে দেওয়া হয়নি, তোমাকে আগে কি করে দেব।
0: একদম, আবার মানে সেই পোস্টমাস্টারের কাছে যিনি কাজ করেন সেই মানুষটি পরে জানা যায় তিনি সেই জেসি রয়, তিনি সেই চেক পাঠিয়েছিলেন, তিনি ছদ্মবেশে দেখছিলেন যে ভালো মানুষকে, যোগ্য মানুষ।
1: হ্যাঁ,
0: তো তিনি যখন আসছেন এবং ওই তর্কালঙ্কারকে বলছেন যে আমারও তো জাতটা খুব একটা ভালো নয়, উঁচু নয়, তো মানি অর্ডারের টাকাটা আমি তো হাতে করে এনেছি, আপনি কি নেবেন, তখন নাকি তিনি আবার সংস্কৃতে একটা শ্লোক বলে দেন যে টাকা পয়সার ক্ষেত্রে এইসব ছুত অছুত মানা হয় না। তো এইরকম যে আবার এখানে মানে তারুণ্যের প্রতিনিধিত্ব করছে যে এক শিক্ষক, একজন নীতিনিষ্ঠ শিক্ষক, যিনি আসলে বসন্ত চৌধুরী, যিনি প্রফেসর কিন্তু তিনি গ্রামের উন্নতি কল্পে গ্রামে শিক্ষকতা করছেন। তো এইরকম মানে এবং দেখুন এই প্রত্যেকটা চরিত্র কিন্তু আজকে আমাদের পারিপার্শ্বিক সমাজে কিন্তু তারা বর্তমান, ভীষণভাবে বর্তমান, হয়তো চেহারাগুলো একটু বদলে বদলে গেছে কিন্তু চরিত্রগুলো কিন্তু এক।
1: এবং সেই যে মূল প্রশ্নটা যে সবথেকে সৎ, সবথেকে দায়িত্ববান ব্যক্তিটি কে, সেইটার জন্য তাকে নির্ধারণের জন্য যেটা হলো তারপরে যেটা ভোটের আবহ তৈরি করা হলো, আবহ না মানে ভোট দান হবে আর কি, গ্রামের সমস্ত লোকেরা যাকে যোগ্য মনে করবে তার হাতেই টাকা তুলে দেওয়া হবে, এবং সেটা নিয়ে যেটা হলো সেটা মানে আজকের দিনে আমাদের
0: একদম মানে এই ভোটের টোপে

0: দেখা গেল যে যিনি সেই ডাক্তার তিনি যেচে রোগীর বাড়ি গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করছেন। জোরদার যখন এই খবর পাচ্ছে,
1: বদলে গেল।
0: হ্যাঁ, জোরদার বলছে না সবাইকে এখানে নলকূপ বসিয়ে দাও, ওখানে পাতকো খুঁড়ে দাও। জমিদার শুনতে পেয়ে বলছেন ওর খাজনা মকুব করে দাও। তো মানে এইরকম একটা ব্যাপার।
1: হ্যাঁ, মানে এবং তার জন্য ওই 5 লাখ টাকাটা তো অনেকটা, তার জন্য না হয় কিছু খরচ হবে, তাতে ক্ষতি কি?
0: তাতে ক্ষতি?
1: হ্যাঁ, মানে আসলে ওই আর কি, মানে প্রত্যেকেই ভালো মানুষের একটা মুখোশ পরে সুন্দর আর কি সকলের সামনে এসে উপস্থিত হলো।
0: এমনকি সেখানে এটাও দেখানো হচ্ছে যে ধর্মের নামে অন্ধত্বের সুযোগ নিয়ে, মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে মানুষকে কিভাবে বোকা বানানো যায়। কারণ সেখানে মাটির নিচ থেকে স্বয়ম্ভুর মতন উঠছেন লক্ষ্মী দেবী, তার নিচে প্রচুর ভেজানো ছোলা, কাবলি ছোলা রাখা আছে, সেগুলো ফুলে মাটির নিচ থেকে মূর্তি উঠছে। তো সেই সময় দাঁড়িয়ে সলিল চৌধুরীর এই কাহিনী এত প্রাসঙ্গিক, এত সময় থেকে গিয়ে রাখা এবং সব সময়ের জন্য সত্যি। আর বিমল রায়ের ডিরেকশন, তার যে সিগনেচার ট্রিটমেন্ট অদ্ভুত ভালো। যেখানে যেখানে, যেটা বলতেই হয়, যেখানে যেখানে কোনো আবহের প্রয়োজন নেই সেখানে কিন্তু তিনি কোনো আবহ ব্যবহার করেননি। এইটা বিমল রায়ের একটা সিগনেচার। এবং আলো আঁধারি বারবার আমরা পাচ্ছি, একটা মানুষের যখন মনের দোলাচল, একটা মানুষ হেরে যাচ্ছে এবং কোথাও গিয়ে শেষে সেই মেয়েটি যখন নিজেকে ওই লম্পট জোরদারের হাতে তুলে দিচ্ছে যে তাদের সব কিছু নিলাম হয়ে যাচ্ছে দেখে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তখন আবারও কিন্তু আমরা ফিরে যাচ্ছি সেই মাটির প্রদীপের কাছে, যে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, যে কথা আমরা রবীন্দ্রনাথের বোঝা পড়াতেও পেয়েছি, ভুলে যা ভাই কার সঙ্গে কতটুকুন তফাত হলো, সেই ট্রিটমেন্ট কোথাও ফিরিয়ে দিচ্ছেন
1: একদম। এবং আরেকটা কথা বলার, এখানে সাধনাকে এখানে ব্যবহার করেছেন তিনি নায়িকা হিসেবে। সাধনাকে আমরা ভীষণ গ্ল্যামারাস ভাবে অন্যভাবে পেতে অভ্যস্ত,
0: সাধনা কাট নামে একটা হেয়ার কাটই চালু ছিল যেখানে,
1: একদম সেখানে তিনি সাধনাকে যেভাবে উপস্থাপন করেছেন, সিলভারস্টোনে যেভাবে ধরেছেন, তার কোনো তুলনা হয় না।

0: घुट घुट के जल तू मेरे नाड़ने ओ मेरे नाड़ने।
1: पर्सनल लोन ऑफर सर।
2: आबार एक्खुनी ब्लॉक करछी।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট। ডিরেক্টরস কাট।
5: এর পরের যে ছবি, সেই ছবিতেও আমরা পাচ্ছি সাধনাকে নায়িকা হিসেবে এবং তার সঙ্গে নায়ক হিসেবে পাচ্ছি শশী কাপুরকে। এই ছবিতে ওই মানে আমরা বাংলা ছবি যে দেখেছি সাগরিকা, অনেকটা সেই রকমই, মানে প্রায় সেই একই গল্প অবলম্বনে এই ছবিটা তৈরি। যে একজন ডাক্তার, ইয়াং ডাক্তার, তার চোখ নষ্ট হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টে, সে অন্ধ হয়ে যায় এবং তারপর তার সঙ্গে তার যে মানে এখানে সাধনা আর কি, তার যে সম্পর্কটা সেটা সেইটা নিয়েই ছবিটা মূলত। এবং এখানে ওই আর কি মানে ভালোবাসার কোথাও আর কি, ভালোবাসার কাছে আর কি হার মেনে যায়। এবং এই যে এখানে সেখানেও একই ব্যাপার, বাংলাতে যেরকম আমরা দেখেছি যে যখন সে দৃষ্টিশক্তি হারাচ্ছে, তার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা, তার হয়ে চিঠি লিখছে, লিখতেন অন্য একজন, এবং সেই চিঠির মধ্যেই কোথাও তাদের দুজনের সম্পর্কটা গড়ে উঠেছিল। হ্যাঁ, এবং পরবর্তী সময়ে তিনি যখন অন্ধ হয়ে যান, তখন সেই মানুষটি তার কাছে, যে মানে সাধনা এখানে আর কি যে চিঠি লিখত বোনের হয়ে, সেই আসে তার তাকে শুশ্রূষা করে তোলে। এবং যখন দৃষ্টিশক্তি সে ফিরে পায়, তখন যখন সেই যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেই সাধনার বোনকে তার কাছে উপস্থিত করা হয়, সে তাকে টাচ করেই বুঝতে পারে যে এই সে নয়। হ্যাঁ, এবং তারপরে আবার যথারীতি একই রকমভাবে মধুরেণ সমাপয়েত হয়।
6: এবং তুমি দেখো যে বিমল রায়কে মানে বারবার একটা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, যে বলা হতো যে তার ছবিতে যেন গতি একটু অভাব থাকে। বিমল রায় শুনতেন চুপ করে, ভীষণ স্বল্প বাক ছিলেন তো। তো তারপর একদিন খুব শান্তভাবে উত্তর দিয়েছিলেন যে জীবনটা কি সবসময় রেসের মাঠে দৌড়ানো? না তো, আমাদের জীবনে কি সবসময় আমরা রেসে ছুটে বেড়াই? যখন ছোটার দরকার তখন ছুটতে হবে, যখন বিরতির প্রয়োজন তখন সেটুকু নিতেই হবে।
5: একটা কথা শুধু বলি, এই যে ছবির নাম এখানে প্রেমপত্র, আমার না কোথাও মনে হয়েছে এই ছবিতে এই প্রেমপত্রটাই তো আসল, তার মধ্যে দিয়েই তো দুটো সম্পর্ক, দুটো মন যুক্ত হচ্ছে, সেই কারণে ছবির নামটাও প্রেমপত্র।

0: এবার সেই ফিল্ম, যে ফিল্ম দেখার পর আপনিও খানিকক্ষণ স্তব্ধ হয়ে থাকবেন, এবং সবথেকে বড় কথা, জরাসন্ধের লেখা তামসী। তো জরাসন্ধ আপনারা প্রত্যেকেই জানেন, তিনি নিজেও ছিলেন একজন জেলার, এবং এই যে এই লৌহ কপাট সিরিজে তিনি যা যা লিখেছিলেন সেগুলো তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সম্পৃক্ত। এবং বলে না যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তামসীও কিন্তু তাই। আর সবথেকে বড় কথা, তামসী যখন মানে আপনি পড়বেন তখন একেবারে শেষ পাতায় না পৌঁছানো পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না, জানতেই পারবেন না শেষটা কী, এত অপ্রত্যাশিত। আর ঠিক সেই পথেই কিন্তু হেঁটেছিলেন বিমল রায়। তার অনেক শুভানুধ্যায়ী বলেছিলেন যে এই ফিল্মটা কিন্তু চলবে না যদি তুমি সেই পথে হাঁটো, তোমাকে কিন্তু অন্য রকমভাবে ভাবার কথা। বিমল রায় কিন্তু মানে তিনি সাহিত্যকে সেই মর্যাদাটাই সব সময় দেওয়ার চেষ্টা করেছেন, যদি সেটা নন্দনতত্ত্বের দিক থেকে ভীষণ যুক্তিসঙ্গত হয়ে থাকে। এবং বন্দিনীর ক্ষেত্রে তুমি দেখো আবারও নূতনকে তিনি ব্যবহার করছেন, কল্যাণী চরিত্র। এবং নূতন বলছেন তার সাক্ষাৎকারে যে মানে কথা যত কম হবে সেটা ব্যবহার করছেন বিমল রায়, স্তব্ধতা এবং এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, চোখের অভিব্যক্তি, সেটা বন্দিনীতে মারাত্মকভাবে। মূলত একটা দৃশ্যের কথা ভীষণভাবে মানে আমাদের সকলের মনে পড়ে, সেটা হচ্ছে যখন সে ওই অশোক কুমার যাকে বিয়ে করেছিলেন সে তো জানতে পারেনি প্রথমে যে কেন বিয়ে করেছে কিভাবে, এবং আজকে এই মানুষটার ফিরে না আসার জন্য তাদের জীবনটা তছনছ হয়ে গেছে, সমস্ত শেষ হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে তার স্ত্রী হিসেবে যখন জানতে পারছে, শুধু তাই নয় সেই মহিলা অত্যন্ত কটুভাষী, সবার সঙ্গে
1: দুর্ব্যবহার করছেন,
0: দুর্ব্যবহার করছেন। এবং কোন মুহূর্তে যখন সে তার বাবাকে হারিয়ে এসছে, তার বাবা চলে গেছে, তার বাবা আর বেঁচে নেই, তারও কারণ কোথাও সেই মানুষটা, তার ফিরে না আসা,
1: এইরকম একটা মানসিক অবস্থায় সে যখন ফিরে আসছে তখনও তার সঙ্গে অসম্ভব দুর্ব্যবহার করা হচ্ছে।
0: তুমি ভেবে দেখো সেখানে একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হচ্ছে, একটা ভীষণ তীক্ষ্ণ একটা শ্রিল সাউন্ড যেটা মানে সহ্য করা যায় না, কিছু আওয়াজ থাকে না আমরা মানে নিতে পারি না, একটা পুরো ক্যাকোফোনি তৈরি হচ্ছে সেই রকম একটা আওয়াজ। এবং নূতনের চোখের অভিব্যক্তিতে পুরো বোঝা যাচ্ছে তার মাথাটা পুরো শূন্য, সে আর কিছু ভাবার জায়গায় নেই, সেটা ঘোরের ভেতর। এবং তাকে শুধু মারেনি, ধাক্কা দিয়েছে এবং তার গায়ে পাও দেওয়া হয়েছে, তখন সে চলে যাচ্ছে। এবং একদম প্রথমেই দেখানো হয়েছিল কল্যাণী যে ঘরে থাকে তার উল্টো দিকে একটা বাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ চলছে, ঘরটা পুরো অন্ধকার, এবং সেখানে ওই যে লোহার ওয়েল্ডিং হচ্ছে গ্রিলের, তার যে আলোটা বারবার জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে,
1: মানে কোথাও কল্যাণীর মনের যে সেই দ্বন্দ্বটা
0: একদম
1: সেইটা একদম মানে একেবারে পরিষ্কার করে দেখানো হচ্ছে, এবং তার ফেশিয়াল এক্সপ্রেশন কিভাবে বদলে যাচ্ছে।
0: আর যখন চা করে আনতে আবার বলা হয়েছে সেই স্পিরিট স্টোভটা জ্বালছে, স্টোভের আগুনটা একটু একটু একটু একটু করে উস্কে উস্কে উঠছে, যেটা কোথাও কল্যাণীর ভিতরের
1: আগুনটাকেও যেন
0: রাগ, যেটা আজকে পুরো যেন ফেটে পড়তে চাইছে। এই যে একটা ট্রিটমেন্ট মানে সেটা অসাধারণ। নূতন বলছেন যে সবার হয়তো দেখে মনে হবে আমি অসাধারণ অভিনয় করেছি, কিন্তু নূতন বলছেন যে এটা পুরোপুরি ডিরেক্টরস সিন,
1: ঠিক পুরোটা এমনভাবে সাজিয়েছিলেন যে সেইটার জন্যই ওই মুহূর্তটা একদম স্মরণীয় হয়ে রয়ে গেছে।

এই গানটা ছিল জেলখানার মধ্যে সরিতাদি, এবং এই জেলখানার শর্টগুলো যদি আপনারা দেখেন যে কোথায় লং শর্ট নেওয়া হবে, যেখানে একজন বিপ্লবী তার ফাঁসির সাজা হয়েছে, সে রাত্রিবেলা হেঁটে যাচ্ছে এবং তার প্রতি প্রত্যেক বন্দি এবং বন্দিনী তাদের যে সহমর্মিতা, তাদের যে কোথাও একটা অব্যক্ত যন্ত্রণা, এবং সেই শর্টটা যেভাবে নেওয়া হয়েছে, প্রত্যেকটা গড়াদের ভেতরে যারা আছে তাদের এক্সপ্রেশন একবার দেখানো হচ্ছে, তার বলিষ্ঠ কণ্ঠের একটা গান ভেসে আসছে যে সেই যে অকুত ভয়, মৃত্যু তার আবেগকে কখনোই হারিয়ে দিতে পারবে না, এবং তার পা প্যারালালি দেখানো হচ্ছে সেই গড়াদগুলো। মানে জেলখানার প্রতিটা শট যেখানে দেবেন, মানে

0: সেই ডাক্তারের সঙ্গে কল্যাণীর যে যেখানে যেখানে ইন্টারাকশন হচ্ছে, কথা হচ্ছে, তুমি একটা দৃশ্য ভেবে দেখো যেখানে একজন রোগিনী, মানে একজন, সেও বন্দী কিন্তু সে অসুস্থ এবং সে রক্তভূমি করছে, সেটা জেলখানার ভেতর থেকে যখন বেরিয়ে আসছে, একজন বেরিয়ে একটা থুতু ফেলছে, কতখানি মানে ঘৃণা বা ঘেন্নাও তার ভেতরে কাজ করছিল যে এইরকম একজনের সঙ্গে আমাকে এক সেলে থাকতে হচ্ছে। মানে না, আপনি প্রতিটা চরিত্র, যদি যার এতটুকু স্ক্রিন প্রেজেন্স, সেও এত জীবন্ত এবং এত বাস্তব, আপনার মনে হবে চমকে যাবেন
1: একদম। আরেকটা জিনিস যে এখানে দেখানো হচ্ছে জেলখানার মধ্যে নানান রকম চলছে আর কি ঘটনাক্রম, অথচ মাঝে মাঝেই একেবারে উপরে উঠে প্রহরী বারবার বলছে সব ঠিক হ্যায়,
0: একদম
1: অদ্ভুত একটা গায়ে কাঁটা দেয় কোথাও।
0: এটা বড় ফ্যালাসি একটা, না মানে সবসময় দেখো যে ওপর ওপর মনে হচ্ছে সবটা ঠিক আছে, আসলে কি ভেতরে আদৌ ঠিক আছে?
1: এবং যখন ডক্টর দেবেন চলে যাচ্ছে চাকরিতে ইস্তফা দিয়ে, সে যখন চলে যাচ্ছে, ওই সিনটা ভাবো যে জেলখানার ভিতরে বসে শুনছে কল্যাণী, মানে ঘোড়ার খুরের আওয়াজ শুনে সে বুঝতে পারছে কি হচ্ছে, সে যে চলে যাচ্ছে, তারপরে সেই আওয়াজটা যতটা দূরে চলে যাচ্ছে সেও কিন্তু সঙ্গে সঙ্গে ওই জেলের প্রাকারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কোথাও তার মনের যে দোলাচলটা সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি।
0: আসলে বন্দিনী এবং বন্দিনীতে আমরা প্রথম বিমল রায়ের ইউনিটে যাকে পাচ্ছি তিনি হলেন গুলজার, এবং যেখানে বৈষ্ণব কবিতা যেখানে বাবা শোনাচ্ছেন পড়ে অশোক কুমারকে, বিকাশকে, আর তার ব্যাখ্যা করে দিচ্ছেন, এবং সেই গান একটা অদ্ভুত মিটার ছিল, অদ্ভুত মিটারে টিউন কম্পোজ করেছিলেন শচীনকর্তা, আর সেই গান লিখেছিলেন গুলজার, মোরা গোড়া আঙ্গলেলে। আমরা সেই গানে, আসল কথা কি আজকে এমন একজন মানুষের জন্মদিন, তো তার জন্মদিনও একটু যেতে হবে, সেই গানটা আজকে বরং তোলা থাক। আমরা বন্দিনীর শেষ যে গান শুনবো তার আগে আর কয়েকটা কথা বলতেই হয়, যে আলো আঁধারি আমরা যে দৃশ্যের কথা বললাম, এর বাইরেও যখন তার বাবা রেগে গিয়ে বলছে যে তুই নিজেও চিঠি লিখবি না, আমাকেও লিখতে দিবি না, কারণ বাবা জানে না যে তার লেখা চিঠি তার কাছেই ফেরত এসেছে, এবং সেই ফেরত আসা চিঠি যাতে কেউ জানতে না পারে, মানে নিজের অপমানের বিষটা নিজে পান করার মতন সে উনুনের আগুনে সেই চিঠিটা জ্বালিয়ে দিচ্ছে কোথাও, সেই আগুনের একটা ছাপ তার মুখে। বাবা যখন বলছে তাহলে হয় আমি এখান থেকে চলে যাই, নাহলে তুই চলে যা, রাত্রিবেলা যখন বেরিয়ে যাচ্ছে শুধু দরজাটা ফাঁক, ভিতরে বসে ও যে চিঠি লিখছে সেটা নূতনের কণ্ঠে আমরা পাচ্ছি অফ ভয়েসে, এবং বাইরে এক চিলতে আলো, এবং সে কোথায় যাবে জানে না। আর একটা চিন্তা করে দেখো, নদীর দৃশ্যের ব্যবহার, তাদের ওই গ্রামের বাড়ির পাশে যে নদী, দিনের বিভিন্ন সময় কিন্তু এই নদীকে লং শটে ধরেছেন বিমল রায়, যখন সে যোগী জব সেতু আয়া মেরে দাঁড়ে সে প্রেমের গান গাইছে তার ভালো লাগা নিয়ে একরকম, যখন হেঁটে যাচ্ছে, যখন দারোগা আসছে ওপাশ থেকে তাদের দুজনকে দেখতে পাচ্ছে, একটা নৌকোকে প্রেফারেন্সে রেখে সেই শটটা নেওয়া হচ্ছে, তখন একরকম, রাতের অন্ধকারে যখন কল্যাণী সব ছেড়ে চলে যায়
1: তখনও
0: কিন্তু সেই নদী এক নীরব সাক্ষী, নদী যেন একটা চরিত্র হয়ে উঠেছে এখানে। এবং যেখানে গল্পটা শেষ হচ্ছে দেখো, যখন দেবেনের মা মেনে নিয়েছে কল্যাণীকে, সেখানে
1: সে চলে যাবে বলে মানে আসছে, স্টেশনে এসেছে, ট্রেন ধরবে,
0: এবং সে স্টিমারের আগে পারে বসে আছে, একজন ধরবে স্টিমার, সে জানতো না ওয়েটিং রুমে উল্টো দিকে যে বসে রয়েছে সেই বিকাশ, এবং তখনও কিন্তু সে বিকাশের কাছে ফিরে যেত না যদি না এটা শেষ মুহূর্তে জানতে পারত যে বিকাশ বাধ্য হয়েছে, পার্টি বাধ্য করেছে তাকে বিয়ে করতে এবং আগের জীবনে ফিরে না যেতে। সেটা জানার পর না তার মনের ভেতরে যে ক্ষমাটুকু সে করবে বলে অপেক্ষা করেছিল সারা জীবন, সে সেই ক্ষমার আকুতি নিয়ে ছুটে যাচ্ছে বিকাশের কাছে, দেবেনকে ফেলে সেইভাবে স্টিমারে, এবং সেই স্টিমারের আওয়াজটা যেভাবে ব্যবহার করেছে যে সেটা যেন একটা পিছু টান
1: একদম, এবং ওই যে দৌড়ে আসা, দৌড়ে এসে সে যে স্টিমারে উঠল ওইটাও তাই, এবং তার আগে মনে করে দেখো জেলার সাহেব যখন তাকে বলছেন যে তুমি এক কারাগার থেকে মুক্তি পাচ্ছ আরেকটা কারাগারে,
0: সংসারের কারাগারে বাধা পড়বে,
1: বাধা পড়বে সত্যি সত্যি তো, এবং সে নিজের স্বেচ্ছায় সে সেই কারাগারে বন্দী হতে ছুটে এলো।
0: এবং এখানে আরেকজনের কথা বলতেই হয়, তিনি শৈলেন।

0: চন্দ্র। তিনি একটা গান লিখলেন যে গানের দুটো অন্তরা দুটো মানুষের মনের কথা বলছে। প্রথম অন্তরা বলছে, যেখানে বিকাশ বলছে, আমার তো কোনো গুণই ছিল না, যেটুকু দোষ ছিল পারলে ক্ষমা করো। আর দ্বিতীয় অন্তরা কল্যাণীর মনের কথা, যে বলছে, মে বন্দিনি পিয়া কি মে সঙ্গিনি হু সাজন কি, মেরা খিঁচতি হ্যাঁ আচল মন মিত তেরি হর পুকার। এরপরে ছবি যেভাবে তৈরি হচ্ছিল তার সাথে মানিয়ে নিতে পারেননি কোথাও বিমল রায়। তিনি চলে গেছিলেন যে বয়সে যাওয়ার কথা নয় সেই বয়সে, ক্যান্সারে আক্রান্ত হয়ে।
1: তবে আরো দুটো বড় প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, মহাভারত নিয়ে তার কাজ করার ইচ্ছা ছিল।
0: রেখে গেছিলেন কিছু অসম্পূর্ণ স্ক্রিপ্ট, এবং যেটা তিনি রেখে গেছিলেন সেটা একটা হেরিটেজ, সেটা একটা ট্র্যাডিশন, যা তার পরবর্তী অনেক উত্তরসূরিকে ইন্সপায়ার করেছে, কাজ করতে করে চলেছে।
1: আমাদের প্রণাম।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: আজকে এমন একজন কবির জন্মদিন, একটা সময় তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিতে যখন মনে করা হতো যে ফিল্মি সিচুয়েশন একটা যোগ্য গান দরকার, তার মানে এই মানুষটা, মানে ফিল্মি গান, তার কথা আর এই মানুষটা সমার্থক, তিনি আনন্দ বক্সী।
1: একদমই তাই। তার আগে পর্যন্ত আমরা গীতিকার হিসেবে যাদেরকে পেয়েছি তারা প্রত্যেকেই প্রায় কবি, এবং কারা কারা রয়েছেন সেই সময় যখন আনন্দ বক্সি আসছেন, তখন কারা কারা রয়েছেন, সাহিল লুধিয়ানভি রয়েছেন, শৈলেন্দ্র রয়েছেন, রয়েছেন মজরু সুলতানপুরি, হসরত জয়পুরি রয়েছেন, সকলেই রয়েছেন, রাজেন্দ্র কৃষ্ণ রয়েছেন, মেহেদি রাজা, মেহেদি
0: পাশাপাশি কাইফি আজমি লিখছেন।
1: সত্যি তাই, একেবারে চাঁদের হাট সেই সময় এসে। যদিও তাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে প্রথম দিকে, শুধুমাত্র এই স্টান্ট ফিল্মের জন্য গান
0: লিখেছে, বি গ্রেড ফিল্ম বলি, বি গ্রেড সিগ্রেট ফিল্মের জন্য তিনি গান লিখছেন। এবং সেই সময় দাঁড়িয়েও তুমি দেখো, যখন তিনি সেই ডিরেক্টর প্রোডিউসারকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি আমাকে একটু গল্পটা শোনান সিনেমার, কারণ আমি তো সিচুয়েশনটা বুঝতে হবে, গান লিখতে হবে, তখন তিনি গম্ভীর হয়ে বলছেন যে দেখো স্টান্ট ফিল্মের একই গল্প,
1: একই ছক,
0: তুমি আগে যে লিখেছো সেই ছকেই তোমায় লিখতে হবে। তো এইখানে একজন মানুষ যিনি ভীষণভাবে ক্রিয়েটিভ, তার অন্তর থেকে তিনি শুধু সৃষ্টিই করতে চান, তার তো সেই সৃষ্টিশীলতাটা কোথাও মানে একটা বাঁধা ধরা গণ্ডির ভেতর আটকে যাচ্ছে, তখন তিনি অন্য কিছু করতে চাইছেন। এবং তারপরে সেই সুযোগ যখন আসছে, একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকাচ্ছেন। এবং তারপরেও আমি বলবো যে সুযোগ আসার পরেও সরিতা দি ঠিক সেইভাবে ব্যাটে বলে হচ্ছিল না, তাই না? ব্যাটে বলে হলো যখন থেকে, সেটা ছিল হিমালয় কি গোদমে, ঝান্সি মেহবুবাহ, তারপরে সেই একই বছরে যে ট্রাম্প কার্ড উনি রিপিট করলেন, ইউজ করলেন,
1: সেটা ছবি থেকে শুনলাম আমরা, গান
0: ফুল খিলে। এবং এরপরে আর কোনোদিন আনন্দ বক্সীকে পিছন ফিরে তাকাতে হয়নি,
1: একেবারেই তাই। তারপরে শুধুমাত্রই সোনার ফসল ফলিয়েছেন তিনি ভারতীয় চলচ্চিত্রের, মানে সঙ্গীত, বলিউড ফিল্ম মিউজিকের কথা যদি বলতে হয় তাহলে আনন্দ বক্সী সেখানটা অধ্যায়।
0: এবং তুমি দেখো আনন্দ বক্সীর গানে, মানে যেখানে সিচুয়েশন অনুযায়ী একটা বৈপরীত্য আনতে হবে, হরে রামা হরে কৃষ্ণা এই ফিল্মের কথা যদি ধরি,
1: দম মারো দম লিখছেন একদিকে, তারপরেই আবার
0: বিশেষ গোষ্ঠীকে তিনি ধরছেন তার কালচারটাকে, এবং তার পাশাপাশি তিনি লিখছেন যে দেখো দিওয়ানো এসে কাম না করো, রাম কা নাম বদনাম না করো।
1: এবং তুমি ভাবো ওই যে কথাটা লিখছেন যে দম মারো দম মিট জায়ে গম, হ্যাঁ,
0: দুনিয়া নে হামকো দিয়া ক্যা, দুনিয়া নে হামসে লিয়া ক্যা, হাম সব কি পরবা করে কিউ, সবনে হামারা কিয়া ক্যা, মানে ওই জেনারেশনটা বা ওই যে গোষ্ঠীটা, তাদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে যেভাবে ধরছেন, আর সেখান থেকে যেখানে
1: দেখো দিবানে এসা কাম না করো, রাম কি নাম বদনাম না করো।
0: এবং জাভেদ আক্তারের একটা সাক্ষাৎকারও আমরা শুনছিলাম, জাভেদ আক্তার বলছিলেন যে কথা আচ্ছা তো হাম চলতে
1: হ্যায়, হ্যাঁ, সাধারণ যে কথা তুকবন্দি যেটা বলা হতো আর কি,
0: হ্যাঁ একদম,
1: হ্যাঁ সেই কথা দিয়ে তিনি গান তৈরি করছেন। শুধু তাই নয়, তুমি ভাবো কাটি পতং ছবির সেই যে গান, হ্যাঁ, শুধুমাত্র সংলাপ,
0: শুধু সিচুয়েশনটা বুঝিয়ে
1: দিয়েছেন, এবং এটা আনন্দ বক্সীর আইডিয়া ছিল,
0: আইডিয়া ছিল, বলছেন যে আচ্ছা উনি যেটা বলে গেলেন সেটাই তো আমরা গান করে ফেলতে পারি,
1: একদম।
0: তো তিনি বসলেন আইডি বর্মনের সাথে, আশা ভোসলেকে ডাকলেন, তুমি এটা গাইতে পারবে? তো আশা ভোসলের কাছে তো জল ভাত। তো এই ছিলেন আনন্দ বক্সী। আমাদের সময় বড্ড কম, আর একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নেব, যে গান
1: না, তবে কথা দিচ্ছি আমরা মানে আগামী শনিবার ফিরে আসব, চেষ্টা করব তাকে নতুন করে একটু ছুঁয়ে যাওয়ার, কারণ আজকে বড্ড কম, শুধুমাত্রই নিয়ম রক্ষা হলে বলা ভালো।
0: তবে এই গান, মানে এই গানের কথা আপনারাই শুনে দেখুন, রেখে গেলাম কিশোর কুমার, রাহুল দেব বর্মন এবং আনন্দ বক্সীকে, ফিল্মের নাম অমর প্রেম।
1: ছোট্ট একটা কথা বলি, এই গান কিন্তু আগে তৈরি করেছিলেন, পরে গানটা এত পছন্দ হয়েছে যে সিচুয়েশন তৈরি করে এই গানকে প্রয়োগ করা হয়েছিল। আজকের মতো এই গান শুনতে শুনতেই আমরা জন্মদিনে প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো আনন্দ বক্সীকে।

0: Yes, listeners, that was the one and only Coldplay with a track called Yellow to begin our program, Musical Bandbox on 100.1 FM Gold. Coldplay's hit song Yellow was released in June 2000 as the lead US as well as the second UK single from the debut album Parachutes. And the iconic track, which features Chris Martin singing Look at the Stars, Look How They Shine for You, became the first top 5 hit in the UK. Now, the song's title, Yellow, couldn't just happen, you know. Chris Martin was struggling to find the right hook, the right lyrics, until he looked across the room and his eyes landed on a UK telephone directory, the Yellow Pages. And the famous opening line was inspired by a break during the recording sessions at Quadrangle Studio near Monmouth, South Wales. And the band's producer, Ken Wilson, told them to look up at the clear night sky, which directly sparked the melody as well as the lyrics. A little bit of trivia about the track Yellow by Coldplay. But right now it's time for a short break on FM Gold. Stay tuned.
1: Personal loan offer, sir.
2: Abar, ekhoni block korchi.
1: Dubai e free trip.
2: Eta keo block korchi. আর কতগুলো নাম্বার ব্লক করব
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে
3: হ্যাঁ রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে শুধু ব্লক না রিপোর্ট করুন ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন
1: Personal loan offer, sir.
2: আবার এক্ষুনি ব্লক করছি
1: Dubai e free trip.
2: এটাকেও ব্লক করছি আর কতগুলো নাম্বার ব্লক করব
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে
3: হ্যাঁ রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে শুধু ব্লক না রিপোর্ট করুন ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন
4: पीएम जय अब गरीबों की जय बन गई है
5: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं अब 5 लाख के मुफ्त इलाज के हकदार अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है
6: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। রাজ্যে পালাবাদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হচ্ছে। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারা মণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্য 3টি সভার তুলনায় এই সভাতেই কর্মী সমর্থকদের অপেক্ষাকৃত বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়। মমতা বলেন, দলকে সংঘবদ্ধ করতে আগামী দিনে জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলতে হবে। যারা বিপদের দিনে নিজেদের স্বার্থ রক্ষায় দল ছেড়ে চলে গেছে তাদের কোনোভাবে ফেরত নেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি। অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। যারা প্রকৃত অর্থে দলের একনিষ্ঠ কর্মী ছিলেন তাদের যোগ্য সম্মান দেওয়া হয়নি। 21 জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন ঋতব্রত। গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত এই মঞ্চে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, শিউলি সাহা সহ একাধিক নেতা। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেছেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতা শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় যোগ দিতে আসা কর্মীদের মারধর এবং বাধাদানের অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তর সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট 50টি এসি বাসের যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান।
1: এই যোগাযোগ মাধ্যমে যত আপনি বিস্তার ঘটাবেন ততই এই রাজ্যে শিল্প আসবে, বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সৃষ্টি হবে।
0: সংসদ ভবনে জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা বৈঠকে আজ হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছেন। শ্রী রিজিজু আরও জানিয়েছেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতে দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেই সব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ মেদান্তা হাসপাতালের ডিরেক্টরকে ওয়াংচুকের শারীরিক অবস্থা 24 ঘণ্টা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। নেট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে দুপুর 2টা পর্যন্ত আজ সংসদের উভয় কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বে সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্বজুড়ে অস্থিরতা এবং ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারতের হস্তশিল্প বস্ত্র রপ্তানিতে 2025-26 অর্থবর্ষে 3,25,000 কোটি টাকা পেরিয়ে গেছে, যা 1.8% বৃদ্ধি সূচিত করে। 2024-25 অর্থবর্ষে এই পরিমাণ ছিল 3,19,000 কোটি টাকার বেশি। আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, সরকার বিশ্বজুড়ে চলা প্রতিযোগিতার মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজফ্ফরপুরে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে আগামী তিন দিন অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ, 6:35।

आके मुझे लूट लो मेरे नजदीक आके कि मैं मौत से

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করতে 5টি এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়েছে। সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা। আসি বিস্তারিত খবরে। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1,810 জন গ্রাহক

0: অল্প সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এরপরও তপশিলী জাতি উপজাতি পরিবারকে রাজ্য সরকার প্রতি 100 ইউনিটে অতিরিক্ত 5,000 টাকা করে ভর্তুকি দেবে। ইতিমধ্যে অনেক গ্রাহককে ভর্তুকির সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। 100 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য নিখরচায় প্যানেল বসানো ও রক্ষণাবেক্ষণ সহ 50,000 টাকার মোট খরচের মধ্যে উপভোক্তাকে 20,000 টাকা দিতে হবে। আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে এই প্রকল্পে 1 লক্ষ গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা দিলেও রাজ্য সরকার 5 লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড WBSEDCL বিদ্যুৎ প্রহরী নামে একটি নতুন অ্যাপের সূচনা করেছে। আজ বিধাননগরের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের সূচনা করেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
1: প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিকাঠামো, দ্বিতীয় যেটা দরকার হচ্ছে দক্ষ কর্মী বাহিনী, তৃতীয় যেটা দরকার হচ্ছে সাপ্লাই চেন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন, চতুর্থ যেটা দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ডোমেস্টিক। এই ত্রিস্তরে আমাদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক রূপরেখা।
0: চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18ই মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আজ বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্গ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্গ ভাতা দেওয়া হচ্ছে। এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্গ ভাতা দেবে সরকার। উচ্চশিক্ষার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করতে 5টি এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় আজ উচ্চশিক্ষা দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সরকারি বেসরকারি অংশীদারিতে এই শিক্ষানগরীগুলি তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে। প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কোনো শিক্ষককে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হবে না। যোগ্য অতিথি শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির প্রস্তাবও অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে PM-শ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, চলতি বছরে রাজ্যের 100টি বিদ্যালয়কে এই প্রকল্পের অধীনে আনার জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব, ডিজিটাল শিক্ষা সুবিধা ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার শিল্পপতিদের অধস্থন কর্মী হিসেবে নয় বরং অংশীদার হিসেবেই দেখবেন। বিধানসভায় আজ শিল্প বাণিজ্য দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে শিল্পমন্ত্রী তাপস রায় এই বার্তা দিয়ে বলেন, অতীতে শিল্পবান্ধব পরিবেশের অভাব, জমি নীতি, শিল্পনীতি ও ইনসেন্টিভ ঘাটতির কারণে পশ্চিমবঙ্গ বিনিয়োগ হারিয়েছে। এবার সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। আজকের প্রসঙ্গে শুনবেন, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এ বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে। এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ প্রথম 21 জুলাই পালিত হয়েছে। একটি প্রতিবেদন।
2: ক্ষমতা হারিয়ে বিরোধী আসনে প্রত্যাবর্তনের পর প্রথম 21 জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস। 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে কলকাতায় 3টি পৃথক কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের 2 বিবদমান গোষ্ঠী এবং কংগ্রেসের তরফে। তবে রাজনৈতিক গুরুত্বের নিরিখে সবচেয়ে বেশি নজর কেড়েছে মমতা ব্যানার্জি শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পৃথক 2 সভা। ভিড়ের নিরিখে যদিও মমতা ব্যানার্জিপন্থীদের সভা কিছুটা এগিয়ে ছিল। বিড়লা তালামণ্ডলের সামনে আয়োজিত ওই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নতুন করে সংগঠন গড়ে তোলার ডাক দেন। কঠিন সময়ে ব্যক্তি স্বার্থে যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
3: দুমাস সহ্য করতে পারলেন না, এই যে চোর চোর বলে দাঁড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোর গুলো বিজয় বিজয় চলে গেছে।
2: অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবিরের সমাবেশ থেকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। তিনি প্রশ্ন তোলেন, 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট এত বছর পরেও কেন প্রকাশ করা হয়নি? পাশাপাশি দলের আর্থিক লেনদেন নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
4: শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। আর যারা রাজনীতি করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি।
2: ওই সমাবেশে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, শিউলি শাহ সহ একাধিক নেতা। এদিকে দিল্লির রাজঘাটে 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া NCPI সাংসদরা। অন্যদিকে কলকাতার শহীদ মিনারে পৃথক শহীদ তর্পণ কর্মসূচির আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সবাই যোগ দিতে আসা কর্মীদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
5: কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করে কংগ্রেসের রক্তক্ষরণ করেছেন, আলাদা পতাকার নিচে গিয়ে এই শহীদ দিবসকে চটুলতায়, চটুল গানে, জৌলুসে এবং আড়ম্বরতার মধ্যে দিয়ে যোগদান মেলায় পরিণত করেছেন এবং ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় তিনি নিয়ে গিয়ে নিজের সিঁড়িকে রাজনৈতিক ভাবে রুটি শেখার জায়গা হিসেবে ব্যবহার করেছেন। পরিণামে আজকে দেখতে পাচ্ছেন সেই বিজেপি ওনার সেই রুটির ভাগ নিয়ে নিচ্ছেন, হাইব্রিড তৈরি করে ফেলেছেন।
2: অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়।
6: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে, তো স্বাভাবিকভাবেই যারা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক আর রাজনৈতিক অধিকার ছিল না 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: সিকিমে NHPC সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃতদের মধ্যে জলপাইগুড়ির 6 জন বাসিন্দা রয়েছে। নামচি জেলার সামারদাংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খোঁড়া ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে, তাতে চাপা পড়ে যান কর্মরত 25 জন শ্রমিক। এখনও পর্যন্ত 11 জনের দেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওরাও, গ্যাব্রিয়াল টিগ্গা এবং শিবা ওরাও মাটিয়ালি ব্লকের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী এবং ইংডং চা বাগানের অমিত লাল ও শ্যাম ওরাওয়ের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়। জেলার অপর এক মৃতের পরিচয় এখনো জানা যায়নি। উইমেন্স কলেজ কলকাতা আজ বন্দে মাতরম বিষয়ক একটি বিশেষ বক্তৃতার আয়োজন করে। বন্দে মাতরম স্বাধীনতা বীজ মন্ত্র শীর্ষক এই বক্তৃতা প্রদান করেন আমন্ত্রিত বক্তা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের PM সূর্যকর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক
7: आकाशवाणी है। अब आप मुनीश शर्मा से संसद में आज हुई कार्यवाही की समीक्षा सुनिए। पहले राज्यसभा, लेखक हैं PTI भाषा के माधव चतुर्वेदी। राज्यसभा में आज भी नीट परीक्षा का प्रश्न पत्र लीक होने के खिलाफ प्रदर्शन कर रहे छात्रों पर पुलिस द्वारा कथित लाठी चार्ज किए जाने का मुद्दा छाया रहा और इसे लेकर विपक्ष के हंगामे के चलते उच्च सदन की कार्यवाही 2 बार के स्थगन के बाद दोपहर 2 बजे दिन भर के लिए स्थगित कर दी गई। हंगामे के कारण उच्च सदन में आज शून्यकाल और प्रश्नकाल नहीं हो पाया। पूर्वान्ह 11 बजे बैठक शुरू होने के बाद हंगामे के कारण इसे दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया गया। दोपहर 12 बजे बैठक फिर शुरू होने पर भी सदन में वही नजारा देखने को मिला और बैठक 2 बजे तक के लिए स्थगित कर दी गई। इसके बाद 2 बजे भी हंगामा थमा नहीं और उपसभापति हरिवंश ने एक ही मिनट के भीतर बैठक को दिन भर के लिए स्थगित कर दिया। दो बार के स्थगन के बाद दोपहर 2 बजे बैठक शुरू होने पर कार्यवाही संचालित करने के लिए आसन पर आए उपसभापति हरिवंश ने सदन में एक विधेयक पेश करने को कहा।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: এখন আপনার কথা, আর আজকে আপনার কথার বিষয় কর্মফল বলে কিচ্ছু হয় না। আপনি মানুন বা না মানুন, তার পক্ষে অথবা বিপক্ষে মতামত নিয়ে চলে আসতে হবে। আসতে হবে কোথায়? যেরকম আসেন প্রতিদিন আমাদের টেলিফোনে 2248 0858-এ, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে 9903059992-তে, সেখানে এসএমএসও করতে পারেন, মানে মেসেজও করতে পারেন, আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ।
2: একদমই তাই, আমাদের ফেসবুক পেজ, যেটা কিনা 100.1 FM গোল্ড কলকাতা। সেই পেজের আজকের যে পোস্টারটা রয়েছে আপনার কথা দিয়ে, আজকের তারিখ দিয়ে, এই যে কর্মফল বলে কিছু হয় না, সব কিছুই দেখবেন লেখা আছে ওখানে। সেখানে গিয়ে আপনি সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করেও কিন্তু জানাতে পারেন আপনার কি মতামত।
1: কাদের জানাচ্ছেন? স্টুডিওর এ প্রান্তে আছে মৌসুমী আর সুস্মিতা। 2248-0858-এ যদি বন্ধুরা এসে থাকেন, ভালো, নইলে আমরা চলে যাব
2: হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন আমাদের সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। তিনি বলছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। বলছি কি করে বলবো, কর্মফল বলে কিছু হয় না। কর্মফল অনেক রকম পদের হয়ে থাকে, যে যেটা নেবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবেই, কেউ কর্ম করলে কুফল পাবে, এটা তো চলতি কথা। কিন্তু আমাদের সবাইকে এমন কর্ম করে যেতে হবে যাতে কোনো বদনাম না কুড়াতে হয়, সেদিকে নজর দিতে দিয়ে কর্ম করে যাও, তাতে কর্মফল হবেই। এইভাবেই চলে আসছে, পরেও চলবে। শেষে বলবো, কর্মফল কিছুই হয় না তা নয়, কর্মফল ভালো হলে কিছু তো জীবনে পরিবর্তন আসবেই। ভালো থাকবেন দিদিরা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় আমাদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপটা করেছে।
1: শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে আমাদের ফেসবুক পেজে লিখছেন, টপিকটি সত্যি খুব বাস্তবসম্মত এবং চিন্তাশীল। আমার মনে হয় অলৌকিক বা জন্মজন্মান্তরের কর্মফল বলে আলাদা কিছু নেই। প্রকৃতি বা ঈশ্বর কোনো খাতা কলম নিয়ে আমাদের শাস্তি বা পুরস্কার দেওয়ার জন্য বসেনি। অনেক সময়ই দেখা যায় ভালো মানুষ কষ্ট পাচ্ছেন আর খারাপ মানুষ সফল হচ্ছেন। তবে হ্যাঁ, একটি মনস্তাত্ত্বিক কর্মফল অবশ্যই আছে। আমরা সমাজে অন্য মানুষের সাথে যেমন ব্যবহার করি, সমাজও আমাদের ঠিক তেমনটাই ফিরিয়ে দেয়। ভালো কাজ করলে মনের ভেতর যে শান্তি ও আত্মবিশ্বাস জন্মায়, সেটাই আমাদের জীবনের আসল পুরস্কার। মানুষের কর্মই তার পরিচয় তৈরি করে, কোনো অদৃশ্য ভাগ্য বা কর্মফল নয়। দারুণ একটি বিষয়ের জন্য ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ বন্ধু।
2: হ্যাঁ, এরপরে চলে যাব আমরা আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। সেই হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদেরকে করেছেন যিনি, তিনি হচ্ছেন বাবাই সিংহ বারাসাত থেকে। তিনি বলছেন যে, হ্যাঁ বলছে, আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি। আজকের বিষয় কর্মফল বলে কিছু হয় না, এর সাথে আমি পুরোপুরি একমত। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে ভালো করলে ভালো ফল পাওয়া যায়, আবার খারাপ করলে খারাপ। কিন্তু বাস্তবের দিকে তাকালে ছবিটা একদম উল্টো। আজকাল চারপাশে দেখলে বোঝা যায়, যারা দুর্নীতি করছে, অন্যের ক্ষতি করে বা মানুষকে ঠকিয়ে নিজের আখের গোছাচ্ছে, তারা দিব্যি আরামে আয়েশে জীবন কাটাচ্ছে। আর অন্যদিকে যারা সৎ পথে চলার চেষ্টা করছে, তারা পদে পদে ঠকছে এবং কষ্ট পাচ্ছে। যদি সত্যি কর্মফল বলে কিছু থাকতো, তাহলে এই অসাধু মানুষগুলো তো আগেই শাস্তি হতো। আমার মনে হয় কর্মফল শব্দটা আসলে দুর্বল বা অসহায় মানুষদের নিজেদের সান্ত্বনা দেওয়ার একটা উপায় মাত্র। যখন মানুষ কোনো অন্যায়ের প্রতিবাদ বা প্রতিকার করতে পারে না, তখন সে সময় বিচার করবে বা কর্মফল ঠিক ভোগ করবে বলে নিজেকে শান্ত রাখে। বাস্তবে কর্মফলও বা ওই রকম কিছু হিসাব নিকাশ বলে সত্যি কিছু হয় না, সবই পরিস্থিতি আর ক্ষমতার খেলা। আপনাদের আজকের আলোচনাটা ভালো লাগছে, ধন্যবাদ আনতে বাবাই সিংহ বারাসাত।
1: আপনারাও কিন্তু অনায়াসে আমাদের সঙ্গে কথায় যোগদান করতে পারেন। করতে পারেন কোন নাম্বারে? 2248-0858-এ। কর্মফল বলে কিছু হয় না, এই ব্যাপারে যদি কোনো কথা বলতে চান তাহলে কিন্তু চলে আসুন। আর লিখছেন যারা, চলে যাই, শুভ্রা ভট্টাচার্য চুঁচুড়া হুগলি থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেছেন সেই মেসেজে। নমস্কার ম্যাডামরা, আজকের বিষয়টি খুব সুন্দর। আমি বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে মনে করি কর্মফল বলে কিছু হয়। আমার প্রকৃতিবাদী মন তার ব্যাখ্যা স্বরূপ বলে, প্রকৃতির অনিত্য সূত্রর সাথে জীবনতত্ত্ব মিলেমিশে একাকার। যেমন কিছু রোপণ করলেই ফল পাবো, অর্থাৎ কর্ম করলে তার ফল পেতেই হবে। আবার প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন কর্ম করছি তেমনই তার ফল হবে, অর্থাৎ ভালো কর্মে সুফল, খারাপ কর্মে মন্দ কপাল। ফিলোসফি আর ফিজিক্স একে অন্যের পরিপূরক, অর্থাৎ জীবনবোধ আর বিজ্ঞান মিলেমিশে যেহেতু একাকার, তাই প্রকৃতি প্রদত্ত নিয়মে কর্মের ফল থাকবেই, আর সেটা এই এক জন্মে কড়ায় গণ্ডায় আমাদের চুকিয়ে যেতে হবে। যারা এই তত্ত্বে বিশ্বাসী তারা সুফলের আশায় সুকর্মে লিপ্ত হয়, আর যারা কর্মফলে বিশ্বাসী নয় তারা উদ্ধত্বের চরম সীমায় পৌঁছে সমাজ সংসার রসাতলে পাঠায়। একেবারে ঠিক, দারুণ লিখেছেন।
2: একটা গান শুনিনি, গানের পরে ফিরছি, আবারও কথা হচ্ছে আপনাদের সাথে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: কর্মফল বলে কিছু হয় না, সে বিষয়ে কথা বলছেন আপনারা, জানাচ্ছেন, লিখছেন আমাদের।
2: হ্যাঁ, 9903055992 এই নাম্বারে আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, চাইলে টেক্সট মেসেজও করতে পারেন। যেমন এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপে চলে যাই, বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া থেকে। তিনি বলছেন যে কৃতকর্মের উপযুক্ত ফল এক কথায় কর্মফল, একই জীবনে প্রাপ্ত হয় এইটি নাকি চল, যদি সব ক্ষেত্রে দেখি না মিলতে হবে ভবিষ্যৎবাণী, অবশ্য কৃতকর্মের ফল নিয়ে চলে বিস্তর কানাকানি। কত সমাজসেবী অহরহ অপদস্থ দিকে দিকে, কর্মফল মুচকি হাসে উপহাসের আঙ্গিকে, কুকর্মের নাটের গরু সব থাকে বহাল তবিয়াতে, কর্মফলে দেখা মেলে না নিতান্ত বিন্দাস ইহ জগতে, কর্মফলও হয়তো এখন বিকিকিনির হাটে পশোরা, অর্থ প্রতিপত্তির জাদু বলে উপযুক্ত শাস্তি হয় অধরা। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া থেকে কিন্তু আমাদেরকে এইটা হোয়াটসঅ্যাপ করেছেন 9903055992।
1: আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold আজকের আপনার কথার যে পোস্টার, তার নিচের কমেন্ট সেকশনে বহুজন লিখছেন, তার মধ্যে এবার পড়ব এস এন মণ্ডল বাপি যেটি লিখেছেন কোড়াকাটি সন্দেশখালী থেকে। লিখছেন, কথায় বলে যেমন কর্ম তেমন ফল, স্বার্থবাদী অনেক মানুষ করছে দিনে কতই ছল, ভালো কাজ করলে বেশি ফুটবে মুখে সুখের হাসি, পাপ করলে ভুগতে হবে, কেউ ভাবে কেউ বা আবার স্বার্থ নিয়ে এগিয়ে চলে। কথায় আছে বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়, যেমন গাছে তেমন ফল, তেতো গাছে তেতো স্বাদ, মিষ্টি গাছে মিঠা ফলে, কাঁটা বুনলে কষ্ট পাবে, কর্মের ফল সত্যই আছে, কেউ ভাববেন না কথাটা মিছে। তার কথা থেকে এটা পরিষ্কার, তিনি কিন্তু কর্মফল মানেন, যেমন কর্ম তেমন ফল পেতেই হবে এমনটা মনে করেন এস এন মণ্ডল বাপি। এখন অবধি কিন্তু আমরা যে সমস্ত বন্ধুদের সঙ্গে কথা বলছি তারা প্রত্যেকেই বলছেন হ্যাঁ, এর মধ্যে একটু অন্যরকম ঘটনা হয়তো থাকে, কিন্তু না, কর্মফল পক্ষেই তারা বলছেন, যেমন কর্ম তেমন ফল আছে, ওই কর্মফল বলে কিছু হয় না, আজকের যে মোশন সেটা কিন্তু মানছেন না কেউই, তারা প্রত্যেকে তার বিপক্ষে যাচ্ছেন।
2: এরপরে হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন কর্মফল বা নিয়তির ধারণাটি মানুষের কর্ম ও তার ফলাফলের উপর প্রতিষ্ঠিত। সনাতন ধর্ম এবং দর্শনের কর্মফল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কর্মফল বলে কিছু হয় না এই ধারণাটি মানুষকে সাময়িক সান্ত্বনা দিলেও বাস্তব সত্য হল আমাদের প্রতিটি কাজেরই একটা প্রতিক্রিয়া বা পরিণতি থাকে। কর্মফল নিছক কোনো অন্ধবিশ্বাস নয়, বরং কার্যকারণ সম্পর্কে একটি দার্শনিক রূপ। সুতরাং ফল বা পরিণতির কথা না ভেবে সততার সাথে নিজের দায়িত্ব পালন করে যাওয়াই মানব ধর্ম। কিছু ভালো থাকবেন, আচ্ছা খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন 9903055992 এই নাম্বারে, আর এছাড়া আমাদেরকে আপনি টেক্সট মেসেজও করছেন, আর করছেন যেটা সেটা হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে আজকের দিনে যে পোস্টার, মানে 100.1 FM Gold কলকাতা, এখানে যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশনেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। এরপরে আরও একটা কমেন্টে, মানে আর একটা ফেসবুক পেজে যাবো কি আমরা,
1: দেখেনি। এরপর যার কথা বলব তিনি দীনেশ নস্কর, দীনেশ নস্কর বালির রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন আমাদের 100.1 FM Gold ফেসবুক পেজে। লিখছেন কর্মফল বলে কিছু হয় না এই কথাটা আমি মানতে পারলাম না, নিশ্চয়ই হয় না, যদি হতো এই কথাটার উৎপত্তি হলো কেন। অনেক মানুষকে দেখছি খুব অহংকার, গরিব মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার,

0: ব্যবহার করেছে একটা সময়, পরে দেখেছি সেই মানুষটা অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। এমন বড় কঠিন অসুখে কর্মফল না থাকলে অনেক সময় রাজার ছেলেকে ঠেকেই হতে দেখেছি। আবার ভিখিরির ছেলে তো রাজা হয়েছে, কর্মফলেরও একটা সময় আছে। আচ্ছা, খুব ভালো কথা। শুধু একটা কথা, বাক্য গঠনটা যদি একটু ঠিকঠাকভাবে করা হয়, অনেক সময় স্পেলিংগুলো ভুল থাকে।
1: আরও একটা আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদেরকে করেছেন সৌভিক ঠাকুরিয়া থেকে। তিনি বলছেন, কর্মফল বলে কিছু হয় না এমনটা অনেকেই বলেন, কারণ অনেক সময় দেখা যায় সৎ মানুষ কষ্ট পায় আর অসৎ মানুষ সুখে থাকে। তখন মনে হয় কর্মফল বলে যদি সত্যি কিছু থাকতো, তবে অন্যায়ের শাস্তি আর ন্যায়ের পুরস্কার এত অসম হতো না। আসলে জীবনে যা ঘটে তার সব কিছুকে কর্মফল দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক ঘটনা আসে সময়, পরিস্থিতি, সুযোগ, মানুষের সিদ্ধান্ত এবং ভাগ্যের জটিল মিশ্রণে। তাই শুধু কর্মফল ভেবে সব মেনে নেওয়ার চেয়ে নিজের কাজ সততার সঙ্গে করে যাওয়াই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভালো কাজের সবচেয়ে বড় ফল হলো নিজের বিবেকের কাছে শান্ত থাকা। আর অন্যের অন্যায়ের বিচার সব সময় আমাদের চোখের সামনে না হলেও জীবন অনেক সময় নিজস্ব নিয়মেই হিসাব মেলায়। যাব এরপরে আরও বেশ কিছু আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেজ রয়েছে, সেই সব কিছুতেই যাব একটা গানের ওপারে।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: রয়েছি মৌসুমী সুস্মিতা আপনাদের সাথে আপনার কথাতে, আর আপনার কথাতে আজকের বিষয় কর্মফল বলে কিছু হয় না। সে বিষয় লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে। লিখেছেন, ভালো কর্ম করলে শান্তি আসে মনে, খারাপ কর্মে ভয়ের বাতাবরণ সবখানে। আজ যে অবস্থা, অতীতের কর্মফল, ভবিষ্যৎ বিবেচিত বর্তমান কর্ম সকল। বুদ্ধি বিবেচনা করে সৎকর্ম করলে সুখের আবেশে ভাসবে জীবন আনন্দ সলিলে। কর্মফল বলে কিছু হয় না, একদম ভুল। কর্মের ফলে জীবনের সাফল্য অথবা নির্মূল। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন।
2: আমাদেরকে ফেসবুক পেজে লিখছেন বন্ধুরা, তাই এবার পড়ি। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখছেন, আজকের বিষয়ে কর্মফল বলে কিছু হয় না। আজকের বিষয়ে ব্যক্তিগত মতামত, কর্মফল নিশ্চয়ই ঠিক সময়েই পেয়ে যেতে হয়, হয়তো সাথে সাথে সেটা বোঝা যায় না। কারোর ক্ষেত্রে সময়ের ব্যবধানটা বেশি হয়, কারোর ক্ষেত্রে সময়ের ব্যবধান কম হয়। আমার নিজের চোখে দেখা, আমার সামনেই নিজের কাকা, যেটার ছেলে টাকার অভাবে দোকান না নিতে পারায় তার দাদার সামনে ছোট্ট একটি কারবার করেছিল, ভালোই চলছিল। 3-4 মাসের মধ্যে হঠাৎ একদিন দেখলাম বিকেল 5টার সময় সেই কারবার সব ভেঙে তছনছ হয়ে পড়ে আছে। বেশি দিন যায়নি যে অন্যায়টা করেছিল, কিছুদিনের মধ্যেই শুনলাম তার স্ট্রোক হয়ে একটা দিক পড়ে গেছে, বাঁ হাত আর কোনো কাজ হয় না। আর যার কারবার ভেঙেছিল সে আজ লটারিতে 1 কোটি টাকা পেয়ে দিব্যি দোকান করে বসে আছে। এটা থেকেই বোঝা যায় যেমন কর্ম করেছিল সেই রকম ফল পেয়েছে। এখন আধুনিক যুগ, হয়তো কেউ কেউ বলবে এসব কর্মফল বলে কিছু হয় না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যেমন কর্ম করব সেই রকম ফল পাব। এরকম শয়ে শয়ে উদাহরণ আছে, এত লেখা সম্ভব নয়। সময় খুব সংক্ষিপ্ত, দিদিদের পড়তেও সময় লাগবে। দুই দিদিকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনিও বন্ধু সুস্থ থাকুন, ভালো থাকুন। এরপর আবার একটি হোয়াটসঅ্যাপ মেসেজ।
1: ঠিক তাই। এরপরে আমরা চলে যাব আবার একটা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। আমাদের অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ জমা হয়ে আছে, একে একে আমরা যাব। আমাদের পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে তিনি বলছেন যে কর্মফল সবসময় চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব এড়ানোও যায় না। প্রতিটা কাজই কোনো না কোনোভাবে ফিরে আসে, কখনো মানুষের আচরণে, কখনো নিজের বিবেকের কাছে, আবার কখনো সময়ের বিচারে। তাই কর্মফল মানে শুধু তাৎক্ষণিক পুরস্কার বা শাস্তি নয়, বরং নিজের কাজের দীর্ঘমেয়াদী প্রতিফলন। অন্যায় করে হয়তো কিছুদিন লাভবান হওয়া যায়, কিন্তু সেই অন্যায় একসময় বিশ্বাস, সম্পর্ক কিংবা মানসিক শান্তিকে ক্ষয় করে। একইভাবে নিঃস্বার্থ ভালো কাজের ফলও সব সময় অর্থ বা সাফল্য মাপা যায় না, অনেক সময় তা মানুষের ভালোবাসা, সম্মান ও আত্মতৃপ্তি হয়ে ফিরে আসে। তাই কর্মফলকে কুসংস্কার নয়, বরং জীবনের এক নৈতিক সত্য বলে মনে করা হয়। কারণ মানুষ শেষ পর্যন্ত নিজের কর্মের ছাপ থেকেই পরিচিত হয়, আর সেই ছাপই তার প্রকৃত কর্মফল। পরমা মিত্র ভবানীপুর থেকে আমাদেরকে লিখে পাঠিয়েছেন।
2: রমারায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে আমাদেরকে লিখছেন, আমাদের হোয়াটসঅ্যাপ করছে, এই ফেসবুক পেজে বলছেন, কিন্তু আমরা আচ্ছা। তিনি লিখছেন, কর্মফল তো মুখের কথা, আসলে সব ফাঁকা, ভাগ্য বলে কিছুই নেই, সবই গল্পে আঁকা। ভালো মন্দির হিসেব নিকেশ রাখেনি কেউ মনে, সুযোগ আর সময় খেলায় জিতছে জনে জনে। পাপী মানুষ সুখে হাসে, পুণ্যি কাঁদে ঘরে, কর্মফলের নিয়ম থাকলে এমন হয় কি করে। ন্যায়ের চাকা ঘোরে না ভাই, মিথ্যেই সান্ত্বনা, যা কিছু হয় এমনি হয় স্রেফ এক ঘটনা। কষ্ট করেও জোটে না ভাত, কেউ বসে পায় মেওয়া, অদৃষ্টের এই খেয়ালে নেও তো কোনো নেওয়া দেওয়া। তাই বলি সব হিসেব ভুলে বাঁচো নিজের মতো, কর্মফলের মায়া জালে থেকো না আর রত। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকুন।
1: ফোনে কে আছেন সরাসরি? না, এই মুহূর্তে ফোনে কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই। এরপরে চলে যাই আমরা হোয়াটসঅ্যাপের একটা মেসেজে। হোয়াটসঅ্যাপ করছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। তিনি বলছেন যে আমার মতে কর্মফল বলে কিছু হয় না, সেটাকে চার রকমের পয়েন্ট হিসেবে বুঝিয়ে বলছি। বিজ্ঞানের ভাষায় আপনি যা করবেন তার ফলাফল পাবেনই। ভালো করে ভালো করলে ভালো, খারাপ করলে কিন্তু খারাপ। একে বলে কজ অ্যান্ড এফেক্ট। আর সমাজের ভাষায় আজ আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, কাল মানুষও আপনার সাথে তেমনই ব্যবহার করবে। আর ধর্মের ভাষায় প্রতিটা কাজের হিসাব আছে, ভালো কাজের শান্তি আর খারাপ কাজের অশান্তি, এটা সময় মতো ফেরত আসে। শেষ কথা হচ্ছে কর্মফল সাথে সাথে না আসলেও আসে ঠিকই।
2: লিসনার রয়েছেন সঙ্গে, নমস্কার, কে আছেন? হ্যালো, বলুন।
3: দাদি, মৌলি বলছি ঢাকুরিয়া থেকে।
2: হ্যাঁ বলো, বলো।
3: দেখো, আমি কিন্তু বলবো কর্মফল আছে।
2: আচ্ছা।
3: কারণ আমার আমার নিজে আমি তো অনেকটাই বড় হয়েছি, আমার নিজে দেখা এবং বোঝা, আমি নিজে মন থেকে বুঝেছি যে একটা মানুষের খারাপ কর্মের ফল সে ঠিক পেল। আমি তো এত বিস্তারিত তোমাদের এখানে তো বলা যাবে না। হ্যাঁ, আবার এটাও দেখেছি যে ভালো কর্মের ফলও কিন্তু মানুষ যদি সারা জীবনও না পেয়ে থাকে। আমি দেখেছি আমার, মানে এটা তোমার একটু ছোট করে বলে দিলাম, যে আমার বন্ধুর এক দিদি বসে বসে দুবেলা টিভি দেখতে দেখতে চলে গেল, যেন একটা কষ্ট কিচ্ছু পেল না।
2: সত্যি
3: এইটুকুই বললাম।
2: অনেক ধন্যবাদ তোমার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আরো বন্ধুদের সঙ্গে কথা বলতে চাই 2-2-4-8-8-0-8-5 এ এসে গেছেন।
1: হোয়াটসঅ্যাপেরও মেসেজ রয়েছে আমাদের বেশ কিছু, কিন্তু চলে যাই আমরা। কে আছেন আমাদের সাথে সরাসরি ফোন?
4: হ্যালো দিদি।
1: হ্যাঁ বলুন
4: দিদি। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, বলুন
4: দিদি।
1: বলুন,
4: কালকে কি ফোন বন্ধ দিদি? ফোনে কার সাথে কথা বলছেন?
1: হ্যাঁ, আপনি কি বলছেন আজকের বিষয়টা নিয়ে বলুন।
4: আজকে বলছি দিদি, যেরকম কর্ম সেরকম ফল পেতেই হবে। আর কোন কারো হয়তো কর্ম তার ফলটা হয়তো অনেকে হয়তো দেরিতে দেখায়, এমন আছে তো সঙ্গে সঙ্গে ফলটা দেখায়। হ্যাঁ, ফল দেখাবে, ভগবান যেরকম কর্ম করবে সেরকম ফল তো পেতেই হবে।
1: অনেকেই বলেন কর্মফল বলে কিছু হয় না, কারণ তারা দেখেন অনেক অসৎ মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়, আবার অনেক সৎ মানুষ কষ্টে দিন পার করেন। তাই মনে হয় ভালো বা মন্দের কাজের কোনো ফল নেই। কিন্তু বাস্তবতাটা এতটা সরল নয়। কর্মফলকে শুধু অর্থ, ক্ষমতা বা বাহ্যিক সাফল্য দিয়ে বিচার করলে ভুল হবে। মানুষের প্রতিটি কাজ তার চরিত্র, সম্পর্ক এবং মানসিক শান্তির ওপর গভীর প্রভাব ফেলে। অসৎ পথে অর্জিত সাফল্য হয়তো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু ভিতরের অস্থিরতা, মানুষের অবিশ্বাস এবং একদিন নিজের ভুলের মুখোমুখি হওয়ার যন্ত্রণা এড়ানো যায় না। অন্যদিকে সৎ কাজের ফল সবসময় তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না, কিন্তু তা মানুষের সম্মান, আত্মতৃপ্তি এবং দীর্ঘমেয়াদী বিশ্বাসের ভিত্তি গড়ে তোলে। জীবন সবসময় ন্যায়ের সহজ সমীকরণ মেনে চলে না, তবুও প্রতিটি কাজ কোনো না কোনোভাবে আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই কর্মফলকে অলৌকিক প্রতিশোধ বা পুরস্কার হিসাবে নয়, বরং কাজের স্বাভাবিক পরিণতি হিসাবেই দেখা বেশি যুক্তিসঙ্গত। শেষ পর্যন্ত মানুষের প্রকৃত পরিচয় তার কর্মেই ফুটে ওঠে। তাই বলা ভালো যে নিজের কাজের মূল্য কখনোই বৃথা যায় না। হয়তো ফল আসতে সময় লাগে, কিন্তু সততা, মানবিকতা ও নৈতিকতার বীজ একদিন না একদিন অবশ্যই কোনো না কোনো রূপে ফল দেবে। প্রদীপ বসাক কিন্তু জানিয়েছেন ঠিক এই কথাটা। আর এরপরে যাদবেন্দ্র পণ্ডার কথায় চলে যাই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনি বলছেন যে কর্মফল অবশ্যই রয়েছে এবং এটা সম্পূর্ণ বাস্তব। তিনি বলছেন যাদৃশ্যং বপতে বীজং তাদৃশ্যং লভতে ফলং, অর্থাৎ যেমন বীজ বপন করবেন তেমনই ফল পাবেন। ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের কার খারাপ। শ্রীমদ ভগবদ্গীতায় বলা আছে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মেই, তার ফলে কখনোই নয়। আপনি ফল এড়াতে পারবেন না, তবে সৎ কর্ম করলে তার ফল সর্বদাই শুভই হবে। আপনার কথায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: শুভদত্ত দত্তপুকুর থেকে আমাদের ফেসবুক পেজে লিখছেন, আজকের বিষয়ে কর্মফল বলে কিছু হয় না, এই কথাটার সাথে আমি একেবারেই একমত নই। আমার মনে হয় পৃথিবীতে কর্মফল বলে অবশ্যই কিছু আছে। হয়তো আমরা যে কাজটা আজ করছি

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold.
1: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।

0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
2: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
1: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
3: স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় আমাদের মুহূর্তে সবকিছুর অবসান হওয়ার, চিন্তা আর উদ্বেগের, শারীরিক নানান সমস্যার এবং সেই সঙ্গে মানসিকও। সময়টা আরোগ্যের,
4: একদমই তাই। আর সময়টা আরোগ্যের মানেই আপনারা জানেন রোগ নিরাময়ের সময়টা। আজকের কী বিষয় নিয়ে কথা হবে আমি জানি, যারা ফেসবুক অলরেডি দেখেছেন তারা জানেন যে আজকের কী বিষয় নিয়ে কথা হবে। যারা দেখেননি তাদের জন্য একবার আমি বলে দিই যে আজকের কিন্তু মূলত ইউরো ক্যান্সার, সময় মতো শনাক্তকরণ এবং রোবোটিক সার্জারি, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু কথা হবে। এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য যেমন আমি মৌসুমি আর সুস্মিতা রয়েছে আপনাদের সাথে, ঠিক তেমনই
3: রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি প্রখ্যাত চিকিৎসক ডক্টর অভয় কুমার।
4: একদমই তাই, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট, ইউরো অঙ্কোলজিস্ট, রোবোটিক সার্জন, তিনি আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে। তবে আপনি যদি আজকের এই ইউরোলজি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন করতে চান সরাসরি আমাদের ডাক্তারবাবুকে, তাহলে আপনি কি করবেন?
3: অনেকগুলো মাধ্যম আছে,
4: ঠিক তাই। যেমন সরাসরি ফোন করতে পারেন 2248-8085 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করতে পারেন
3: 9903055992, আবারও বলে নিই 9903055992 তে।
4: একদমই তাই। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক লাইভ কিন্তু শুরু হয়ে গিয়েছে, ফেসবুক লাইভ শুরু হয়ে গিয়েছে 100.1 FM গোল্ড এই পেজে, এবং
3: আরেকটি পেজ আকাশবাণী কলকাতা,
4: ঠিক
3: এই দুটি ফেসবুক পেজে কিন্তু চলছে আমাদের আজকে এই মুহূর্তে আরোগ্য লাইভ।
4: আর সেই লাইভে এসে কমেন্ট সেকশনে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, আজকের আপনার যা প্রশ্ন রয়েছে সেটা সরাসরি কিন্তু ডাক্তারবাবুর কাছে আপনি পৌঁছে দিতে পারেন।
3: তাহলে আমাদের সঙ্গে কে রয়েছেন আজ আরও একবার জানিয়ে দিই, প্রখ্যাত চিকিৎসক ডক্টর অভয় কুমার, সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট, ইউরো অঙ্কোলজিস্ট, রোবোটিক সার্জন, এবং আজকের বিষয় ইউরো ক্যান্সার, সময় মতো শনাক্তকরণ, রোবোটিক সার্জারি।
4: স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে। এবং প্রথমেই যে প্রশ্নটা করব, আমরা মানে আমাদের ট্যাগলাইনে অলরেডি বলে দিয়েছি যে আজকের কী বিষয় নিয়ে কথা হচ্ছে, প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ইউরোলজিক্যাল সমস্যা যেটা আপনি প্রত্যেক মুহূর্তে ডিল করছেন, সেই ইউরোলজিক্যাল সমস্যা আসলে কোন কোন অর্গানগুলোর সমস্যাকে বোঝায়, মানে কোন কোন অর্গানের সমস্যা হলে ইউরোলজিক্যাল ডক্টরের কাছে আমরা যাব।
5: নমস্কার সবাইকে, থ্যাংক ইউ মৌসুমি, থ্যাংক ইউ সুস্মিতা,
3: ধন্যবাদ,
5: খুব ভালো লাগছে এখানে আসে। সো দেখুন, আজকে মোস্ট ইম্পর্টেন্ট হলো লোককে একটু বোঝাতে যে ডাক্তার কীরকম চুজ করবে, কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না কি কী সমস্যা হলে কী কোন ডাক্তার কাছে যাবে। সো আমি যেমন ইউরোলজিস্ট, তো ইউরোলজিস্ট হলে এমন ডাক্তার যে ইউরোলজিক্যাল প্রবলেমগুলোকে ট্রিট করেন। আর ইউরোলজিক্যাল প্রবলেম মানে কি না, আমরা দেখি এ কিডনি, তারপর কিডনির যে একটু পাতলা নলি থাকে যেটা বলা যায় ইউরেটা, দেন একটা ইউরিনারি ব্লাডার মানে মূত্র থৈলি, অ্যান্ড তার নিচে থাকে যে অর্গন যেটা বলা যায় প্রস্টেট মেলসরে, অ্যান্ড ইউরিনারি প্রবলেমস, ইউরিনারি যে প্যাসেজ থাকে, অ্যান্ড জেনেটালিয়া, জেনেটাল মানে যে প্রাইভেট পার্টসগুলো থাকে। তো এই অর্গানসগুলো যদি কোনো সমস্যা হয় অ্যান্ড ওটা যদি কোনো সার্জিক্যাল প্রবলেম হয় তো ওটা ইউরোলজিস্ট ট্রিট করে।
4: বেশ, বুঝলাম সেগুলো। কিন্তু প্রথমেই আমাদের ইউরোলজিক্যাল সমস্যা মানে যেগুলো মাথায় আসে সেটা হচ্ছে প্রোস্টেট, কিডনি, এইসবের সমস্যা। আচ্ছা, আমাদের রুটিন চেক আপ করাতে গেলে দেখা যায় হয়তো আমাদের আল্ট্রাসাউন্ডে কিডনিতে কিছু পাওয়া গেল, আর হয়তো সিস্ট পাওয়া গেল, সেই ক্ষেত্রে কিডনিতে সিস্ট মানে কি আতঙ্কের, নাকি সেটা অন্য কোনো চিকিৎসাতেও মানে সমাধান হয়, মানে কঠিন রোগের দিকেই সেটা যাচ্ছে নাকি নর্মালি ঠিক হয়ে যায়?
5: দেখুন, হেলথ চেক আপ একটু ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে আমার লাইফ, রাইট? আপনি যদি কোনো এমপ্লয়মেন্ট যদি যাবে দেন হি উইল রিকোয়ার প্রি এমপ্লয়মেন্ট হেলথ চেক আপ, কিন্তু আপনি যদি এমপ্লয়মেন্ট আছে তো ইভেন দ্যাট মানে কোনো যদি আপনি কাজ করছেন কোম্পানিতে তো আপনাকে হেলথ চেক আপ করাতেই হয়। রাইট, ইটস পার্ট অফ দ্য পলিসি বেসিক্যালি। এই হেলথ চেকআপে কিন্তু অনেকবার আমরা আল্ট্রাসাউন্ডে দেখি যে একটু কিডনি ভিতরে সিস্ট পাওয়া যাচ্ছে। আবার সিস্ট নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই, রাইট? সো আপনি, আপনাকে জাস্ট বোঝাতে চাই আমি যে কিডনির সিস্ট দু প্রকার থাকে, একটা হলো সিম্পল সিস্ট অ্যান্ড আদার ওয়ান ইজ দ্য কমপ্লেক্স সিস্ট। যদি সিম্পল সিস্ট থাকে তো এই সিম্পল সিস্টে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, এটা কোনো খারাপ রোগ নেই, কোনো ট্রিটমেন্ট ইউজুয়ালি দরকার নেই। সামটাইমস কিন্তু যদি সিস্ট ভিতরে কোনো ব্লিডিং হয়ে যায়, কোনো ইনফেকশন হয়ে যায় কি এরকম সাইজ হয়ে যায় যে এটা মানে পেট ভিতরে অনেক চাপ সৃষ্টি ক্রিয়েট করছে, দেন দো সিস্ট মে রিকোয়ার ট্রিটমেন্ট। আর যদি সিস্টটা কমপ্লেক্স সিস্ট হয়ে যায়, কমপ্লেক্স মানে যদি ওই সিস্ট ভিতরে কোনো একটু সলিড পোর্শন আছে, কোনো একটু সেপটেশনস কোনো হয়ে গেছে, কোনো ক্যালসিয়াম ডিপোজিট হয়ে গেছে, তো এইরকম সিস্টে একটু ক্যান্সার হওয়ার চান্স থাকে। সো ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি, যদি আপনার আল্ট্রাসোনোলজি রিপোর্টরে কমপ্লেক্স সিস্ট বলে দিয়েছে তাহলে আপনাকে আর ফার্দার ট্রিটমেন্ট, আই মিন ফার্দার ইনভেস্টিগেশন লাগবে,
3: আর
5: একটু সিটি স্ক্যান লাগতে পারে। আর যদি সিম্পল সিস্ট আছে, কোনো সিমটমস নেই, কোনো চিন্তা ব্যাপার নেই।
3: আর আমি বলছিলাম যে এই ক্ষেত্রে কি কি ধরনের সিমটম থাকলে আমরা যাব ডাক্তারবাবুর কাছে, এই সব কটা ক্ষেত্রেই কি কি ধরনের সিমটম? যেমন অনেকের ঘন ঘন প্রস্রাব হওয়া থাকে, বারো নানান রকম বিষয় থাকে, সেগুলো কোনগুলো?
5: দেখুন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বুঝতে হবে যে ছোট ছোট যে সিস্টগুলো থাকে, কোনো টিউমারগুলো থাকে, দে আর টোটালি এ সিমটোম্যাটিক, মানে কোনো সিমটমসই থাকে না, রাইট? সো এরকম ব্যাপার নেই যে সিমটম হলেই আপনি ডাক্তার কাছে যাবে। যদি আপনার হেলথ চেকআপ হয়েছে, যদি কোনো এরকম অসুবিধা দেখা গিয়েছে, তো আপনি ডাক্তার কাছে যাবে। যদি কিন্তু আপনার কোনো সিমটম আছে যেটা কি নেগলেক্ট করা যাবে না, ওটা হলো যদি আপনার কোনো ইউরিনারি প্রবলেম আছে, যদি ইউরিনারি প্যাটার্নে আপনি কোনো চেঞ্জ ফিল করছেন, সাপোজ আপনি মনে হচ্ছে কি না এখন আমি একটু আগে থেকে বারবার বাথরুম যাচ্ছি, খুব বেশি বারবার বাথরুম যাচ্ছি, এখন মনে হচ্ছে যে আমি আর ইউরিনটা হোল্ড করতে পারছি না, পেশাব পেলেই আমাকে বাথরুম যেতেই হচ্ছে, কি আপনি একটু নোটিস করেন কি আগে তো আমার ঠিক ছিল, এখন রাতে বারবার ঘুম থেকে উঠে বাথরুম যেতে হচ্ছে, কি আপনি যদি নোটিস করেন কি আপনার ইউরিনে জ্বালা জ্বালা ভাব আছে, কি আপনি দেখেন কি ইউরিন সাথে একটু গোলাপি ইউরিন হয়েছে, কি কোনো লাল পেশাব হয়েছে, কি পেশাব সাথে একটু হালকা ব্লাড আপনি দেখতে পারছেন, তো দিজ আর দ্য সাইন্স উইচ শুড নট বি নেগলেক্টেড, একটু ডাক্তারের সঙ্গে আপনি গিয়ে কনসাল্ট করুন।
3: কিন্তু একটা বয়সের পর তো এমনি হোল্ড করা যায় না, হয়ে যায়, পৌঁছতেই পারছেন না টয়লেট অবধি, তার আগেই কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে, সেটা তো একটা বয়সের পর হয়ই,
5: মানে বয়স হলে এটা হবেই, দিস ইজ নট দ্য থিং, দিস ইজ নট নর্মাল। যদি আছে প্লিজ গো টু ডক্টর, ভিজিট দ্য ডক্টর, ট্রিটমেন্ট করাবে, এটা খুব ইজিলি ট্রিটেড। সো আপনার যে কোয়েশ্চেন আছে কি একটু বয়স হওয়ার পর মহিলাদের আমরা দেখি যে ইউরিনটা মানে কন্ট্রোল করতে সমস্যা হয়, ইউরিন পেলেই বাথরুম যেতেই হয়, নেই তো এক দু ফুটো ইউরিনটা বেরিয়ে যায়। অ্যান্ড সামটাইমস ইউ সিন দ্যাট পিপল অ্যাভয়েড গোয়িং টু পাবলিক প্লেস, অ্যাভয়েড ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, রাইট? সো এটা অত মানে একটু লাইফ চেঞ্জিং একটু এক্সপিরিয়েন্স থাকে, পার্সোনালিটি চেঞ্জিং এক্সপিরিয়েন্স থাকে কি ইউরিনটা পেয়ে গেছি, কোথায় বাথরুম যাবো। এন্ড সাপোজ কোনো পাবলিক প্লেস যাবে, তা আগে দেখবে যে বাথরুমটা কোথায় আছে, আগে বাথরুমটা দেখি। সাপোজ সিনেমা দেখতে গিয়েছেন, হল গেছেন, তো আগে দেখবে আর বাথরুমটা কোথায় আছে, দেখিনি, হঠাৎ করে যদি বাথরুম পেয়ে যায় কোথায় যাবো। সো এটা একটু সাইকোলজিক্যাল প্রচুর ইম্প্যাক্ট থাকে, অ্যান্ড ইট চেঞ্জেস দ্য সোশ্যাল লাইফ। সো প্লিজ এই মাধ্যমে আমি একটু বলতে চাই, ইট ইজ এ ইজিলি ট্রিটেবল প্রবলেম, ডোন্ট মেক ইট ইজ এ পার্ট অফ এজিং, মানে বয়স হলে এটা হবেই এরকম অ্যাকসেপ্ট করবে না। আর যদি আপনি যদি শুনছেন দেখছেন, যদি ইয়াং পিপল দেখছেন, অ্যান্ড আপনার বাড়ির এরকম কোনো এক মহিলা আছে, ওল্ড এজ ফিমেল আছে, অ্যান্ড আপনি নোটিস করেন কি এই আমার দাদিমা, এই কাকিমাকে
4: মানে
5: এই সিমটমগুলো দেখি, এই বারবার রাতকে উঠে বাথরুম যায়, কি সবসময় বাথরুমে থাকে, প্লিজ টেক হার টু এ ডক্টর, একজন ডাক্তার কাছে নিয়ে যান, এটা ইজিলি ট্রিটেবল কন্ডিশন।
4: একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরছি, তারপর আমাদের সাথে রয়েছে প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর অভয় কুমার কথা হচ্ছে তার সাথে।
6: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
2: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
6: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
4: শুনছেন আরোগ্য অনুষ্ঠান, আর আরোগ্য অনুষ্ঠানে আজকের আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত ইউরোলজিস্ট, যিনি আমাদেরকে ডক্টর অভয় কুমার, যিনি আমাদেরকে বলে দিচ্ছেন যে ইউরোলজিক্যাল সমস্যা কোনটা কি হলে কি করতে হবে না করতে হবে সব জেনে নিচ্ছি। আমরা কথা বলছিলাম যে কিডনি সিস্টের কথা, এবং কিডনি সিস্টের পরে কিডনির আরও একটা সমস্যা যেটা, সেটা কিডনি স্টোন। এই কিডনি স্টোন হলে, কোন স্টোন হলে অটোমেটিক বলে জল খেয়ে চলে যাবে, নাকি কোন স্টোন হলে সেটা ট্রিট করতে হয় বা অপারেট করতে হয়, জেনে নেবো এবার সেইটা।
5: এবং কিডনি স্টোন তো কমন প্রবলেম আমার এরিয়ারে, অ্যান্ড আমার উপরে একটু কমনলি ডিজিজ যেটা আমি দেখি, এটা ইজ দ্য কিডনি

0: স্টোন। অ্যান্ড আমরা তো সার্জন, সো পেশেন্ট ইউজুয়ালি এসে প্রথমেই আমাকে বলে গেছে, স্যার আমি অপারেশন করাতে চাই না, এটা আমরা কি ওষুধ দিয়ে আমি ঠিক করুন। সো দেখুন, কিডনি স্টোন প্রত্যেক স্টোনটাই ট্রিটমেন্ট লাগে না। ছোট যদি স্টোন আছে, এসিমটোম্যাটিক, যদি কোনো সমস্যা করছে না, আপনার কোনো ডায়াবেটিস প্রেশার এরকম রোগ নেই, কিডনি ফাংশন ভালো আছে, দেন স্মল স্টোনস ক্যান বি অবজার্ভড, মানে খালি একটু জল খেয়ে আপনাকে বলবো, একটু মাঝে মাঝে চেক আপে আসতে বলবো। কিন্তু যদি স্টোনটা একটু সাইজ বড় হয়ে আছে, কিডনিকে কোনো প্যাসেজকে একটু ব্লক করে আছে, আপনাকে প্রচণ্ড ব্যথা হচ্ছে অ্যান্ড বমি হচ্ছে, জ্বর আসছে, মানে বেসিক্যালি আপনার কিডনি স্টোনটা ইনফেক্টেড হয়ে গেছে, কি দেখি কি আপনার কিডনি ফাংশনটা একটু হ্যাম্পার হয়েছে, মানে ব্লাড রিপোর্ট যে ক্রিয়াটিনিন ভ্যালু থাকে একটু বেড়ে গেছে, দেন দোজ স্টোনস হ্যাজ টু বি রিমুভড, ওই স্টোনটাকে বার করতেই হবে। সাম স্টোনস ক্যান বি ম্যানেজড উইথ মেডিসিনস, মানে যদি ছোট্ট একটু স্টোন ইউরিনারি প্যাসেজরে আটকে গেছে, ওটা আমরা একটু ওষুধ দিয়ে হেল্প করতে পারি যে এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি স্টোন সাইজ একটু বড় আছে অ্যান্ড কিডনি ফাংশন যেমন বললাম কি একটু সমস্যা হয়েছে অ্যান্ড এই স্টোনটা ওখানে আপনি অনেক দিন ধরে আছে, দেন দ্যাট হ্যাজ টু বি রিমুভড, ওটাকে আমাকে সার্জারি করে অপারেশন করে বার করতেই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই অপারেশনটা আজকের যুগে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন খুবই ভালো টেকনিক আছে, খুবই ছোট ছোট মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ আছে যেটা নিয়ে আমরা এই স্টোনগুলোকে ক্লিয়ার করতে পারি উইদাউট পুটিং এনি কাটস ইন দ্য বডি, মানে আপনার বডির কোনো কাট হবে না, কোনো স্টিচিং হবে না, মাইক্রোস্কোপ দিয়ে এন্ডোস্কোপ দিয়ে আপনার নর্মাল ইউরিনারি প্যাসেজ দিয়ে এটা ক্লিয়ার করতে পারি। তার সাথে এই যে স্টোন ব্রেক করার জন্য তো ভালো এনার্জিগুলো চলে আসছে, এত সুন্দর সুন্দর ভালো লেজারগুলো আসছে যেটা নিয়ে আপনাকে মানে এনি সাইজ অফ দ্য স্টোন ক্যান বি ব্রোকেন, মানে স্টোনটা ভাঙতে পারি এফেক্টিভলি উইদাউট ড্যামেজ টু দ্য কিডনি অ্যান্ড উইদাউট পুটিং এনি কাটস অন দ্য বডি, মানে আপনার কোনো কাটিং নেই, কোনো নেই,
1: কোনো রিপিট হয় না তো আবার,
0: রাইট? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনি খুব ভালো কোয়েশ্চেন করছেন। কিন্তু সো দেখুন, একবার যদি আপনার কিডনি স্টোন হয়েছে তো আপনার আবার স্টোন হতে পারে, সো কম্পেয়ার টু দ্য নর্মাল পপুলেশন আপনার আবার স্টোন হওয়ার চান্স অ্যাবাউট টু টু থ্রি টাইমস মোর। সো ট্রিটমেন্ট ডাজন্ট এন্ড উইথ স্টোন রিমুভাল, খালি স্টোন বার করে দিলে আমার কাজটা শেষ হচ্ছে না, আমার কাজ থাকবে হাউ টু প্রিভেন্ট দ্য স্টোন ফর্মেশন, আবার কী করে আপনার স্টোনটা যেন না হয়, চেক আপে থাকতে হবে, ফলো আপে থাকতে হবে, ডক্টর অ্যাডভাইস ফলো করতে হবে, জল একটু বেশি করে খেতে হবে, অ্যান্ড যদি কিছু ডায়েটরি চেঞ্জেস ডাক্তারবাবু বলেন আপনাকে ফলো করতে হবে। আর ডায়েটরি চেঞ্জেস যেমন আপনার কাছে কি এটা খাবে না সেটা খাবে না, ও আপনার ডাক্তার আপনাকে বলবে, ডিপেন্ডিং কি আপনার স্টোন নেচার কী ছিল, বিকজ সব স্টোন একরকম থাকে না, দেয়ার ভ্যারাইটি অফ স্টোনস, সো ডিপেন্ডিং এটা আপনার স্টোনটা ইউরিক অ্যাসিড স্টোন আছে না, স্ট্রোভাইড স্টোন আছে না, এটা ক্যালসিয়াম অক্সালেট স্টোন আছে, তা উপরে ডিপেন্ড করে বেশি আপনাকে কি খেতে হবে, কি আপনাকে স্টপ করতে হবে।
1: আচ্ছা, ফোনে কেউ আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার।
2: নমস্কার।
1: বলুন।
2: বিহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন বলুন।
2: আমার দুটি প্রশ্ন আছে। আচ্ছা ডাক্তারবাবু, এই ওরো ক্যান্সারটা কি যে কোনো বয়সেরই হতে পারে নাকি কোনো নির্দিষ্ট একটা বয়সের পর ওরো ক্যান্সার হয়? আর দ্বিতীয়, এই যে রোবোটিক সার্জারি, এই রোবোটিক সার্জারি কি আমরা যে কোনো জায়গাতে পেতে পারি নাকি তার জন্য কয়েকটা নির্দিষ্ট
1: জায়গা আছে?
0: থ্যাংক ইউ অনিমেষ বাবু, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন, আই লাভ দিস কোয়েশ্চেন। সো দেখুন, ইউরো ক্যান্সার মানে একটা ব্যাপার নেই, ইউরো ক্যান্সার মানে ডিপেন্ড করে আপনাকে কি কিডনি ক্যান্সার আছে, প্রস্টেট ক্যান্সার আছে, ইউরিনারি ব্লাডার মূত্র থ্যালির ভিতরে ক্যান্সার আছে, না টেস্টিকলস জেনিটালিয়ার ভিতরে ক্যান্সার আছে। দেখুন, কিডনি ক্যান্সার কোনো বয়সে হতে পারে, লাইক ইউ নাও ইউ আর সিইং কিডনি ক্যান্সার ইন ইয়াঙ্গার এজ গ্রুপ, 30 ইয়ার্স 40 ইয়ার্সে দেখিয়ে কি কিডনি ক্যান্সার পাওয়া যাচ্ছে। প্রস্টেট ক্যান্সার কিন্তু মোটামুটি এটা 50 ইয়ার্স পরেই দেখা যায়, সো প্রবলি মোস্ট কমনলি ক্যান্সার আমরা যদি দেখি প্রস্টেট ক্যান্সার, ইট ইজ দেয়ার ইন অ্যারাউন্ড 60s অফ দেয়ার এজ, 60 ইয়ার্স এবং, সো দ্যাটস ওয়াই হেলথ চেকআপ যদি করতে যাই, আপনি বলে কিডনি ক্যান্সারের হেলথ চেকআপ কি, না আল্ট্রাসাউন্ড, কোন বয়সের করবেন, এনি এজ, মেবি অ্যারাউন্ড 30 ইয়ার্স ইউ ক্যান স্টার্ট স্ক্রিনিং। প্রস্টেট ক্যান্সার যদি আপনি চেক করতে যাই, তো প্রস্টেট ক্যান্সার ইউজুয়ালি সিন ইন 60s, সো PSA বলে ব্লাড টেস্ট আপনাকে বলবো কি 50 ইয়ার্স পরেই করবে। সিমিলারলি ইউরিনারি ব্লাডার ক্যান্সার, মূত্রথালি ক্যান্সার, এটা ইউজুয়ালি আমরা দেখি বেশিরভাগে বয়স হলে হয়, কিন্তু এটা ইয়াং এজরে বি পাওয়া যায়, সো নাও ইউ আর সিইং ব্লাডার ক্যান্সার ইন ইয়াঙ্গার পপুলেশন, লাইক 30 ইয়ার্স 40 ইয়ার্সে দেখি। সিমিলারলি টেস্টিকুলার ক্যান্সার, মানে যে অন্ডকোষ ভিতরে

0: যে ক্যান্সারগুলো হয় দোজ আর মেইনলি সিন ইন দ্য ইয়াঙ্গার এজ গ্রুপ, 20 years, 30 years এজ রেঞ্জ ধরা পড়ে এটা। দ্যাটস দ্য ইউজ ফর আই মিন এজ ফর টেস্টিকুলার ক্যান্সার। একটা আর ক্যান্সার আমি যে দেখি রেয়ারলি, দ্যাট ইজ পেনাইল ক্যান্সার, মানে লিঙ্গ উপরে যে ক্যান্সার হয় এটা ইউজুয়ালি 30-40 years পরেই পাওয়া যায়, বাট মানে ইয়াঙ্গার এজ গ্রুপে অরাউন্ড 20 years এই ক্যান্সারগুলো আমি দেখি। সো ডিপেন্ডিং অন টাইপ অফ ক্যান্সার এজ নির্ভর করে, বাট মোটামুটি বি অ্যাসিওর অনিশবাবু দ্যাট প্রোস্টেট ক্যান্সার 50 আমি নিচে আমরা পাই না, সো নিড নট ওয়ারি অ্যাবাউট দ্যাট।
1: আর উনি যে বললেন যে সব জায়গায় কি রোবোটিক,
0: আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ছিল যে রোবোটিক সার্জারিটি কি সব জায়গায় পাওয়া যায়। দেখুন রোবোটিক সার্জারি আজকাল ধরনায় তো আপনি দেখেছেন কি প্রত্যেক ডিপার্টমেন্টে রোবোটিক সার্জারি হচ্ছে, ইভেন হার্টু রিপ্লেসমেন্টের রোবোটিক সার্জারির কথা মানে হচ্ছে, অ্যান্ড প্রত্যেক হসপিটালে এখন রোবোটিক নি ট্রান্সপ্লান্টগুলো হচ্ছে। বাট আমরা যে কথা বলছি রোবোটিক সার্জারি, এটা অ্যাবডোমিনাল সার্জারি কি থোরাসিক সার্জারি, মানে পেট ভিতরে ঢুকে যে রোবটটা আমরা কাজ করি ওই রোবোটিক কথা আমি বলছি আজকে। সো এটা একটু মানে ইনস্টলেশন কস্ট ব্যাপার, সো এটা সব জায়গায় পাওয়া যায় না, কিছু হসপিটাল হোয়ার এটা অ্যাভেলেবল পাওয়া যায়। খুব ভালো জিনিস এটা যে প্রাইভেট হসপিটাল ছাড়া কিছু কিছু গভর্নমেন্ট হসপিটাল ভিতরে এই অঞ্চলে এই কলকাতারে এটা অ্যাভেলেবল আছে। সো যদি দরকার পড়বে ইভেন SSKM হসপিটাল, PG হসপিটাল ওখানে রোবোটিক সার্জারি হয়, গভর্নমেন্ট হসপিটাল আর দেখি যে আমরা যে CNCI বলে যে ক্যান্সার হসপিটাল আছে ওখানে রোবোটিক সার্জারি হয়। সো তাছাড়া প্রাইভেট হসপিটালস মোটামুটি অল দ্য বিগার কর্পোরেট হসপিটালস এখন রোবট সার্জারি অ্যাভেলেবল আছে।
1: এই রোবট সার্জারি বা রোবোটিক সার্জারি ডিসিশন কি পেশেন্ট নিজে নিতে পারে যে আমি এই সার্জারির এই পদ্ধতিতে সার্জারি করাতে চাই নাকি এটা ডক্টর ঠিক করবেন?
0: দেখুন আগে রোগ উপরে ডিপেন্ড করে যে এই রোগটা আমরা কীরকম ট্রিটমেন্ট করব, এটা অপারেশন করব না এটা কিমোথেরাপি দেব না এটা রেডিয়েশন থেরাপি দেব। আগে যদি ডিসাইড হয়ে গেছে যে এই ক্যান্সারটা এই রোগটা আমরা রোবট এটা অপারেশন করেই ঠিক করতে পারি, দেন আমরা ডিসাইড করি যে এই অপারেশনটা আমি কীভাবে করতে পারি, মানে যে কনভেনশনাল যেটা ওপেন সার্জারি ছিল না ল্যাপারোস্কোপিক সার্জারি না রোবোটিক সার্জারি। সো ওয়ের এভার পসিবল যবে আমার মনে হয় কি এই অপারেশনটা একটু কমপ্লেক্স সার্জারি আছে অ্যান্ড এটা করতে গেলে অনেক সময় লাগবে অ্যান্ড অ্যাক্সেসটা ডিফিকাল্ট থাকে, তো আমরা বলি কি রোবোটিক সার্জারি যদি অ্যাভেলেবল আছে অ্যান্ড যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে আমরা বলি যে রোবোটিক সার্জারি আপনি করাতে পারেন। সো ডিসিশন হ্যাজ টু বি মেড বাই দ্য সার্জন, যে সার্জন আপনার ট্রিটমেন্ট করছেন যে এই রোগটাকে রোবোটিক সার্জারি নিয়ে কি একটু ভালোভাবে আপনাকে কিছু একটু বেটার আউটকাম দিতে পারেন কি। যদি ওনাকে মনে হয় কি এই অপারেশনটা আমরা একটু রোবোটিক সার্জারি করে একটু আপনাকে ভালো আউটকাম দিতে পারি, একটু বেটার এক্সপিরিয়েন্স দিতে পারি, দেন রোবোটিক সার্জারি করা উচিত।
2: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আরও একবার, তারপরে ফিরছি। কথা হচ্ছে আপনাদের সাথে, মৌসুমী সুস্মিতা যেমন রয়েছে, রয়েছেন প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর অভয় কুমার।
3: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
4: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে EM বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
1: ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম কথায়। আমরা কথা বলছি ইউরো ক্যান্সার নিয়ে, যার সময় মতো শনাক্তকরণ এবং রোবোটিক সার্জারি এই বিষয়ে।
2: এবং এই বিষয়ে শুধু যে আমরা কথা বলছি এমন নয়, আমি জানি আপনারাও বলছেন। কে আছেন লিসনার? নমস্কার।
5: হ্যাঁ নমস্কার, আমি বীরশ্রী থেকে সুমিরন ব্যানার্জি বলছি।
2: বলুন।
5: উনি যে কিডনিতে স্টোনের ব্যাপারে বললেন, আমার একটা প্রশ্ন হচ্ছে যে স্টোনটা কেন হয়,
2: কি কারণে হয় আপনি জানতে চাইছেন? আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
0: সমীরবাবু নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। স্টোন কেন হয় আপনার প্রশ্ন, দেখুন প্রশ্ন খুবই কমন অ্যান্ড খুবই লজিক্যাল। কিডনি রে ইউরিন তৈরি হয় অ্যান্ড এই ইউরিনটা এই ছোটো ছোটো নলি বিন প্যাসেজ দিয়ে এটা ব্লাডের ভিতরে জমা হয় না, আপনি তারপরে মনে ইচ্ছা আপনি পাস করেন। যদি ইউরিন ভিতরে কম্পোজিশন এরকম আছে যে কোনো স্টোন ফর্মিং কেমিক্যালসগুলো বেশি আছে অ্যান্ড তার পরিমাণে তার কম্পারিজনরে যদি জলে মাত্রা কম আছে তো আপনার স্টোন হতে পারে। তো এই কেমিক্যালসগুলো যেটা স্টোন ফর্ম করতে পারে আপনার ইউরিনারি সিস্টেমরে ওটা হলো ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট আর স্টিউবাইট আমরা বলি, আর কিছু অনেক কেমিক্যালসগুলো আছে কমনলি। তারপরে যদি আপনার ইউরিনারি প্যাসেজের কোনো অবস্ট্রাকশন আছে, কোনো আপনার কিডনি ভিতরে এরকম ডিফেক্ট আছে যে ইউরিন ফ্লোটাকে একটু প্রবলেম হচ্ছে, কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে, তাহলে আপনার স্টোন হতে পারে। তো এনি কেমিক্যাল চেঞ্জেস ইন দ্য ইউরিনারি নেচার অ্যান্ড যদি কোনো ডিফেক্ট আছে অ্যানাটমিক্যাল মানে কোনো ইউরিনারি প্যাসেজ ভিতরে, দেন স্টোন ফর্ম হতে পারে। সো যদি কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে তো ওটাকে ট্রিটমেন্ট করতে হবে, কোনো অপারেশন লাগতে পারে। যদি কোনো মেটাবলিক প্রবলেম আছে, যেমন কি কোনো কেমিক্যাল মাত্রা আপনার বডির ভেতরে বেশি আছে, তো ওটাকে ট্রিটমেন্ট লাগতে পারে। সাপোজ যেমন কি ইউরিক অ্যাসিড আপনার বডির বেশি আছে, তো ইউরিক অ্যাসিড ট্রিটমেন্ট লাগতে পারে। সিমিলারলি যদি আপনি জানেন না কি কী হয়েছে, আপনি একটা কাজ করতে পারেন যে জল একটু বেশি করে খাবে, সো দ্যাট হোয়াট এভার কেমিক্যালস আর দেয়ার ইন ইয়ার ইউরিন দে আর ডিজলভ অ্যান্ড দে আর পাসড অর ফ্লাশড উইথ দ্য ইউরিন অ্যান্ড দে ডোন্ট ফর্ম স্টোনস। সো যেমন আপনি দেখছেন কি আপনি যদি একটু গ্লাসে জল নেবে আর তার ভিতরে আপনি যদি চিনি সাপোজ সুগার আপনি মিক্স করছেন, এট এ সার্টেন পয়েন্ট আপনি দেখবেন আপনি আবার সুগারে ডিজলভ হচ্ছে না, সুগারটা নিচে বসে আছে, তো ওটা বলা যায় সুপার স্যাচুরেশন পয়েন্ট। সো যদি আপনার কী করতে পারেন, আপনি চিনিটা কম করতে পারেন, নেই তো জল আর একটু বেশি করে করতে পারেন। তো চিনিটা যদি আপনি কম করতে না পারছেন কী করবে, জলটা একটু বেশি করে দিন, ডিজলভ হয়ে যাবে জিনিসগুলো আর সেডিমেন্টেশন হবে না, আপনার স্টোন ফর্মেশন হবে না।
1: সঙ্গে বোধহয় রয়েছে
2: আছেন লিসনার,
1: নমস্কার।
2: নেই এই মুহূর্তে নেই। আচ্ছা আরও একবার জানিয়ে দিই যে আজকের আমাদের সাথে প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর অভয় কুমার রয়েছেন এবং তার থেকে কিন্তু আজকের আমরা ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানছি, তার সাথে রোবোটিক সার্জারির কথাও জানছি, জানবো আরও অ্যাডভান্স টেকনোলজিতে কীভাবে পেন না দিয়ে বা কীভাবে হচ্ছে আর কি পুরো ব্যাপারটাই আমরা জানবো। মৌসুমী সুস্মিতাও রয়েছে আপনাদের সাথে, আপনারা কিভাবে আসবেন, আপনারা আসবেন 2248 8085 এই নম্বরে সরাসরি, এছাড়া
1: হোয়াটসঅ্যাপ করবেন 9903059922 তে,
2: আমাদের ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক পেজ যেটা কিনা দুটো পেজ রয়েছে, একটা আকাশবাণী কলকাতার পেজ আর একটা পেজ রয়েছে 100.1 FM গোল্ডের পেজ, এই দুটো পেজ থেকেই কিন্তু সরাসরি লাইভ আপনি দেখতে পাচ্ছেন এবং সেই লাইভে আপনি এসে আমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারেন একদম সরাসরি। এই মুহূর্তে প্রশ্ন
1: কে আছেন সঙ্গে
2: লিসনার, নমস্কার।
1: হ্যালো,
6: হ্যালো,
2: হুম কে আছেন?
6: দিদি দিদি নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার।
2: বলুন
6: ডাক্তারবাবু,
2: কে বলছিলেন?
6: বেলগড়ের থেকে লক্ষ্মীমঞ্জিদার বলছি।
2: বলুন
6: ওই ডাক্তারবাবু, আমার না পেছনের দিকে মানে ওই মানে শিক দ্বারা মাঝখানে মানে দুই দিকে পেছনের দিকে ব্যথা হয়, এটা কিসের ব্যথা ডাক্তারবাবু আপনি বলতে পারবেন? এটা মাঝে মাঝে ব্যথা, এটা
1: শিক দ্বারা দুপাশে,
6: আমার সুগার নেই, প্রেশার কম আছে।
0: না দেখে তো বলতে পারবো না ব্যথাটা কেন হচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে। বিকজ সো আই উইল সাজেস্ট, আপনাকে বলবো যে আপনি বাড়ির পাশাপাশি কোনো এক ডাক্তারকে আপনি জাস্ট ভিজিট করুন, আপনি অ্যাটলিস্ট ইনিশিয়ালি যে ইভ্যালুয়েশন লাগবে, যা চেক আপ লাগবে, দেখে আপনাকে বলতে পারবেন কি আপনাকে ব্যথাটা ইয়ে মাসল পেন হচ্ছে না, হাড়ে ব্যথা আছে না, কোনো ইন্টারনাল অর্গান ভিতরে থেকে ব্যথাটা স্টার্ট হচ্ছে, প্লিজ কনসাল্ট ইউর লোকাল ডক্টর।
1: আচ্ছা, এই যে কিডনির সমস্যাগুলোর কথা বারবার আসছে এবং যে কোনো বয়সে এটা হতে পারছে, তাহলে ঝুঁকির জায়গাগুলো থেকে তো আমরা প্রতিহত বিষয়টা মেনে চলতে পারি কিছু কিছু শুরু থেকে,
2: কি কারণে ঝুঁকিটা থাকতে পারে,
1: হ্যাঁ সেটা কি কি কি ধরনের?
0: দেখুন কিডনি স্টোন আপনাকে মানে প্রিভেন্ট করতে গেলে আপনাকে হাইড্রেশন মেনটেন করতে হবে, মানে হাইড্রেশন মানে মানে জলটা
1: ছোটবেলা থেকে অভ্যাসটা
0: করাতে হবে। এন্ড আমরা বলি একটু হেলদি ইউরিনারি প্র্যাকটিসেস, হেলদি ইউরিনারি প্র্যাকটিসেস মানে হলো যেমন আমি বাচ্চাগুলোকে বলি কি ইউরিনটা বেশি হোল্ড করে রাখবে না, রাইট, ইউরিনটা টাইম টাইম পাস করবে, রাইট, ডিলে করবে না, নয়তো ব্লাডার একটু উইক হয়ে যায়, ওখানে স্টোন হতে পারে, রাইট। তাছাড়া আপনি যে ফুড হ্যাবিট আছে, ডায়েটারি হ্যাবিট আছে, ওখানে দেখুন স্মোকিং, এক্সেস কনজাম্পশন অফ সল্ট অ্যান্ড যে ডিপ ফ্রাইড ফুড যেটা আমি জাঙ্ক ফুড বলি, রাইট, যদি অ্যাভয়েড করতে পারবে অ্যান্ড তার সাথে যদি আপনার কোনো মেটাবলিক প্রবলেম আছে, লাইক সুগার আছে, প্রেশার আছে, যদি ওটাকে আপনি ম্যানেজ করতে পারবে তো কিডনি আপনাকে সুস্থ রাখতে পারবে, স্টোনটাকে প্রিভেন্ট করতে পারবে।
1: মানে খুব বেসিক কিছু নিয়ম যদি আমরা যে কোনো সাধারণভাবেই যেগুলো আমরা মেনে চলা উচিত সেটা যদি শুরু থেকে মানতে পারা যায় তাহলে এই ভয়গুলো থেকে বেরোতে পারি।
2: কে আছেন লিসনার? নমস্কার।
7: নমস্কার,
2: কে বলছেন?
7: আমি বজ্রুল থেকে শেখ আসমত আলী বলছি।
2: বলুন। হ্যাঁ, আর রেডিও সিটির ভলিউমটা একদম মিউট করে নিতে হবে।
7: হ্যাঁ,
1: ভীষণ ফিডব্যাক আসছে।
7: হ্যালো।
2: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
7: আঘাতজনিত কোনো কারণে প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে?
2: বেশ,
1: আঘাতজনিত কোনো কারণে প্রোস্টেট গ্ল্যান্ডে কি ক্যান্সার হতে পারে?
0: প্রোস্টেট ক্যান্সার ইউজুয়ালি যে কজগুলো থাকে তার ভিতরে ট্রমা মানে আঘাত সেরকম দেখা যায় না। প্রোস্টেট ক্যান্সার ফ্যামিলিয়াল হতে পারে, যদি আপনার বাবা কাকা কি বড়দাকে আছে তো আপনাকে হতে পারে।
1: আচ্ছা,
0: যদি আপনার বলি কি আপনি যদি স্মোকিং করেন, যদি টোব্যাকো কনজাম্পশন করেন, আপনার প্রোস্টেট ক্যান্সার হবার রিস্ক একটু বেশি থাকে। যদি আপনার ডায়েটে বেশিভাবে রেড মিট থাকে কি হাইলি ডিপলি ফ্রাইড ফুড থাকে তো প্রোস্টেট ক্যান্সার হবার চান্স একটু বেড়ে যায়। তাছাড়া আর কোনো মেজর কারণ নেই। বয়স মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটু বয়স বেশি হলে প্রোস্টেট ক্যান্সার হবার চান্স বেড়ে যায়।
1: তখন বুঝবেন কিভাবে?
0: রাইট, সো এই বোঝাটা খুবই ডিফিকাল্ট প্রোস্টেট ক্যান্সার বিষয়ে, বিকজ এমনি বয়স হলে প্রোস্টেট সাইজটা বেড়ে যায় অ্যান্ড একটু ইউরিনারি প্রবলেমগুলো স্টার্ট হয়ে যায়। আমি এই ইউরিনারি প্রবলেমটা এই বয়স হলে যেমন প্রোস্টেট বেড়ে যায় তার জন্য হয়েছে না প্রোস্টেট ক্যান্সার জন্য হয়েছে এটা বোঝা খুবই ডিফিকাল্ট। সো ইউরিনারি প্রবলেম যেটা ইউজুয়ালি দেখা যায় যেমন কি ইউরিন পাস করতে একটু সমস্যা হচ্ছে, ফ্লোটা কমে যায়, কি ইউরিন একবারে ক্লিয়ার হয় না, বারবার বাথরুম যেতে হচ্ছে, কি ইউরিন কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে, ইউরিনটা ধরে রাখতে পারছি না, রাতকে বারবার বাথরুম যেতে হচ্ছে, ইউরিনের ব্লিডিং দেখছি আমরা, এটা হচ্ছে সিমটমস অফ এনলার্জ প্রোস্টেট অ্যান্ড দিস মে বি বিকজ অফ প্রোস্টেট ক্যান্সার অলসো। অ্যাডভান্স স্টেজে আমরা দেখি যে ব্যাক পেন হচ্ছে, কোমরে ব্যথা লাগছে আমার, রাইট, কি ওয়েট লস হচ্ছে, এইটা হচ্ছে অ্যাডভান্স ক্যান্সারের একটু লক্ষণ। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বুঝতে হবে যে ইনিশিয়াল স্টেজেসে এই ক্যান্সারগুলো কমপ্লিটলি এসিমটোম্যাটিক থাকে, কোনো সিমটম।
8: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন তিনি। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর ৫০% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন, আগামী ৩০ দিনের মধ্যে তা চালু হবে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ২০ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
9: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
8: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দমোহন লোককল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাঁদের বলেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ড. সিং ঘোষণা করেন। কংগ্রেস নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তাঁর

অবস্থান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ডক্টর সিং মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের আজ লোককল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের

0: এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদের দেখতেও যান স্বাস্থ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। এদিন তার বক্তব্যে ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি। দুই দেশের শতাব্দী প্রাচীন সভ্যতা, ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে সিনেমা, সংস্কৃতি, শিক্ষা ও যোগের ক্ষেত্রে ভারত ম্যাসিডোনিয়া পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলেন তিনি। দুদেশের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে মাদার টেরেজা ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ উঠে এসেছে তাঁর ভাষণে। রাষ্ট্রপতি জানান, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া তাদের বিভিন্ন অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছে। রাষ্ট্রপতি এদিন ঘোষণা করেছেন, উত্তর ম্যাসিডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে।
1: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পর ভি সহমত হুই। হামনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তেস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। এনএইচপিসি জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। কমপক্ষে 25 জন কর্মী দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত 13 জন চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। এনএইচপিসির পক্ষ থেকে জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্য জরুরি ব্যবস্থাপনার সঙ্গে সংস্থার সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার কাজে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও খনি নিরাপত্তা মহানির্দেশালয়ের পক্ষ থেকে এক বিশেষ উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় এক উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন শ্রী তামাং। দুই নেতাই এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি সিকিম সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সিকিম সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। এখনও পর্যন্ত 1,810 জন গ্রাহক প্রকল্পে সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যের এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। মধ্যপ্রদেশ বিধানসভা অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করেছে। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে আজ তুমুল হৈহট্টগোল এবং তীব্র বিরোধিতার মধ্য দিয়ে এই বিল পাশ হয়। বিলটি রাজ্যপালের কাছে অনুমতির জন্য পাঠানো হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা

0: ঘোষণা করেছেন আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সম্পর্কের অবনতির আবহে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম ঘোষণা দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করবে বলে আশঙ্কা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে তারা সেটি খালি করে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় বিমান হামলা চালিয়েছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট অঞ্চল, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিম রাজস্থান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের PM সূর্যঘর মুখ বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এই নম্বরে আরও বেশ কিছু মাধ্যম আছে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold.
3: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
4: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে EM বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
1: 10টার মানে 10-এর কাঁটা আমরা চলে এসেছি। মৌসুমি সুস্মিতা আপনাদের সাথে আরোগ্যতে রয়েছি। আর এতক্ষণ আমরা অনেকগুলো প্রশ্ন করেছি ডক্টর অভয় কুমার, প্রখ্যাত ইউরোলজিস্ট, ওনাকে সরাসরি ফোনে চলে যাই, দেখি কি প্রশ্ন রয়েছে আপনাদের। নমস্কার।
5: নমস্কার দিদি, শুভ সন্ধ্যা আপনাকে আর ডাক্তার ওকেও নমস্কার।
1: শুভ সন্ধ্যা, বলুন কি প্রশ্ন।
5: ক্যান্সারের বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করছে, তো আমার এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত প্রশ্ন, যে আমার নিজস্ব নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে।
1: না, আমরা কিন্তু আজকে ইউরোলজি নিয়ে কথা বলছি।
5: হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেখানে হচ্ছে যে আমার প্রবলেম রয়েছে, আমাকে 5 বছর বা 3 বছর ছাড়া পেট সিটি স্ক্যান করতে বলা হয়েছে। সেক্ষেত্রে কি নার্ভেরও ক্যান্সার কোনো সময় হয়? যদি হয় সেটাকে আমি এখন থেকে তার জন্য কি প্রিকশন নিতে পারি যেটা ভবিষ্যতে না হয়? আর দুই হচ্ছে আমার মার ক্যান্সার ছিল, প্রোস্টেট ক্যান্সার, তো এটা কি জেনেটিক কোনো ব্যাপার থাকে? আমার মার ছিল, আমার একটা মাসি ছিল, তো এই জেনেটিক্স ব্যাপারটা কি থাকে? যদি থাকে সেটা সেখান থেকে আমি কি ধরনের প্রিকশন নিলে প্রতিরোধ করতে পারি যাতে ভবিষ্যতে আমার এই ধরনের প্রবলেম না আসে?
1: কি নামটা আপনার জানা হলো না?
5: আমার নাম দেবাশিস ঘোষ, আমি মহেশতলা থেকে বলছি।
1: বেশ, সঙ্গে থাকুন, শুনতে
6: থাকুন। দেবাশিস বাবু, দুটো প্রশ্ন ছিল আপনার। পেট স্ক্যান হচ্ছে আপনার, অ্যান্ড নার্ভে কোনো টিউমারকে ডিটেক্ট করতে পারেন কি? ইয়েস, করতে পারেন আপনি। তো পেট স্ক্যান মোটামুটি, অ্যাকচুয়ালি পেট স্ক্যান অনেক টাইপ থাকে পেট স্ক্যান, সো যে কমনলি পেট স্ক্যান করা যায় ওটা যা বলা যায় FDG পেট স্ক্যান। সো যদি কোনো নার্ভে টিউমার থাকে তো ইয়েস, এটা ডিটেক্ট হতে পারে। আপনার সেকেন্ড কোয়েশ্চেন যে ছিল যে জেনেটিক

0: বিষয়ে আপনার একটা মিস্টেক ছিল কোশ্চেন রে, মায়ের প্রোস্টেট ক্যান্সার। অ্যাকচুয়ালি মায়ের প্রোস্টেট ক্যান্সার হতে পারে না, বিকজ প্রোস্টেট ক্যান্সার ইউজুয়ালি প্রোস্টেট ক্যান্সার ইউজুয়ালি মেলস রে হয়। কিন্তু যা ইম্পর্টেন্ট কোশ্চেন যা আপনি বুঝতে পারলেন ওখান থেকে, কি আপনার মায়ের সবার ক্যান্সার ছিল, এটা জেনেটিক হতে পারে, রাইট? এটা জেনেটিক হতে পারে। সো একটা জেনেটিক টেস্টিং, একটা জেনেটিক কাউন্সেলিং করা উচিত। অ্যান্ড যত ফিমেল মেম্বার্স আছে আপনার ফ্যামিলিরে, মানে যত আপনার বোন, সিস্টার্স, মাসি, সবাইকে একবার চেক করা, স্ক্রিন করা উচিত। অ্যান্ড যে ইন্ডেক্স পেশেন্ট ছিল, মানে আপনার যে মাসি ছিলেন কি মা ছিলেন, ওনার একটু যদি জেনেটিক ওয়ার্কআপ করতেন, তা আপনি বুঝতে পারছেন কি কোন জিনটা ডিফেক্ট আছে, আর ওই জিনটা আপনার নেক্সট ফ্যামিলি জেনারেশনকে কি ট্রান্সমিট হতে পারে কি, আর যদি ওই জিন আছে ট্রান্সমিসিবল, তো ওই জিন কি প্রকার কি ধরনের ক্যান্সার করতে পারে, আর ওই ধরনের ওই ক্যান্সারটাকে স্ক্রিন করা উচিত। তো সাপোজ আপনার মায়ের আর মাসির ওভারিন ক্যান্সার ছিল ইয়া ব্রেস্ট ক্যান্সার ছিল, তো ওখানে BRCA জিন যেটা বলা যায় কমনলি, ওটা হতে পারে। অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার আর কমন জেনেটিক ক্যান্সার, এটা একটা স্ক্রিন করা উচিত অল দ্য ফিমেল মেম্বার্স। আর যতটা মেল মেম্বার্স আছেন বডি, আই মিন ফ্যামিলিরে, ওনার BRCA জিন প্রোস্টেট ক্যান্সার হতে পারে। সো যদি আপনার ফ্যামিলির কোনো মেল মেম্বার আছেন, অ্যান্ড যদি আমরা দেখি প্রোস্টেট ক্যান্সার এসব ফ্যামিলির ক্যান্সার, তো ওখানে স্ক্রিনিং মানে যে টেস্টিংটা আমরা একটু আর্লি স্টার্ট করতে বলি, লাইক 45 ইয়ার্স যদি আমরা বলি কি মিন স্ক্রিনিং করা, PSA টেস্টিং করাটা উচিত। অ্যান্ড যদি ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং আছে আপনার, তো আপনি নিশ্চয় বলবো আপনি একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে, অ্যান্ড আপনাকে একটু চেক আপ করাবে, আর ইভেন আপনার যত ফ্যামিলি মেম্বার্স আছে ওনাকে একবার চেক আপ করাবে। কিডনি ক্যান্সার কিছু কিছু ফ্যামিলিয়াল থাকে, কিছু কিছু জেনেটিক থাকে। রিসেন্টলি আমরা দেখছি একটু VHL জিন বলে জিন আছে, ওই জিন যদি ডিফেক্টিভ থাকে তো এটা জেনেটিক ক্যান্সার হতে পারে। অ্যান্ড আগেন এটা আর্লি ক্যান্সার হয়, এটা মাল্টিপল বডির ক্যান্সার হতে পারে, তার সাথে কিডনি সাথে ব্রেনে কোনো টিউমার হতে পারে, স্পাইনাল নার্ভসে কোনো টিউমার হতে পারে, প্যানক্রিয়াস অ্যান্ড লিভারে সিস্টগুলো হতে পারে। সো আই থিঙ্ক একটু জেনেটিক কাউন্সেলিং করা উচিত। আপনি কোনো একটু ক্যান্সার সেন্টারে গিয়ে আপনার মায়া মাসির রিপোর্টগুলো নিয়ে আপনি যেতে পারেন, অ্যান্ড একটা জেনেটিক ইভ্যালুয়েশন অ্যান্ড জেনেটিক কাউন্সেলিং করাতে পারেন। আপনি নিশ্চয়ই এটা করবে কিন্তু।
1: ছোট্ট আরো একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে, তারপরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে আরো কোতে।
2: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
3: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে EM বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
2: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: মানে আমরা যতই প্রশ্ন ভেবে রাখি না কেন, আমি জানি প্রশ্ন করা যাবে না, কেননা লিসনার আছেন কেউ, কি প্রশ্ন আছে তার? নমস্কার।
6: নমস্কার দিদি ভাই।
1: হুম বলুন।
6: নমস্কার ডাক্তার।
1: নমস্কার, বলুন বলুন।
6: আমি শাহরাপুর থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন।
6: আমার বয়স হচ্ছে 74 বছর। আমি আমার একটা শরীরের অন্য অসুবিধার জন্য আমি ডাক্তারবাবু কাছে গিয়েছিলাম প্রাইভেটে, তা উনি আমাকে বললেন যে আপনার প্রস্রাবের ফ্লো এই রকমের জন্য একটা ট্যাবলেট দিয়েছে ইউরিম্যাক্স বি, তা সারাদিন আমি ঠিক থাকি, এই সন্ধ্যের দিকে একটু ঠান্ডা হলে ওই 2 ঘন্টা অন্তর 12টা পর্যন্ত, আবার 12টার পরে ভোরবেলায় 4টে হয়। এটা কি ইউরিম্যাক্স বিটা কি খেয়ে যা ভালো? নমস্কার ডাক্তার,
0: অশোকবাবু নমস্কার। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার বয়স 74, তো এই বয়সে প্রস্টেট প্রবলেমটা খুবই কমনলি পাওয়া যায়। অ্যান্ড প্রস্টেটের জন্য আপনার যে ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, ইউরিম্যাক্স ডি, এটা প্রস্টেট এনলার্জ প্রস্টেটে ইউজুয়ালি দেওয়া যায়। কিন্তু আপনার সমস্যাটা যে বিকেল থেকে একটু পেশাবটা বারবার হয়, আর্লি মর্নিং ইউরিনটা হয়। দেখুন, আর যে নেক্সট কোয়েশ্চেন আপনি বলেছেন কতদিন খাবে আপনি ওষুধ, দেখুন এই প্রস্টেট ওষুধ যদি ডায়াগনোসিস আপনার ঠিকঠাক হয়ে গেছে, মানে আপনার প্রত্যেক টেস্ট লাইক পিএসএ টেস্ট হয়েছে, আলট্রাসোনোগ্রাফি হয়েছে, ইউরোফ্লোমেট্রি বলে টেস্ট হয়ে ওটা হয়েছে, অ্যান্ড ডায়াগনোসিস ঠিকঠাক হয়ে গেছে যে আপনার আর কোনো সমস্যা নেই, শুধু আপনার এই প্রস্টেট এনলার্জ হয়ে আছে, তা আপনি এই ওষুধটা খেতে পারেন। আর যদি আপনার ওষুধ খাচ্ছেন তো কিন্তু মাঝে মাঝে চেক আপটা থাকতে হবে, মাঝে মাঝে এই রিপোর্টগুলো আবার করতে হবে, দেখতে হবে যে আপনার রেসপন্সটা কেমন আছে। যদি আপনি রেসপন্স ভালো পাচ্ছেন তো আপনি এই ওষুধটা আপনি কন্টিনিউ খেয়ে যেতে পারেন, ইভেন লাইফ লং খেতে পারেন, কোনো সমস্যা নেই। যদি রেসপন্স আপনি পাচ্ছেন না তো ওষুধ আপনাকে চেঞ্জ করতে লাগবে। তার সাথে আপনি যে বলছেন কি ইভিনিং অনওয়ার্ডস আপনাকে একটু বারবার পেশাব হচ্ছে, ওটা আপনাকে মনে হচ্ছে আবার একটু ইভ্যালুয়েট করতে হবে, অ্যান্ড আর কিছু একটু ওষুধ দিতে হবে, সো দ্যাট আপনার ইউরিন হোল্ডিং পাওয়ারটা, অ্যান্ড রাতকে যে ইউরিনটা বারবার হচ্ছে এটা আপনাকে একটু কিছু কন্ট্রোল করতে পারবে। সো আইল সাজেস্ট যে কোনো একজন ইউরোলজিস্টকে আপনি কনসাল্ট করুন, একটা রিভিউ করুন প্রত্যেক জিনিসটা, আর যদি মনে হয় কি ইউরিম্যাক্স ডি লাগবে তো ওটা আপনি কন্টিনিউ করতে পারেন। অ্যান্ড কিছু লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করতে হবে, লাইক ইভিনিং অনওয়ার্ডস আপনি বলবে, আপনাকে বলবো যে একটু জল খাওয়াটা কম করে দিন। যা চা কফি খাচ্ছেন ইভিনিং অনওয়ার্ডস একটা বন্ধ করে দিলে আপনার একটু মনে হচ্ছে কি ইভিনিং অনওয়ার্ডস লাইফটা একটু বেটার থাকবে।
1: আমাদের বন্ধুরা কিন্তু প্রচুর লিখছেন, অনেক প্রশ্ন করছেন আমাদের ফেসবুক পেজে। সমীয় গুপ্তা লিখছেন, স্যার পিসিএনএল এর পর কিভাবে কিডনি নিজেকে হিল করে?
0: সো পিসিএনএল হলো একটা সার্জারি যেটা কিডনি ভিতরে আমরা একটু হোল করে, একটু বুক করে, ওখানে আমরা এন্ডোস্কোপ নিয়ে লেজার দিয়ে কি কোনো স্টোন ভাঙা ইনস্ট্রুমেন্ট নিয়ে স্টোনটা ব্রেক করে আমরা বার করি। সো কিডনি ভিতরে হোল ইয়া যে ওপেনিং করা যায় ওটা ইউজুয়ালি সেলফ হিলিং থাকে, নিজে নিজেই হিল করে যায়। সো যদি কোনো কিডনি ভিতরে সমস্যা নেই, ইনফেকশন নেই, কোনো রেসিডুয়াল স্টোন নেই, মানে সম্পূর্ণ স্টোনটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আপনি চিন্তা করার ব্যাপারই নেই, কিডনি হোলটা নিজে নিজেই হিল করে যায়।
1: বেশ, আমাদের হোয়াটসঅ্যাপও বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা প্রশ্নে চলে যাই, তারপরে সরাসরি ফোনেও কেউ আছেন। বলছেন সুপ্রতিম রায় মেদিনীপুর টাউন থেকে, বলছে যে হোয়াট আর দ্য লাইফস্টাইল চেঞ্জ ইফ এনি দ্যাট প্রিভেন্ট প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট। আর দু নম্বর প্রশ্ন যে ফর এজ বিটুইন 55 to 70 ইয়ার্স, হোয়াট পার্সেন্ট অফ প্রোস্টেট এনলার্জমেন্ট ইজ ইউজুয়ালি ফাইন টু বিকাম আ কার্সিনোজেনিক দ্যাট ইজ ম্যালিগন্যান্ট?
0: ওকে, খুব ভালো। সো লাইফস্টাইল চেঞ্জেস যেটা বলি, ইউজুয়ালি আমরা বলি অ্যাক্টিভ লাইফস্টাইল, মানে ডেইলি একটু ব্যায়াম করবে, অ্যাক্টিভ লাইফস্টাইল, তার সাথে হেলদি ডায়েট, অ্যাভয়েড স্মোকিং, তাছাড়া রেগুলার হেলথ চেক আপ, দ্যাটস ইট। অ্যান্ড যে নেক্সট কোয়েশ্চেন বলেন আপনি কি হোয়াট পার্সেন্টেজ অফ এনলার্জ প্রোস্টেট ক্যান বি ক্যান্সারাস, সো দেখুন এটা এক্স্যাক্টলি ফিগারটা আমি বলতে পারবো না, কিন্তু যেমন বয়সটা বাড়ে ক্যান্সার হবার চান্সটা একটু বেড়ে যায়। সো আমরা বলি 1 out of 6 persons এট দ্য এজ অফ 60 ইয়ার্স উইল হ্যাভ প্রোস্টেট ক্যান্সার। আর যেমন বয়সটা বাড়ে ক্যান্সার চান্সেসটা একটু আর ইনক্রিজ করতে যায়, লাইক ওয়ান্স ইন 70s and 80s এই ফিগারটা আর একটু কমে যাবে। সো ক্যান্সার রিস্কটা ইনক্রিজ করে উইথ দ্য ইনক্রিজিং এজ। সো হাউ টু ডিফারেন্সিয়েট যে আপনার এনলার্জমেন্টটা যে হয়েছে ইটস ক্যান্সারাস কি নন ক্যান্সারাস, পিএসএ বলে ব্লাড টেস্ট, এটা পিএসএ আপনাকে হেল্প করতে পারে ডায়াগনোস করতে, তার সাথে একটু সোনোগ্রাফি, প্রোস্টেটটা কেমন দেখা যাচ্ছে, হেট্রোজেনাস দেখা যাচ্ছে না হোমোজেনাস, অ্যান্ড একটা ইউরোলজিস্ট এক্সামিন যদি করেন, প্রোস্টেটটাকে যদি আপনি ফিল করেন আঙুল দিয়ে, আপনি বুঝতে পারবে যে ক্যান্সারটা মানে প্রোস্টেটটা ক্যান্সারাস কি নন ক্যান্সারাস আছে।
1: আরেকজন আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, মৃত্যুঞ্জয় দে কসবা থেকে, তিনি বলছেন পিএসএ টেস্টের গুরুত্ব সম্ভবত উনি লিখতে চেয়েছেন গুরুত্ব কতটা, নাকি কোনো মার্কারের টেস্ট বেশি গুরুত্বপূর্ণ?
0: দেখো, পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন একটা টিউমার মার্কার, তো এরকম অনেকই টিউমার মার্কার আছে অনেক ক্যান্সারের আছে, রাইট? বাট এখন মানে এই মুহূর্তে পিএসএ ইজ দ্য বেস্ট পসিবল টিউমার মার্কার ফর দ্য প্রোস্টেট ক্যান্সার। ভ্যালিউজ উপরে কিন্তু আপনি যাবে না, ভ্যালিউজ ডিপেন্ড করে প্রোস্টেট সাইজ উপরে। সো যদি বলি কি কতটা লেভেল থাকলে সেফ, কতটা লেভেল থাকলে আনসেফ, আমি বলবো নো, পিএসএ ভ্যালিউ ইজ সেফ, কম থাকলে বি প্রোস্টেট ক্যান্সার হতে পারে, বেশি থাকলে প্রোস্টেট ক্যান্সার নাও হতে পারে। সো ভ্যালিউজ উপরে যাবে না। আমরা দেখি পিএসএ ট্রেন্ড, পিএসএ ডেন্সিটি মানে প্রোস্টেট সাইজ উপরে দেখি যে প্রোস্টেট পিএসএটা কত ডেন্সিটি আছে, অ্যান্ড ট্রেন্ড মানে বাড়ছে না, স্ট্যাটিক আছে না কমছে। সো পিএসএ ইন্টারপ্রিটেশন নিজে নিজে আপনি করবে না, পিএসএ ভ্যালিউজ ইন্টারপ্রিটেশন আপনার একটা ইউরোলজিস্টই করবে। সো ডোন্ট গেট এ পিএসএ টেস্ট ডান অ্যান্ড সিট এট হোম দ্যাট আমি ভালো আছি।
1: সরাসরি কে আছে লিসনার? নমস্কার।
6: নমস্কার।
1: হুম, বলুন।
6: আপনাকে নমস্কার ডাক্তারবাবুকে, অশেষ অশেষ নমস্কার জানাই। আজকে যে এরকম ডাক্তারবাবুকে পেয়েছি আমার এটা ধন্যবাদ। আমরা তা আমি যে প্রশ্নটা করতে যাই, আমি ধুলাগড়ি উত্তরপাড়া বেনাজিপুর থেকে বাবলু মুদি বলছি।
1: বলুন।
6: আমার মিসেসে 2013 সালে একটা টিউমার অপারেশন হয়েছিল, মেজর অপারেশন এবং ওপেন সার্জারি হয়েছিলেন। তারপর থেকে ওনার ওভারি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, কিন্তু তারপর থেকে যেটা দেখা যাচ্ছে ওনার ইউরিনে ইনফেকশন, বারে বারে ইউরিন ইনফেকশন হচ্ছে, বারে বারে আমি টেস্ট করছি, ইউরিন রুটিন ইউরিন কালচার করছি, বারে বারে ইনফেকশন হচ্ছে। তা ইত্য বছরে আমি লাস্ট এই এক মাস আগে আমি টেস্ট করেছিলাম, লাস্টে একটা কি আর টেস্ট দিয়েছিলেন, যেটা বলছিলেন ডাক্তারবাবু বললেন যে ইউরিন ব্লাডারটা ওনার মোটা হয়ে গিয়েছে এবং তার জন্য ডাক্তারবাবু ইনফেকশন হচ্ছে, ওষুধ দিয়েছে, ওষুধ চলছে এবং ইউরিনের সময় জ্বালা করে এবং অর্থাৎ ইউরিনের করার সময় এবং ভিতরটা একটু কটাং কটাং করে এরকম বলে। এটা একটা প্রশ্ন গেল, এটা কারণটা কি আমি জানতে পারছি না, ডাক্তারবাবুকে দেখাচ্ছি, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ আছে। আর একটা প্রশ্ন, যদি কিডনি স্টোন কতটা সাইজ হলে ডাক্তারবাবু সার্জেন যে চিকিৎসা ভাবনা চিন্তা করবেন যে অপারেশন করতে হবে, এবং সময় সময় কিডনি স্টোন সামান্য আছে ইউটিলাইজার দিচ্ছেন, ইউটিলাইজারকে জল বেশি করে খেতে বলছেন, ঠিক আছে, তা কতটুকু সাইজ হলে আপনি চিন্তা ভাবনা করুন বা ডাক্তারবাবু আপনারা চিন্তা ভাবনা করেন ওনাকে সার্জারি করার প্রয়োজন আছে, এই দুটো প্রশ্ন আমার আছে ডাক্তারবাবুর কাছে।
1: আপনি একটু শুনতে থাকুন, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আপনার প্রশ্নের উত্তরই কিন্তু আমরা ফিরছি এবং সেই উত্তর থাকবেই। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর অভয় কুমার।
2: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
3: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
2: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
7: পার্সোনাল লোন অফার স্যার,
8: আবার এক্ষুনি ব্লক করছি।
7: দুবাই এ ফ্রি ট্রিপ,
8: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব?
9: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
8: তাহলে
9: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন, ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
8: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
9: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন, ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
10: পিএম জয় अब गरीबों की जय बन गई है।
11: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
12: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
5: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন
3: 100.1

0: FM গোল্ডে আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে ফিরছি। কথা দিয়েছিলাম আর ফোনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর নিয়েই আমরা চলে যাব আবারও সরাসরি। ডক্টর অভয় কুমার আজকে আমাদের সাথে রয়েছেন, প্রখ্যাত ইউরোলজিস্ট।
2: বাবলু বাবুর প্রশ্ন ছিল যে ওনার ওয়াইফ অপারেশন হয়েছে, তারপরে ইউরিনারি ইনফেকশন বারবার হচ্ছে। দেখুন, এই যে মেজর সার্জারি হয় পেলভিস ভিতরে, মানে যেমন কি ইউটারাস এন্ড ওভারি, একটু পেলভিক অর্গান, তো যদি ওখানে অপারেশন, মেজর অপারেশন হয়, তো ইউজুয়ালি যে ব্লাডারের নার্ভ সাপ্লাইগুলো থাকে ওটা ইউজুয়ালি কেটে যায়। সো তারপরে একটু ইউরিনারি ব্লাডার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, ওটাকে আমরা বলি নিউরোজেনিক ব্লাডার। তো মোস্ট লাইকলি যে ডাক্তারবাবু আমাকে বলেছেন যে ব্লাডার একটু মোটা হয়ে গেছে, মানে কি মোস্ট লাইকলি ওনার ইউরিনারি ব্লাডার একটু পাওয়ারটা কমে গেছে, পুশিং পাওয়ারটা কমে গেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওনার ইউরিনটা মোস্ট লাইকলি কিছু থেকে যাচ্ছে অ্যান্ড ইনফেকশনটা বারবারে হচ্ছে। তো এটাকে আমরা বলি নিউরোজেনিক ব্লাডার বাউল ডিসফাংশন। আমি সাজেস্ট করবো যে আপনি কোনো একটু ইউরোলজিস্টকে দেখা করবে অ্যান্ড একটু ফোকাসড নিউরোলজিক্যাল এক্সামিনেশন করাবে যে ব্লাডারের বিহেভিয়ারটা কেমন আছে। একটা আলট্রাসোনোগ্রাফি লাগতে পারে, কিছু ইউরোডাইনামিক টেস্টগুলো লাগতে পারে, দেখতে যে ব্লাডারটা কীরকম বিহেভ করছে, সো দ্যাট এই বারবার এই ইউটিআইকে আমরা প্রিভেন্ট করতে পারি। কিডনি ফাংশন ইজ ইম্পর্টেন্ট। যদি কিডনি স্টোন ছোটই আছে কিন্তু এমন লোকেশন আছে যে কিডনি রাস্তাকে ব্লক করে দিয়েছে, তো এনি সাইজ, মানে কিছু মিলিমিটার হলে বি ওটাকে অপারেশন লাগবে আপনার। তার সাথে যদি দেখি আপনার কিডনি ফাংশনটা মানে এফেক্ট হয়ে গেছে, ক্রিয়াটিনটা বেড়ে গেছে, কি যদি দেখি কিডনির ভিতরে ইনফেকশন হয়ে গেছে, তো ইরেসপেক্টিভ সাইজ কতটা আছে আপনাকে কিডনিটা ক্লিয়ার করতেই হবে, স্টোন অপারেশন লাগতে পারে। এমনি যদি স্টোন বড় হয়ে গেছে, লাইক ফর এক্সাম্পল বলছি কিডনির ভিতরে আছে অ্যান্ড মোটামুটি 7-8 মিলিমিটার ইয়ার 9 মিলিমিটার হয়ে গেছে, মনে হচ্ছে এটা তো ওষুধ দিয়ে বেরোবে না, তো এটা আপনার অপারেশন লাগতে পারে। কিন্তু যদি ছোট একটু স্টোন 7-8 মিলিমিটার কিডনির লোয়ার পোলরে একটু বসে আছে, কোনো সমস্যা করছে না, কিডনির ফাংশন নর্মাল আছে, আপনার কোনো ব্যথা নেই, কোনো ইনফেকশন নেই, আপনার কোনো সুগার নেই, তো এই স্টোনটাকে আপনি ছেড়ে দিতে পারেন, অপারেশন না করলে বি চলবে।
1: আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর কথা হচ্ছে আপনাদের সাথে।
3: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
4: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুনছেন আরোগ্য, মৌসুমী সুস্মিতা রয়েছি আর প্রশ্ন রয়েছে আপনার, আমি জানি অনেক। যেমন এই মুহূর্তে একটা আমাদের হোয়াটসঅ্যাপ প্রশ্ন রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ প্রশ্ন নিমাই পাল, তিনি বলছেন যে প্রোস্টেট মেজার 3.9 সেন্টিমিটার × 3.4 সেন্টিমিটার × 4.7 সেন্টিমিটার, ভলিউম হচ্ছে 33 সিসি, লেফট কিডনির মেজার হচ্ছে 10.1 সেন্টিমিটার, ওষুধ খাচ্ছি এবং সঙ্গে হাইপার টেনশনের জন্য একটা ওষুধ খাচ্ছি, এবং বলছে বয়স আমার 50, বলছে ভবিষ্যতে প্রোস্টেট আর কিডনির ক্ষতি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কি আছে, এর প্রতিরোধ করব কিভাবে?
2: দেখুন, এই প্রোস্টেট সাইজ বলে তো ক্যান্সার হবে কি হবে না এটা বলা পসিবল নেই, কিন্তু প্রোস্টেট যদি আপনার এনলার্জ আছে তো চিন্তা কোনো ব্যাপার নেই। যদি আপনার কোনো ইউরিনারি প্রবলেম নেই, পিছাপ করতে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা ব্যাপার নেই, কিন্তু নিশ্চয়ই যদি আপনার কনসার্ন আছে কি ক্যান্সার হতে পারে কি, তো একটু ডাক্তারকে দেখা করবে, একদম পিএসএ ব্লাড টেস্ট হতে একটা করাতে পারেন। ডাক্তারবাবু যদি আপনার মনে হয় একটু চেক করতে পারেন যে ক্যান্সার হওয়ার চান্স আছে কি নেই, সো চেকআপে থাকবে, খালি প্রোস্টেট সাইজ আলট্রাসোনোগ্রাফি দেখে আপনি ভয় পাবে না।
6: আচ্ছা, আমরা তো এতক্ষণ প্রোস্টেট এর কথা বলছিলাম, কিডনির কথা বলছিলাম, টেস্টিকুলার ক্যান্সারের লক্ষণের কথা যদি বলেন।
2: রাইট, সো দেখুন এইসব কথা ইউজুয়ালি

0: যদি কেউ জিজ্ঞেস করেন আমাকে, টেস্টিকুলার ক্যান্সার, পেনাইল ক্যান্সার, লিঙ্ক ক্যান্সার, কিন্তু খুবই কমন এটা। টেস্টিকুলার ক্যান্সার ইউজুয়ালি কম বয়স, মানে 20 ইয়ার্স 30 ইয়ার্স ছেলেদের হয় আর, রাইট? অ্যান্ড ইউজুয়ালি সিমটম কী থাকে, না একটা অন্ডকোষ্ঠটা ফুলে গেছে, বড় হয়ে গেছে। অ্যান্ড মেনি টাইমস এটা কী হলো, হাইড্রোসিল বলে ভেবে এটা মিসডায়াগনোস হয়ে অ্যান্ড রিমেন্স আনট্রিটেড ফর লং, অনেক দিন হয়ে যায়। যবে যবে মানে খুব বাড়াবাড়ি হয়ে তবেই আমার কাছে লোকগুলো আসেন। সো যেমন ফিমেলসরে আমরা বলি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, রাইট? যদি ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে হয় তো নিজে আগে দেখতে হবে কোনো সমস্যা আছে কি নেই, তো সেলফ এক্সামিনেশন টেকনিকগুলো আমি বলা যায় সবাইকে। সিমিলারলি আমরা টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন বি আমরা বলি, মানে খুবই আনকমন, মানে অত কমন জিনিস নেই, কিন্তু যদি মনে হয় কি একটা টেস্টিস বড় হয়ে গেছে, একটা অন্ডকোষ্ঠ থেকে একটু মনে হচ্ছে কি ভারী ভারী মনে হচ্ছে, একটু বড় হয়ে গেছে, তো এটা হাইড্রোসিল ভেবে বসে থাকবে না, নিশ্চয়ই ডাক্তার কাছে যাবে। একটু আল্ট্রাসাউন্ড করলেই বুঝতে পারবে যে এটা সলিড, কোনো টিউমার আছে, কোনো ক্যান্সার আছে, না এটা হাইড্রোসিল হয়েছে।
1: কোনো আঘাত থেকেও কি এটা হতে পারে? খেলাধুলো করতে গিয়ে অনেক সময় বাচ্চারা আহত হয়।
0: এটা আমি অনেকবার মানে শুনি, মানে পেশেন্ট যদি বলে কি স্যার এটা আমার ক্রিকেট বল লেগেছিল, একবার লেগেছিল তারপরে সব ফুলে গেছে, কিন্তু আমরা যে দেখেছি এটা মোস্ট অফ দ্য টাইম এটা কোইনসিডেন্টাল থাকে, মানে ওটা টিউমার থাকে কিন্তু ওটা ইউজুয়ালি কোনো মানে লক্ষ্য করে না, কিন্তু একটু চোট লেগেছে, একটু আঘাত লেগেছে, একটু বলে তারপরে নোটিস করেছে কি হ্যাঁ এটা ফুলে গেছে, তারপরে অ্যান্ড যদি চেক করা যায় দেখি আরে এটা তো টিউমার আছে, এটা কোনো আঘাত সাগিং সাথে তো কোনো সম্পর্কই নেই এটা।
1: এটা কি খুব রিস্কি কিছু না?
0: আমি বলবো যে টেস্টিকুলার ক্যান্সার ইজ এ হাইলি কিউরেবল ক্যান্সার, মানে মোটামুটি বলবো কি মোটামুটি এরা অপারটা 100% কিওর এটা আছে এটা, রাইট? সো টেস্টিকুলার ক্যান্সার ইভেন যদি অ্যাডভান্স আছে ইটস হাইলি কিউরেবল। সো ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং ক্যান্সার যেটা আমরা ট্রিটমেন্ট করি ওটা হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার। সো ভয় পাওয়ার নেই, কিন্তু যদি আপনি নোটিস করছেন কোনো টেস্টিস আপনার একটু ছোট্ট বড় হয়ে গেছে, ছেলেদের 20 ইয়ার্স 30 ইয়ার্স, নিশ্চয় ডাক্তার কাছে যাবে, দেখাবে। হতে পারে কি ইনিশিয়ালি একটু ছোট একটু অপারেশন করে ওটা টেস্ট বাহার করবে, বাদ করবে, একটু বায়োপসি পাঠাবে, কিছু ব্লাড রিপোর্ট করাবে, টিউমার মাকস দেখবে, অ্যান্ড ট্রিটমেন্ট করালে আপনি 100% মোটামুটি কিওর হতে পারেন।
2: বেশ, আমাদের ফেসবুকের কিন্তু অলরেডি 2K ভিউ রয়েছে, মানে প্রায় 2000-এর মতো মানুষ আমাদের সাথে রয়েছেন ফেসবুক। আমি জানি আমাদের আরও অনেক অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে। আমাদের আজকে কিন্তু স্পেশাল অনুষ্ঠান, মানে আরোগ্য মানেই স্পেশাল, এবং সেখানে ডক্টর অভয় কুমার রয়েছেন, প্রখ্যাত ইউরোলজিস্ট। তিনি আজকের ইউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছে, বিশেষ করে ইউরোলজিক্যাল ক্যান্সার এবং তার সাথে রোবোটিক সার্জারি নিয়ে। তো এইটাতে যাব এবার, যে আগেকার দিনে একটা মিথ ছিল বা বলা যায় এটা ধারণা ছিল বা হয়েছে হয়তো, যে কিডনির যে কোনো সমস্যা যেমন সিস্ট বা এরকম ধরনের কোনো টিউমার বা কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে কিডনিটা বাদ চলে যাচ্ছে, কিন্তু এখন অ্যাডভান্স টেকনোলজির যে সমস্ত ট্রিটমেন্টগুলো হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই রোবোটিক সার্জারিটা কতটা ট্রুথফুল বা এটার সাহায্যে কতটা কিউরেবল হচ্ছে সেটা যদি একটু আমাদের জানান।
0: দেখুন, মেডিকেল সায়েন্স একটা ইভলভিং, প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন জিনিসগুলো আসছে, নতুন থেরাপি আসছে, নতুন মেডিসিন আসছে, নতুন ডায়াগনোস্টিক টেস্ট আছে, নতুন সার্জারিক্যাল টেকনিক্সগুলো আসছে। অ্যান্ড আমি বলবো যে রোবোটিক সার্জারি ইজ দ্য গেম চেঞ্জার, ইট ইজ চেঞ্জ দ্য ম্যানেজমেন্ট অফ ক্যান্সার্স। আমি বলবো যে আগে ক্যান্সার মানেই ছিল এন্ড অফ লাইফ, ক্যান্সার মানেই এন্ড অফ অর্গান, মানে অর্গানটাকে বাদ দিতে হবে। এখন আমরা যোগ করি অপারেশনগুলো, দ্যাট দোজ আর অর্গান প্রিজার্ভিং সার্জারি, মানে অর্গানটাকে বাঁচাতে পারি আমরা। সো কিডনির একটু ব্যাপার ছিল আগে কি কিডনি যদি কোনো টিউমার হয়েছে মানে নেফ্রেকটমি করতে হবে, মানে কিডনিটাকে বাদ দিতে হবে। কিন্তু এখন ব্যাপারটা কি হয়েছে কি ভাই আমার ক্যান্সার পেশেন্টগুলো তো ইয়াং পেশেন্টস, এ 20 ইয়ার্স 30 ইয়ার্স 40 ইয়ার্স চলে আসছেন। আর একটা ব্যাপারটা হয়েছে যে আমার ইন্ডিয়া ইজ এ ডায়াবেটিস ক্যাপিটাল, সুগার খুবই কমন রোগ, অ্যান্ড সুগার হলে কিডনির সমস্যা হবে ফিউচারে। তো আমার কাছে এখন প্রবলেমটা কি না, কিডনি টিউমার্সগুলো খুব কমনলি ডায়াগনোস হচ্ছে বিকজ হেলথ চেকআপ হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি কমনলি হচ্ছে, তো ছোটো ছোটো কিডনি টিউমার খুবই কমনলি ধরা পড়ছে। অ্যান্ড পেশেন্ট কী না ইয়াং, 20 ইয়ার্স 30 ইয়ার্স 40 ইয়ার্স পেশেন্টস, ফিউচারে কিডনি ড্যামেজ হওয়ার চান্স, কিডনি ফেলিয়ার হওয়ার চান্স আছে। তো এখন ওই পদ্ধতিটা, ওই ট্রিটমেন্টটা যেটা আগে করা হচ্ছিল

0: হলেই কিডনিটা বাদ দেবে, আর করা যাবে না। সো এখন ডিকটম হচ্ছে ওয়ার এভার পসিবল কিডনি যদি বাঁচতে পারে কিডনি বাঁচাবো, নেফ্রন স্পেয়ারিং সার্জারি করব, কিডনি প্রিজার্ভিং সার্জারি করব। সো এখন ম্যাক্সিমাম ভাগে ইভেন ইন মাই অপারেশন থিয়েটার মোস্ট কমন সার্জারি ইজ নট কমপ্লিট কিডনি আউট, ইটস খালি টিউমার আউট, কিডনিটা বাঁচতে পারে পার্শিয়াল নেফ্রেক্টমি। আর এই সার্জারিটা খুব সুন্দরভাবে করা যেতে পারে যদি আমরা রোবোটিক সার্জারি নিয়ে করি এটা, বিকজ রোবোটিক সার্জারি কি করা যাতে কি হয় না, রোবটের আমরা যে জিনিসগুলো দেখি এটা ম্যাগনিফাইড দেখি, থ্রি ডাইমেনশন দেখি, যেমন আমি চোখে দেখছি তো টু ডাইমেনশন দেখছি, ডেপথ আমি বুঝতে পারছি না নর্মাল ল্যাপ্রোস্কোপিরে, রোবোটিক সার্জারি আমরা থ্রি ডাইমেনশন জিনিসগুলো দেখি, আর রোবোটিক সার্জারিতে ম্যাগনিফাইড দেখি বড় বড় করে জিনিসগুলো দেখা যায়। সো টিউমারটাকে আমরা যদি নর্মাল কিডনি থেকে কাটতে চাই, আমার কাছে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট আছে, যেটা ক্যাঁচি আছে, যেটা কেট নিয়ে আমরা খুব সুন্দরভাবে শুধু টিউমারটাকে কাটতে পারি, নর্মাল কিডনি বাঁচাতে পারি। অ্যান্ড দ্যাট আমার কাছে তো সুন্দর ইনস্ট্রুমেন্ট আছে যেটা কি যখন কোনো ব্লিডিং হয় তো ব্লিডিং কন্ট্রোল করতে পারি আমরা, তারপর কিডনি টিউমারটাকে কাটার পর যে নর্মাল কিডনিকে সেলাই করা যায়, যে সেলাই করার জন্য খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট আছে, যন্ত্রগুলো আছে, যেটা আমরাকে প্রিসাইজলি ঠিক ঠিকভাবে আমরা কিডনিটাকে রিপেয়ার করতে পারি, বাঁচাতে পারি। অ্যান্ড আগেইন এই সার্জারিটা আমরা রোবট দিয়ে যদি করি তো বডি ভিতরে কোনো মেজর কাটস হয় না, বিকজ কিডনি আমার পাশে থাকে এই পাশে, রাইট? তো ওখানে কিডনিটাকে পৌঁছতে গেলে আমরা কি কিডনি ভিতরে আমি বডি উপরে আগে কাটিং করতে হতো, অ্যারাউন্ড 10-15 সেন্টিমিটার কাটিং করতে হবো, এখন লাগে না, মাত্র বডির ভিতরে চারটা কি হোল, ছোটো ছোটো কি হোল, তার ভিতরে নিয়ে আমরা রোবোটিক ইনস্ট্রুমেন্ট নিয়ে এই কাজগুলো করছি। সো ইটস এ গেম চেঞ্জার, পেশেন্ট অপারেশন হচ্ছে, দুদিন পরে বাড়ি চলে যাচ্ছে,
1: বেশি দিন
0: থাকতে হচ্ছে না, উইথ এ নর্মাল কিডনি। সো দ্যাটস ইম্পর্টেন্ট, পেশেন্ট গোজ হোম উইদাউট এ মেজর কাট অন দ্য বডি, দু তিন দিন ধরে বাড়ি চলে যাচ্ছে উইথ এ নর্মাল ফাংশনিং কিডনি। সো রোবোটিক সার্জারি ইজ এ গেম চেঞ্জার, পার্শিয়াল নেফ্রেক্টমি করে আমরা কিডনি বাঁচাতে পারি। এখন
1: আবার ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর আমি জানি ফোনে আছেন লিসনার, তার সাথে সাথে আমাদের ফেসবুক পেজেও প্রশ্ন রয়েছে, সবগুলো নিয়েই প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর অভয় কুমার তার কাছে যাব বিজ্ঞাপন বিরতির পর।
2: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন? আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে EM বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
5: বিরতিতে যাওয়ার আগে আমরা রোবোটিক সার্জারির কথা বলছিলাম, এই এই মুহূর্তে রোবোটিক সার্জারিতে নতুন অগ্রগতি কি হয়েছে, বা যেহেতু রোবোটিক সার্জারিতে এত ভালো ফল পাওয়া যাচ্ছে নিশ্চয়ই তার উপরে আরো বেশি কাজ হচ্ছে,
0: রাইট? সো রোবোটিক সার্জারি আগে ধারণা ছিল যে এটা খুবই একটু দূরে ব্যাপার, খুবই কস্টলি, অ্যান্ড এটা তো আমার জন্য নেই, রাইট? সো এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট যা হয়েছে, এটা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে, এটা পপুলার হয়ে গেছে, এটা অ্যাভেলেবল হয়ে গেছে। লাইক আগে এই ইস্টার্ন ইন্ডিয়ারে অত রোবোটিক সার্জারিগুলো হতো না, অত সেন্টারই ছিল না, অত মেশিনই ছিল না। এখন সবাই বুঝে গেছে না এই রোবোটিক সার্জারি এখন করতেই হবে, সো নাও ইটস অ্যাভেলেবল। সো মোস্ট ইম্পর্টেন্ট এটা হয়েছে। সেকেন্ড, এখন আগে একটাই কোম্পানি রোবট তৈরি করছিল, রোবোটিক সার্জারি প্ল্যাটফর্ম ছিল, এখন অনেক কোম্পানিগুলো চলে আসছে, সো মনোপলিটা চলে গেছে। সো নাও এটা আমরা বলি ডেমোক্রেটাইজেশন হয়ে গেছে, এখন ইন্ডিয়ান কিছু কোম্পানিগুলো আছে যেটা রোবট তৈরি করেছে, রাইট?
1: আচ্ছা,
0: তাছাড়া একটু নতুন জিনিস যেটা হয়েছে ওটা যা আমরা বলি টেলি রোবোটিক সার্জারি। টেলি রোবোটিক মানে হলো কি, সাপোজ আমার কাছে আমি এখানে বসেছি আর আমার পেশেন্ট আছে কোনো 100 কিলোমিটার্স কি 200 কিলোমিটার্স দূরে কোনো হসপিটালে, ওখানে রোবোটিক সিস্টেম আছে, আমি এখান থেকে বসে ওখানে অপারেশন করতে পারি, রাইট? সো এটা হলো টেলি রোবোটিক সার্জারি, যেটা আগে পসিবল ছিল না। তো উইথ দ্য বেটার নেটওয়ার্ক, ট্রান্সমিশন টাইমিং, কোনো ল্যাগ থাকে না, মানে এখন যা আমি করছি ওখানে সেম টাইমে সেম সেকেন্ডে সেম জিনিসটা হচ্ছে,
1: যেতে হচ্ছে না,
0: রাইট? যেতে হচ্ছে না। তো এটা রোবোটিক সার্জারির সাথে টেলি রোবোটিক সার্জারি ইজ দ্য নিউ মানে কি অ্যাডভান্সমেন্ট,
1: একদম মানে দিগন্ত খুলে যাচ্ছে,
0: রাইট? তাছাড়া আর একটা জিনিস হয়েছে কি, আগে বডি চারটা হোল করতে হচ্ছিল, রাইট? তো চাটা।

0: হোলের আমরা ইনস্ট্রুমেন্টগুলো ঢুকাচ্ছিলাম, এখন হয়ে গেছে সিঙ্গল পোর্ট, মানে একটাই খালি হোল করবো, ওই একটাই হোলের আমার এই সব সব প্রত্যেক ইনস্ট্রুমেন্টটা ঢুকে যাবে, এরকম কাজগুলো হয়ে যাবে। তো অনেক নতুন নতুন জিনিস হচ্ছে, মেবি আই মিন ফিউচার ইজ ব্রাইট ফর রোবোটিক সার্জারি।
1: আগে শোনা যেত যে এই রোবোটিক সার্জারি রিলেটেড এরকম কোনো রকম চিকিৎসা করানোর জন্য আমাদের দূরে যেতে হতো, ব্যাঙ্গালোর চেন্নাই এসব জায়গায় গিয়ে ট্রিটমেন্ট হতো, তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এর কী প্রসপেক্ট রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলে কেমন কাজ হচ্ছে এটা নিয়ে?
0: দেখুন, রোবোটিক সার্জারির ফেজেস ইভলভ হয়েছে, অ্যান্ড আমরা যদি রোবোটিক সার্জারি স্টার্ট করেছিলাম আই মিন কোভিড পরে, তো কাইন্ড অফ উই আর দ্য পায়োনিয়ার্স ইন ব্রিঙ্গিং দ্য অ্যাডভান্স রোবোটিক সার্জারি ইন বেঙ্গল। তারপরে কিন্তু খুব ভালো প্রোগ্রেস হয়েছে কলকাতার, এখন প্রায় দেখছি কি মোটামুটি প্রত্যেকই কর্পোরেট হসপিটালে রোবোটিক সার্জারি অ্যাভেলেবল আছে। সো এখন আগে লোকের ধারণা ছিল কি এখানে রোবট সার্জারি তো হবে না, আমার কি বম্বে যেতে হবে কি চেন্নাই যেতেই হবে, বাট নাও যেমন ভলিউমসগুলো প্রত্যেক হসপিটালটা হচ্ছে, নাম্বারসগুলো হচ্ছে, এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে যে রোবোটিক সার্জারি ইস্টার্ন ইন্ডিয়ারে খুবই ভালো ভাবে অ্যাভেলেবল আছে, অ্যান্ড এখন বাইরে যেতে হবে না, ইটস ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড খুবই। আর একটা জিনিস আমি বলতে চাই এখানে কি রোবোটিক সার্জারিরে রোবট অপারেশন করছে না, আপনার ডাক্তারবাবু অপারেশন করছেন। সো এই যে ট্রেন্ড সার্জনসগুলো আগে যে খুব লিমিটেড ছিল, এখন মোটামুটি নাম্বার অফ সার্জনস হু আর ট্রেন্ড ইন সার্জারি ইন রোবোটিক সার্জারি একটু বেড়ে গেছে। সো আই থিঙ্ক ইস্টার্ন ইন্ডিয়া রোবোটিক সার্জারি এখন ভালোভাবে অ্যাভেলেবল আছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কোনো পেশেন্টকে এখান থেকে বাইরে যাওয়ার এখন দরকার আছে।
1: বাহ, খুব ভালো খবর। আমাদের ফোনে কেউ আছেন অনেকক্ষণ ধরে, দেখি কে আছেন। নমস্কার, কে আছেন আমাদের সাথে? না,
2: আমাদের একজন বোন, মানে আমাদের একজন ফেসবুক পেজে লিখছেন, নবনীতা নন্দী, তিনি লিখছেন বারবার মুখের ভেতর শুকিয়ে যাচ্ছে, সুগার নেই, বয়স 62, ডাক্তারবাবু ইউরিন ফর আর ইএমই অ্যান্ড সিএস টেস্ট করাতে বলেছেন, এই টেস্টগুলো থেকে কি জানা যাবে, ডাক্তারবাবু জানাবেন প্লিজ।
1: রুটিন কালচার দিয়েছে,
0: মুখটা শুকিয়ে যাচ্ছে, অ্যান্ড তার সাথে ইউরিন রুটিন অ্যান্ড কালচার আনলাইকলি যে মুখটা যে শুকে তার কিছু কজটা আই মিন আপনি বুঝতে পারবে। সুগারে আই মিন যদি পেশেন্ট আছেন আর যদি ইউরিনে সুগার অনেক পাস হচ্ছে, প্রোটিন যদি অনেক পাস হচ্ছে, তো আপনি নিশ্চয় কিডনি ফাংশন বিষয়ে আপনার সুগার লেভেল কন্ট্রোল বিষয়ে আপনি জানতে পারবে, আর কালচার করলে আপনি নিশ্চয় বুঝতে পারবেন যে আপনি কোনো ইনফেকশন আছে কি না। কিন্তু মুখটা যে শুকে যাচ্ছে এটা আপনার ডায়াবেটিস প্রবলেমগুলোর সমেন রিলেটেড হতে পারে, ইউরিনারি প্রবলেম মোস্ট লাইকলি, আমি কিছু বিশেষ আপনাকে গাইড করতে পারবো না।
2: তাপস মণ্ডল, উনিও লিখছেন বারবার ইউটিআই হচ্ছে, ডক্টর অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কমে যাচ্ছে, খুব কিউবি
1: ইউএসজি
2: করানো হয়েছে, রিপোর্ট ঠিক আছে, এটার কি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, আর ব্লাড রিপোর্টও নর্মাল,
1: ইউরিয়া ক্রিয়েটিনিন।
0: ওকে, সো বেসিক্যালি আপনার প্রত্যেক রিপোর্টটা হয়ে গেছে, প্রত্যেক রিপোর্টটাই নর্মাল আছে, কিন্তু আপনার ইউটিআইটা বারবারই হয়ে চলে আসছে, রাইট? সো দেখুন, আপনার উই আর জাস্ট ডিসকাসিং যে মোস্ট কমন কজ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট কোর্স অফ অ্যান্টিবায়োটিক, মানে ব্যাকটেরিয়াটা সম্পূর্ণ আপনার ক্লিয়ার হয়নি বডি থেকে, তো আপনার রিকার করতে পারে এটা। তাছাড়া যদি মানে অ্যাডিকুয়েট কোর্স অফ অ্যান্টিবায়োটিক হয়ে গেছে, তারপরে বি আপনি দেখছেন কি মানে এই ব্যাকটেরিয়া বারবার ফিরে আসছে, তো আপনাকে আর কিছু অ্যাডভান্স টেস্টগুলো লাগতে পারে, যে কোথায় ফোকাস আছে, কেন হচ্ছে, কোনো অ্যানাটমিক্যাল কোনো চেঞ্জেস আছে আপনার বডির ভিতরে, না কোনো সিস্টেমিক কজ, কোনো সুগার এসব কিছু আছে যেটা আপনাকে ইনফেকশনটাকে পারসিস্ট করছে। সো আই থিঙ্ক আপনি একজন ইউরোলজিস্টকে দেখা করুন, কিছু অন্য টেস্ট, কিছু সিস্টোস্কোপিগুলো লাগতে পারে আপনার।
1: আমাদের অনেক প্রশ্ন আছে আমাদেরও, যেমন সরাসরি ফোনে কে আছেন। নমস্কার।
3: হ্যালো, নমস্কার দিদি
1: ভাই। নমস্কার।
3: নমস্কার।
1: হুম, বলুন।
0: নমস্কার, নমস্কার।
3: শেখ মোহাম্মদ মহসিন বলছি, আরামবাগ হুগলি থেকে।
1: বলুন।
3: বলছি, বলছি স্যারকে বলছি যে ওই ক্যান্সার ছাড়া অন্য কোন রোগের ব্যাপারে জানা যাবে কি?
1: কোন রোগের কথা? রোগ তো অনেক আছে মানুষের।
3: হ্যাঁ, অন্য কোনো বলতে আমার মানে আমি চলতে পারি না, আমার হাঁটু, হাঁটুর জন্য আমি চলতে পারি না।
0: তো নেক্সট টাইম মনে হচ্ছে কোন আপনি অর্থোপেডিক হাঁটু ডাক্তারকে দেখিয়ে এখানে প্রোগ্রাম নিশ্চয় করবে।
1: শুনতে থাকুন, আজকের যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে মূলত ইউরোলজিক্যাল সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, ইউরোলজিক্যাল ক্যান্সার বা ইউরোলজিক্যাল যে কোনো সমস্যা এবং তার সাথে অ্যাডভান্স

0: টেকনোলজিতে ট্রিটমেন্ট হচ্ছে বা সার্জারি হচ্ছে, অর্থাৎ রোবোটিক ট্রিটমেন্ট, সেটা নিয়ে কথা হচ্ছে আজকে। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর অভয় কুমার, এবং তার থেকে কিন্তু আমরা জেনে নিচ্ছি এরকম বিভিন্ন ধরনের খুঁটিনাটি প্রশ্ন। আমাদের ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন আছে।
1: হ্যাঁ না, আরেকজন বন্ধু প্রশ্ন করেছিলেন, কিন্তু তিনি যে আসলে বলতে চাইছিলেন যে তার সন্তান কিছুটা সমস্যার, মানে বাচ্চাটি, যে ডাক্তারবাবু নমস্কার, আমার একটা ছোট মেয়ে, বয়স 5 বছর, নর্মাল ডেলিভারির সময় মাথায় আঘাত লাগে। বাচ্চাটা 1 মাস হাসপাতালে ভর্তি ছিল, বাড়িতে আসার 3 মাস পরে খিঁচুনি হয়, 6টা ওষুধ খায়, জল ঠিক মতো খেতে পারে না, জলের মাত্রাটা একদম কম, কেননা 3 মাসের শিশুদের তো জল খাওয়াতে হয় না বলে জানেন আর কি। বাচ্চাটি প্রতিবন্ধী। আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাই, পরবর্তীতে কিডনির কোনো সমস্যা হবে না তো? আর খাবার তরল করে খাওয়াতে হয়।
2: দেখুন, একটু আই থিঙ্ক একটু ভালো কোনো পিডিয়াট্রিশিয়ান, ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানকে দেখাতে হবে। অ্যান্ড যে কোয়েশ্চেন আছে কি কিডনি সমস্যা হতে পারে কি, তো দেখুন এরকম বাচ্চার কিডনি সমস্যার হবার চান্স একটু কম্পেয়ার টু নর্মাল পপুলেশন বেশি থাকে। সো নিশ্চয়ই আপনি চেক আপে থাকবে অ্যান্ড বাচ্চাকে, তো এখনই আপনি জাস্ট যে পিডিয়াট্রিশিয়ান দেখছে, যে বাচ্চার ডাক্তার দেখছে, উনি আপনাকে ঠিক গাইড করতে পারবে রিগার্ডিং ভেরিয়াস অ্যাপ। খালি কিডনি নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি অনেক জিনিস আছে, সো আপনাকে উনি আপনাকে ঠিকঠাক গাইড করতে পারবেন।
1: আচ্ছা, এই যে আমরা এতগুলোর কথা বললাম, এই ধরনের যে ইউরোলজিক্যাল যে সমস্ত ক্যান্সারের কথা, সেখানে সার্জারির পাশাপাশি অন্যান্য ট্রিটমেন্টেরও কি প্রয়োজন হয়? মানে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপি, এ ধরনের অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেরকম হয়, এক্ষেত্রেও কি সেটা হয়?
2: রাইট। সো আই মিন প্রত্যেক ক্যান্সার ট্রিটমেন্ট ডিপেন্ড করে স্টেজ উপরে অ্যান্ড বায়োপসি রিপোর্ট যে নেচার উপরে। সো লাইক সাপোজ আমি কিডনি ক্যান্সার কথা বলি, কিডনি ক্যান্সারে যদি আপনি দেখি কি এটা ক্লিয়ার সেল কার্সিনোমা আছে আর একটু অ্যাডভান্স আছে, তো অপারেশন পরে ওনার কোনো ইমিউনোথেরাপি লাগতে পারে। সাপোজ প্রোস্টেট ক্যান্সার আছে, তো ওখানে আপনার হরমোন থেরাপি বলে একটু জিনিস আছে, যেটা হরমোন থেরাপি লাগতে পারে। ব্লাডার ক্যান্সার, যে মূত্রথলি ক্যান্সার আছে, ওখানে কিমোথেরাপি লাগতে পারে, সার্জারি লাগতে পারে, রেডিয়েশন থেরাপিও লাগতে পারে। সো আর ইমিউনোথেরাপি তো আজকাল নতুন কিডনি ক্যান্সারে দেওয়া যায়, ব্লাডার ক্যান্সারে দেওয়া যায়, প্রোস্টেট ক্যান্সারে দেওয়া যায়, তো প্রত্যেক আই মিন ক্ষেত্রেই তো ক্যান্সার আজকালের যুগে অ্যাকচুয়ালি মাল্টি মডেল ট্রিটমেন্ট হয়ে গেছে ম্যাক্সিমাম কেসেসরে, রাইট? আর্লি স্টেজেসে কিছু যদি রোগটা ধরা পড়ে তো কোনো সিঙ্গেল মডালিটি মানে খালি অপারেশন করে ট্রিটমেন্ট করা যেতে পারে। সো ডিপেন্ড অন স্টেজ, যদি অ্যাডভান্স আছে তো নিশ্চয়ই আপনার রেডিয়েশন থেরাপি, কিমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি লাগতে পারে।
0: ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আবারও তারপরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে।
3: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
4: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
0: আচ্ছা, এই যে ধরুন আমরা রোবোটিক সার্জারির কথা এতক্ষণ ধরে বলছিলাম, তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে রোবোটিক সার্জারি, এই রোবোটিক সার্জারি মানে ধরুন ওপেন সার্জারি বা ল্যাপ্রোস্কোপিক্যাল সার্জারি, এই সমস্ত কিছুর তুলনায় রোবোটিক সার্জারিটার সুবিধাগুলো কী কী? মানে আগে তো ওপেন সার্জারি হতো, তারপর ল্যাপ্রোস্কোপি এলো, তারপর এখন রোবোটিক সার্জারি।
2: সুবিধা পেশেন্টকে, সুবিধা ডাক্তার, দুজন সার্জন দুজনকে সুবিধা আছে। সাপোজ আমি একটু কমপ্লেক্স অপারেশন করছি, সাপোজ আমি পিশাব থাইলে ইউরিনারি ব্ল্যাডার ক্যান্সার দেখ অপারেশন করছি, তো এটা অনেক সময় লাগে, 7 ঘন্টা 8 ঘন্টা মতো সময় লাগে এটা। যদি আমি দাঁড়িয়ে অপারেশন করছি তো আমার ফ্যাটিগ হয়ে যাবে, আমি এক মানে কাজ করতে পারবো না। যদি আমি রোবট দিয়ে করছি, আমি আরামসে চেয়ারে বসে কাজ করছি, রাইট, তো আমার কমফর্ট লেভেলটা একটু বেশি থাকবে, আই থিঙ্ক একটু বেটার জব, একটু ভালো কাজ করতে পারবো আমি। সিমিলারলি যদি আমি রোবোটিক সার্জারি করছি, আমি তো আমার ভিজন তো 3D, জিনিসগুলো আমি ভালোভাবে দেখতে পারছি, আমি আমার হাতে খুব ভালো ভালো ইনস্ট্রুমেন্ট আছে, ওটা নিয়ে আমি খুব ভালো ব্লিডিং কন্ট্রোল করতে পারছি, খুব সুন্দরভাবে কাটতে পারছি, খুব সুন্দরভাবে সেলাই করতে পারছি, তো আমার খুব সুবিধা হয়ে গেছে। পেশেন্ট, বিকজ পেশেন্ট বডিরে কোনো মেজর কাটস নেই, খালি ছোটো ছোটো কি হোলস আছে, পেশেন্ট খুব বেশি কোনো ব্লিডিং নেই, তার সাথে কোনো কোল্যাটারাল ড্যামেজ নেই, মানে আশেপাশে অর্গানগুলোকে আমি কিছু মানে টাচ করছি।

0: কিছুই না, খুব বেশি পেন নেই, ব্লিডিং নেই, বডি ভিতরে কাটস নেই। পেশেন্ট হসপিটাল থেকে 3-4 দিন ভিতরে বাড়ি চলে যাচ্ছে, পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি ফেরে, নিজে কাজেও আবার জয়েন করতে পারছে। সো দের আর সো মেনি অ্যাডভান্টেজেস ফর দ্য পেশেন্ট। সিমিলারলি আমার জন্য, আমি যদি একটু ক্যান্সার ট্রিটমেন্ট করতে চাই, আমার কি দরকার, আমার একটু প্রিসিশন দরকার, মানে আমি সম্পূর্ণ টিউমারটাকে, ক্যান্সারটাকে নির্মূল করতে পারি উইদাউট ড্যামেজিং দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। তো এই প্রিসিশনটা আমি পাচ্ছি এই ইনস্ট্রুমেন্ট নিয়ে, রোবটিক নিয়ে।
1: আচ্ছা, এই যে ধরুন রোবোটিক সার্জারির কথা হচ্ছে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে রোবোটিক সার্জারি কি সব পেশেন্টদের জন্যই প্রযোজ্য, সব যে কোনো পেশেন্টের জন্যই রোবোটিক সার্জারি হতে পারে, নাকি স্পেসিফিক পেশেন্ট বা স্পেসিফিক কোনো ক্ষেত্রেই রোবোটিক সার্জারিটা হতে পারে?
0: দেখুন, যদি সার্জারি ডিসাইড হয়ে গেছে তো ডিপেন্ডিং অন কমপ্লেক্সিটি অফ দ্য সার্জারি আমরা রোবোটিক সার্জারি অ্যাডভাইস করি। প্রত্যেক কেসে রোবোটিক সার্জারি অ্যাডভাইস করি না আমরা, রাইট? লং কমপ্লেক্স সার্জারির ইউটিলিটিটা খুব বেশি, কিন্তু যদি সিম্পল সার্জারি আছে, সাপোজ আমি কিডনি কোনো সিম্পল সার্জারি করছি, তাহলে রোবট দরকার নেই। ল্যাপ্রোস্কোপ সার্জারিতে আমরা ইকুয়ালি ভালো রেজাল্ট করতে পারি। সো বেসিক্যালি মোর দ্য কমপ্লেক্স সার্জারি, মোর দ্য ইউটিলিটি অর অ্যাডভান্টেজ অফ রোবোটিক সার্জারি।
1: নর্মাল সার্জারি থেকে রোবোটিক সার্জারির কি খরচাটা অনেক বেশি?
0: দেখুন, টেকনোলজি আছে তো একটু কস্ট তো লাগবেই, রাইট? সো বাট ইফ ইউ সি দ্য ওভারঅল কস্ট, ওভারঅল কস্ট মানে যদি আমি বলি কি, সাপোজ আমি একটা সার্জারি, কনভেনশনাল সার্জারি করছি, অ্যান্ড পেশেন্ট 5-6 দিন হসপিটাল থাকছে, তার যে মেডিসিন কস্ট, বেড ভাড়া এইসব লাগছে। আর যদি আমি রোবোটিক সার্জারি করি, পেশেন্ট একদিন এক দুদিন বাড়ি চলে যায়, তার বেড ভাড়া, মেডিসিন কস্ট, তাছাড়া যে বডি উপরে কাটগুলো আছে, তার জন্য পেশেন্ট যে বাড়িতে বসে আছে, যে লস অফ ওয়েজেস আছে, মানে যতদিন কাজে ফেরতে পারছে না, যে লস আছে, ওটা যদি আমি কম্পেয়ার করি রোবোটিক সার্জারি নিয়ে, তো যে ইনিশিয়ালি রোবোটিক সার্জারি নিয়ে যেটা এক্সট্রা লাগছে টাকাটা, আপনি দেখবে ওভারঅল এক সমান কি, মোর ইকোনমিক্যাল, মানে রোবোটিক সার্জারি মোর চিপার দেন দ্য কনভেনশনাল সার্জারি।
1: ছোট্ট বিজ্ঞাপন বিরতি আরও একটা রয়েছে এই অনুষ্ঠানে, ফিরছি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে।
2: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
3: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
2: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
0: বসে
1: ঠিক, আর 4 মিনিট হাতে সময় রয়েছে, অনেক প্রশ্ন থেকে গেল, আমি জানি না কতটা কভার করা যাচ্ছে, কতটা কভার করতে পারবো। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর অভয় কুমার, তার থেকে আমরা ইউরোলজিক্যাল সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। আচ্ছা, যে এতক্ষণ আমরা অপারেশনের কথা বলছিলাম, রোবোটিক, ল্যাপ্রোস্কোপিক বা ওপেন সার্জারির কথা, ওটি হয়ে গেল, সুস্থ হয়ে গেলাম, বাড়ি চলে গেলাম, তারপরে ফলো আপটা কতটা জরুরি? কারণ অনেকেই ভাবে যে সুস্থ হয়ে গেলাম, আর আবার গিয়ে কী হবে, এটা কতটা জরুরি?
0: ফলো আপ ইজ ভেরি এসেন্সিয়াল, খুব মানে খুবই জরুরি। যেমন আমি স্টোন কথা বলছিলাম, স্টোন ক্লিয়ার হয়ে গেছে, তারপরে কাজটা শেষ হয়নি, তারপরে মানে দেখতে হবে যে কি করে স্টোনটা আবার ফেরে না আসে, ওটা আমাকে ব্যবস্থা করতে হবে। অপারেশন পরে, অপারেশন হয়ে গেছে, হিলিং প্রসেসটা ওভার হয়ে গেছে, আমি কাজে ফিরে গেছি, তারপরে ফলো আপরে পেশেন্টকে থাকতেই হয়। তো প্রত্যেক মানে পেশেন্টকে আমরা ইউজুয়ালি অপারেশন পরে 7 দিন পরে ডাকি, তারপরে 1 মাস পরে ডাকি, তারপরে 3 মাস পরে ডাকি, টু নো দে বি অপারেশনের কোনো লং টার্ম লেট কোনো কমপ্লিকেশন তো হচ্ছে না।
4: কত বছর বাদে গিয়ে নিশ্চিন্ত হতে পারে পেশেন্ট?
0: দেখুন, এটা ডিপেন্ড করে নেচার অফ সার্জারি উপরে, নেচার অফ মানে প্যাথোলজি উপরে। সাপোজ আমি দেখছি যে কিডনি ক্যান্সার আমি অপারেশন করেছি, পার্সিয়াল নেফ্রন করছি, তো ইউজুয়ালি 1 মাস পরে ডাকলাম, 3 মাস পরে আবার ডাকলাম, তারপরে ইয়ারলি ডাকলাম। তো মোটামুটি আমি বলি কি, যদি যত দিন পাস হচ্ছে, চান্স অফ দ্য কমপ্লিকেশনস, চান্স অফ দ্য ডিজিজ কামিং ব্যাক, মানে রোগটা আবার ফিরে আসে, ওটা চান্সটা একটু কমে কমে যায়। সো ইউজুয়ালি আমরা বলি কি, 5 ইয়ার্স পরে আপনার বর্ষে একবার চলে আসবে, জাস্ট ফর রেগুলার হেলথ চেকআপ, রেগুলার চেকআপ থাকবে, দ্যাটস ইট, মানে রোগটা ফিরে আসার চান্স একটু কমে গেছে, কিন্তু কোনোদিন জিরো হবে না, রাইট? সো চেকআপ আমরা বলি ইউজুয়ালি আপনার লাইফ লংই থাকতে হবে, লাইফ লংই ফলো আপ থাকতে হবে, বাট ইন্টেন্সিটি অফ ফলো আপ ওটা একটা একটু কমে যাবে। লাইক আমি এখন আপনাকে 3 মাস ডাকছি, পরে আপনাকে নেক্সট ইয়ার 6 মাসে ডাকবো, তারপরে আপনাকে ইয়ারলি ওয়ান্স ডাকবো, ওকে,
4: এটা কি হতে পারে যে আজ যেখানে হচ্ছে কিছুদিন বাদে সম্পূর্ণ অন্য জায়গায়

0: He added that the people of the country stand with Prime Minister Narendra Modi. President Draupadi Murmu today said India and North Macedonia have agreed to enhance trade and investment while expanding cooperation in key sectors. President Murmu was addressing the media in Skopje after holding talks with her North Macedonian counterpart Gordana Sihanouska-Davkova. Later, addressing the Assembly of North Macedonia, President Murmu conveyed the goodwill of 1.4 billion Indians. She described North Macedonia as an important partner in building a stable, multipolar and prosperous global future. After concluding her visit to North Macedonia, she will travel to Romania. Hockey India has announced the 20-member squad for the upcoming FIH Men's World Cup in Belgium and the Netherlands to be held from the 15th of next month. Ace defender and drag flicker Harmanpreet Singh will lead the Indian side. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
2: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয় যে কথায় মন ভোলে না মন ভেঙে যায় যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের সহজ নয় কিন্তু সত্যি সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর FM গোল্ড প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন কলকাতা 700001 ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ
3: শুনছেন dunia.com 100.1 FM Gold এ dunia.com
4: dunia.com 100.1 FM Gold কলকাতায় আপনাদের সঙ্গে স্টুডিওতে আছি মৌসুমী আর সুস্মিতা আর আজকে dunia.com জুড়ে কি আছে সেটা অলরেডি যারা ফেসবুক পেজ আমাদের ফলো করেন তারা দেখেই নিয়েছেন আর যারা এখনও দেখেননি তাদের জন্য জানিয়ে রাখি আজকের dunia.com এর বিষয় বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম বুঝতেই পারছেন কোন জায়গা থেকে ফুটবলের স্টেডিয়ামের কথা মাথায় এসেছে সম্প্রতি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলাম তাই নিয়ে তো আর মানে মাথামাতির শেষ নেই বিভিন্ন দলকে সাপোর্ট করা হইচই রাজ্যকে খেলা দেখা কিন্তু সে খেলা কোথায় হচ্ছে সেটা একটা ব্যাপার এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু পছন্দের এবং অনেকের ক্ষেত্রে বলা হয় যে ওই কোথাও একটা কুসংস্কার কাজ করে অমুক স্টেডিয়ামে খেললে কিন্তু আহা আমার দল জিতত কাজে স্টেডিয়ামও কিন্তু এক্ষেত্রে একটা ম্যাটার করে তাই dunia.com এর আজকের বিষয় রাখতেই হয়েছে বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম আসবো সে সমস্ত কথায় তবে তার আগে শুনতেই হবে কিছু গান

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

বিশ্বজুড়ে ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা থাকায় আরও উন্নত আর বড় স্টেডিয়ামের প্রয়োজনীয়তা সব সময়ই কিছু আইকনিক অবকাঠামোর জন্ম দিয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা বিশ্বের সেরা স্টেডিয়ামে পরিণত হয়েছে। এই সুন্দর স্টেডিয়ামগুলো কোথায় তা নিশ্চয়ই আপনাদের জানা, যদি জানা নাও থাকে তাহলেও আমাদের আজকের আলোচনায় দুনিয়া ডট কমে সে কথা কিন্তু উঠেই আসবে। প্রথমেই বলি সকার সিটি দক্ষিণ আফ্রিকা। 1989 সালে চালু হওয়া ফার্স্ট ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, যা সকার সিটি নামে পরিচিত, 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের আগে 2009 সালের সংস্কার করা হয়েছিল। যদিও এটা দক্ষিণ আফ্রিকার ক্লাব দল কাইজার চিফসের হোম গ্রাউন্ড, স্টেডিয়ামটা 2010 বিশ্বকাপের ফাইনালের মতো জমকালো আয়োজন করার জন্য বিশেষভাবে স্মরণীয়। এছাড়াও এটা টুর্নামেন্টের উদ্বোধনী খেলা, সেরা গোল আয়োজন করার জন্য কিন্তু পরিচিত, যেখানে সিফিওয়ে শাবালালার জোরালো শটে মেক্সিকোর জালে বল জড়িয়েছিলেন। ভুভুজেলার অবিরাম শব্দ উপেক্ষা করা কঠিন হতে পারে, কিন্তু এটা একটা সত্যি চমৎকার ফুটবল স্টেডিয়ামের আকর্ষণকে বিন্দুমাত্র কমায় না। আমাদের কাছে কিন্তু এই স্টেডিয়ামের একটা আলাদাই চাহিদা রয়েছে।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com
1: মোহন বাগান ইস্ট বেঙ্গলে।

भाई आता हाथी ये खुशो खुशी चड़ा जोरी कोरी मोहन बागान ईस्ट बेंगले खेला हुए थे আমরা দড়ি দলা দলি কেউ বাঙাল কেউ ঘটি বলি মুখের হাসি প্রাণীর কথা দিয়েছি সব জলাঞ্জলি।

0: বেঙ্গলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: সত্যি মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে আমাদের বাঙালিদের কিন্তু মানে উন্মাদনার শেষ নেই। তবে খুব সদ্য আমরা কিন্তু ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা জাস্ট শেষ হয়েছে, ফাইনাল রাউন্ড হয়ে গিয়েছে, অনেকেই রাত জেগে দেখেছি, পরের দিন সেটা নিয়ে আলোচনা করেছি, শুধু পরের দিন কেন এখনও পর্যন্ত অনেকেই আলোচনা করছি। তাই ফুটবল স্টেডিয়াম নিয়েই আজকে দুনিয়া ডট কমের বিষয়টাও কিন্তু আমাদের রাখা। মারাকানা স্টেডিয়াম ফুটবলের তীর্থভূমি বলা হয় একে। আর আর সেই যে স্টেডিয়াম, মানে ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন যেন একটু বেড়ে যায় এই সমস্ত স্টেডিয়ামগুলোর নাম শুনলে। এটা শুধু খেলার মাঠ তা তো নয়, এটা একটা আবেগ, ইতিহাস, গৌরব এবং কিংবদন্তির এক জীবন্ত সাক্ষী। আজকের এই সময় দাঁড়িয়ে তাই ব্রাজিলের রিও ডি জেনেরিওর বিশ্ববিখ্যাত মারাকানা স্টেডিয়াম থেকে এই মুহূর্তে একটু ঘুরে আসার পালা। কথায় কথায় 1950 সালে ফুটবল বিশ্বকাপের সামনে রেখে বিশ্বকাপকে নির্মিত হয়েছিল এই স্টেডিয়ামটা। আর এর সরকারি নাম যেটা, সেটা কিন্তু বেশ খটোমটো, সেটা হচ্ছে ইস্তাদিও জার্নালিস্তা মারিও ফিলহো। তবে সারা বিশ্বে এটা কিন্তু মারাকানা নামেই বেশি পরিচিত। উদ্বোধনের সময় এটা কিন্তু ছিল বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে একটা, আর এক সময় এখানে প্রায় 2 লক্ষ দর্শক একসঙ্গে খেলা দেখেছিল, যা আজও ফুটবলের ইতিহাসের অন্যতম বড় দর্শক সমাগম হিসেবে স্মরণীয়। আর মারাকানার সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের এক বেদনাময় অধ্যায়। 1950 সালে বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ব্রাজিল উরুগুয়ের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল, আর সেই ম্যাচের নাম ইতিহাসে অমর হয়ে আছে মারাকানাজো নামে। আর ব্রাজিলের ফুটবল ইতিহাসে এটা কিন্তু আর একটা আবেগঘন স্মৃতি বলা যায়। এইরকমই মানে মারাকানায় দাঁড়ালে, এই স্টেডিয়ামে দাঁড়ালে যেন প্রত্যেকটা গ্যালারি, প্রতিটা আসন ফুটবলের অসংখ্য গল্প বলছে, যেখানে দর্শকের উচ্ছ্বাস, জাতীয় সঙ্গীতের সুর আর গোলের আনন্দ মিলেমিশে তৈরি করে এক অনন্য পরিবেশ, যা প্রতিটা ফুটবল প্রেমীর কাছে কিন্তু একটা স্বপ্ন। বর্তমানে আধুনিক সংস্কারের পর মারাকানার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 73,000, আর এটা ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমেন্সের অন্যতম একটা হোম গ্রাউন্ডও বলা যায়। বছরের পর বছর ধরে এখানে খেলে এসেছেন পেলে, জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনো এবং নেইমার, লিওনেল মেসি, আরও বহু বিশ্বসেরা ফুটবলাররা। অতএব বুঝতেই পাচ্ছেন এই যে স্টেডিয়ামটার কথা আপনাদেরকে বলছি, মারাকানা, সেটা ফুটবল প্রেমীদের কাছে কতটা আবেগ ঘন জায়গা তৈরি করে।

होए जाए दुफाला।

খেলা মানি, বিশেষ করে ফুটবল মানি এই উন্মাদনা যেটা সম্প্রতি বিশ্বকাপ আবারও নতুন করে আমাদের দেখিয়ে দিয়ে গেছে। অন্তত নতুন প্রজন্ম যারা নতুন নতুন বিশ্বকাপ দেখছে তারা একেবারে ছোটরা অবধি মেতে উঠেছিল এই খেলায়। এই জন্যই এই যে ফুটবল স্টেডিয়ামগুলো সেগুলো আমাদের কাছে এতটাই সেই সব খেলার সেরার মতো সেরা স্টেডিয়াম বলে মনে হয়। এবার আসি সান সিরো স্টেডিয়ামে, যেটা ইতালিতে সান সিরো নামে পরিচিত। এটা একটা বহুমুখী স্টেডিয়াম। এই ফুটবলের দুই মহারথী এবং চিরপ্রতিদ্বন্দ্বী

এসি মিলান আর ইন্টারন্যাশনালের হোম গ্রাউন্ড এটা। এটা দেশের সবচেয়ে বিখ্যাত আর বৃহত্তম একটা মাঠ। ফুটবলের সর্বশ্রেষ্ঠ কিছু খেলোয়াড়ের পা পড়েছে এই মাঠে, এবং ইউরোপিয়ান কাপ আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের কারণে সানসিরো বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় এবং সম্মানিত স্টেডিয়াম। এটা 80,018 জন দর্শক ধারণ করতে পারে, এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রত্যেক দর্শক, তিনি যেখানেই বসুন না কেন, সর্বোচ্চ দৃশ্যমানতা তার যেন থাকে। তাহলেই বুঝুন কত সায়েন্টিফিক্যালি এরকম একটা বিখ্যাত স্টেডিয়াম তৈরি করা হয়েছে। বললে আরও অনেক কথা বলা যায়, তবে যত এত আনন্দ, এত খেলার আলোচনা, কাজেই মন তো আমাদের মেতে ওঠেই না। আর যাই হোক, এই খেলা আমাদের মন মাতিয়ে দেয়, তেমন একটা মন মাতানো গান শুনে নিই।

শুনছেন আপনি দুনিয়া ডট কম, আর দুনিয়া ডট কমে আজকে বিভিন্ন স্টেডিয়ামের কথা বলছি, মানে ফুটবল খেলার স্টেডিয়াম অফকোর্স। আর দেখো, এইবারে যে স্টেডিয়ামের কথা বলবো সেটা কিন্তু ইংল্যান্ডের এমন এক ফুটবল স্টেডিয়াম যা শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং কোটি কোটি ফুটবল প্রেমীর আবেগের আরেক নাম। আজকের এই সময় দাঁড়িয়ে বিশ্বের অন্যতম ঐতিহাসিক ফুটবল ভেন্যু অ্যানফিল্ড স্টেডিয়াম সম্পর্কে আপনাদেরকে বলবো। ইংল্যান্ডের লিভারপুল শহরে অবস্থিত এই স্টেডিয়ামটার উদ্বোধন হয়েছিল 1884 সালে। দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামটা ফুটবল প্রেমীদের জন্য কিন্তু একটা আবেগ। শুরুতে এখানে খেলতো এভারটন ফুটবল ক্লাব, কিন্তু 1892 সালে লিভারপুল এফসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অ্যানফিল্ড হয়ে উঠেছিল লিভারপুলের ঘরের মাঠ। এরপর থেকে এক শতাব্দীরও বেশি সময় ধরে মাঠে লেখা হয়েছে অসংখ্য সাফল্যের গল্প। বর্তমানে অবশ্য অ্যানফিল্ডের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 61,000। আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ হলেও এই স্টেডিয়ামে আজও ধরে রেখেছে তার ঐতিহ্য ও আবেগ। এখনকার বিখ্যাত কপ স্ট্যান্ড বিশ্বের অন্যতম প্রাণবন্ত দর্শক গ্যালারি হিসেবে কিন্তু পরিচিত। আর ম্যাচের শুরুতে হাজার হাজার

সমর্থক যখন একসঙ্গে গেয়ে ওঠেন যে ইউ উইল নেভার ওয়াক অ্যালন, তখন গোটা স্টেডিয়াম যেন আবেগে ভেসে যায়। এই গান শুধু লিভারপুল ক্লাবের সঙ্গীত নয়, এটা ঐক্য, আশা এবং কখনো হার না মানার একটা প্রতীক। স্টেডিয়ামের প্রবেশ পথে কিন্তু রয়েছে বিখ্যাত স্যাংক্লি গেটস, যেখানে লেখা আছে ইউ উইল নেভার ওয়াক অ্যালন, যেটার কথা এক্ষুনি আপনাদেরকে বলছিলাম। এছাড়াও এখানে কিন্তু রয়েছে হিলসবার্গ মেমোরিয়াল, যা 1989 সালের হিলসবোরো দুর্ঘটনায় প্রাণ হারানো 97 জন লিভারপুল সমর্থকের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে। একটি স্টেডিয়াম তখনই কিংবদন্তি হয়ে ওঠে যখন সেখানে শুধু ম্যাচ নয়, ইতিহাসও জন্ম নেয়। অ্যানফিল্ড ঠিক তেমনই এক মাঠ, যেখানে প্রতিটা গোল, প্রতিটা করতালি আর প্রতিটা কণ্ঠে ধ্বনিত হয় উই উইল নেভার ওয়াক অ্যালন। ফুটবলের এই পবিত্র ঠিকানা আগামী দিনেও নতুন নতুন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, জানি এটা কিন্তু সত্যি।

নানান জায়গায় নানান বছর ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়, এটা আমরা জানি। আর সেই জন্যই পৃথিবী জোড়া এই সমস্ত বিখ্যাত ফুটবল স্টেডিয়ামগুলোর কথাই উঠে আসে। এবারে বলি সান্তিয়াগো বার্নাব্যুর স্টেডিয়ামের কথা, যেটা স্পেন। স্পেনে সান্তিয়াগো বার্নাব্যু ইউরোপের একটা অন্যতম সফল একটা ক্লাবের হোম গ্রাউন্ড। 9টা ইউরোপিয়ান শিরোপা জয়ের সুবাদে বিশ্ব ফুটবলের একেবারে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদের অবস্থান সুনিশ্চিত, এবং এমন একটা ক্লাবের খেলার জন্য এর চেয়ে উপযুক্ত ভেনিউ আর হতেই পারে না। মূলত 1947 সালে উদ্বোধন হওয়া সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামটি গ্যালাকটিকোদের উচ্চাকাঙ্ক্ষার সাথে তাল মেলাতে এরপর দুবার 1982 এবং 2001 সালে সংস্কার করা হয়েছে। বছরের পর বছর ধরে এই স্টেডিয়ামটা বিশ্বের অনেক সেরা খেলোয়াড়ের আবাস স্থল হয়েছে, যেখানে ফেরিং পুস্কস, জিনেদিন জিদান, রোনালদো এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতন তারকারা এই বিখ্যাত মাঠে নিজেদের নৈপুণ্য দেখিয়েছেন। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেল এই মৌসুমের একেবারে শুরুতে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদকে ফুটবলের একটা বিশেষ শক্তির জায়গায় প্রতিষ্ঠা করেছেন। যদিও ক্যাম্প নিউয়ের ধারণ ক্ষমতার কারণে এটা কিছুটা আড়ালে পড়ে যায়, ফুটবল ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে সান্তিয়াগো বার্নাব্যু সবসময় প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হয়েছে চিরকাল, এবং এর মর্যাদার কারণে আগামী বছরগুলোতেও নিশ্চয়ই এমনটাই হবে বলে আশা করাই যায়।

আমি জানি ফুটবল, ক্রিকেট আরও কত এরকম খেলা আছে যা আমাদের সবার প্রিয়, রাতের পর রাত জেগে আমরা সেই সমস্ত খেলা উপভোগও করি। বিশ্বের প্রতিটা ফুটবল স্টেডিয়ামে নিজস্ব একটা গৌরব আছে, গল্প আছে, কোথাও ইতিহাসের গৌরব, কোথাও আবেগের জোয়ার, আবার কোথাও জন্ম নিয়েছে ফুটবলের অবিস্মরণীয় কিছু মুহূর্ত, যেমন মারাকানা, অ্যানফিল্ড এবং আরও এরকম অনেক। আমরা স্টেডিয়ামের কথা বললাম, এই মুহূর্তে প্রতিটা স্টেডিয়ামে কিন্তু শুধু একটা খেলার মাঠ নয়, বরং লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আর অবশ্যই স্বপ্ন উচ্ছ্বাসের প্রতীক। ফুটবলের ভাষা একটাই, ঐক্য, আবেগ এবং অনুপ্রেরণা, আর সেই ভাষাকেই প্রজন্মের পর প্রজন্ম ধরেই বাঁচিয়ে রেখেছে এই সমস্ত স্টেডিয়ামগুলো। নতুন নতুন ম্যাচ হবে, নতুন নায়ক জন্ম নেবে, কিন্তু স্টেডিয়ামগুলোর ইতিহাস গৌরব চিরকালই ফুটবল প্রেমীদের কাছে অমলিন হয়ে থাকবে। তাই আজ এখানে শেষ করছি, ফুটবল প্রেমী যারা আমরা বা যারা নয়, প্রত্যেকের জন্যই আজকের শুভরাত্রি। মৌসুমী সুস্মিতা ছিলাম দুনিয়া ডট কম নিয়ে, যেতে যেতে গান রূপঙ্কর বাগচি, উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শিল্পী আশা ভোসলে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12:58:55 শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। এবারে পরবর্তী শিল্পী মান্না দে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:19। শুনছেন DTH বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। আধুনিক গানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

স্টুডিও ঘড়ি কাটা বলছে সময় 1:37 হয়ে 6 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথমে শুনবেন 1963 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি দেয়া নেয়া। এই ছায়াছবি থেকে প্রথম কয়েকটি গান শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনছেন দেয়ানেয়া ছায়াছবির গান। পরবর্তীতে দুটি গান শুনবেন, প্রথমটি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পরেরটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্টুডিও ঘড়ি কাটা গুটি গুটি পায়ে জানান দিচ্ছে সময়টা রাত 2:33 আর শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন ছায়াছবি চাওয়া পাওয়া থেকে প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এখন শুনবেন 1958 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি লুকোচুরি। এই ছায়াছবি থেকে প্রথম গানটি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনছেন লুকোচুরি ছায়াছবির গান। পরবর্তীতে পরপর দুটি গান শুনবেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ ছায়াছবি সাগরিকা, এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে থাকছে বাউল গীতি, পরিবেশনায় পরীক্ষিত বালা।

এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন ভক্তিগীতির অনুষ্ঠানে শ্যামা সঙ্গীত, পরিবেশনায় কুমার শানু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছ অনুষ্ঠান। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:55 আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে মিয়াকে তৈরি রাগে খেয়াল, শিল্পী তরুণ কুমার দাশ।

107 FM Rainbow Project Arunge. এতক্ষণ প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকি টোডির আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন তরুণ কুমার দাস। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে পরমেশ্বরীর আগে সেতার শুনবেন শিল্পী সৌম্য আঢ্য।

0: 107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলেন পরমেশ্বরীর আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সৌম আড্ড। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 5টা বেজে গেছে, সুতরাং 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

আকাশতলে ডলে ডলে মেঘ ছেকে ডেকে যায়। হ্যাঁ, মেঘ কিন্তু ডেকেছে, অন্তত আবহাওয়া সেরকমই বলেছে। কারণ রাত্রিরে কিন্তু বেশ কিছু না, আমাদের এখানে বা কাছাকাছি হয়তো আবহাওয়া যথেষ্টই ভালো ছিল, কিন্তু উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু বেশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল। সুতরাং সেখানকার ওয়েদার এখন কেমন সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু একেবারেই যে মেঘ ডাকেনি তা কিন্তু নয়। সুতরাং ডাকার যে সম্ভাবনা সেটাও ছিল, আকাশতলে দলে দলে মেঘ ডেকেছে এবং বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, হয়েওছে কিছু ক্ষেত্রে কোথাও কোথাও। কিন্তু আমাদের এখানেও মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আকাশও ডাকছে। সুতরাং একেবারেই এই সম্পূর্ণ ভোরের যাত্রায় এই যে আকাশের পথ, আকাশের অবস্থা, সেটা কিন্তু আমাদের গানেই থাকছে। আর সেই কারণেই তোমরা টিউন করেছো 107 FM রেইনবো। আর সেই আকাশের অবস্থা, আকাশের সেগুলো নিয়েই আমরা কিন্তু ভাবছি, আকাশের সেই সময়, সেই বৃষ্টি, সেই আকাশের ডাক আর পাগলা হাওয়ার কথা।

আজও যখন বর্ষা পড়ে, তখন বর্ষার মাদকতা নিয়ে বাংলার এবং বাঙালির একটা আবেগ সম্ভবত চিরদিনের রয়ে গেছে। সুতরাং সে পরিবেশের গুণেই হোক আর পরিবেশের কারণে নাই বা হোক, বর্ষা যেখানে আছে সেখানে মনটা কেমন যেন একটু কবি কবি হয়ে ওঠে। স্বভাবতই আমাদের মনের মধ্যেও কখনো দুকলি গান ভেসে ওঠে, গান এসে যায়। আবার কখনো বা আমাদের হাতে কালি কলম পেন্সিল নিয়ে বসলে দুলাইন এসেও যায়। হ্যাঁ, আসলে আমাদের এই বর্ষার মাদকতা আমাদের একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায়, যেখানে পরিবেশের গুণে আমরা অনেক কিছুই হয়ে যাই। কিন্তু সেই রকমই যে মানুষটা এই বর্ষাকে নিয়ে লেখার সাধ্য না থাকলেও মনটাকে একদম যখন পাল্টে দেয় এই বর্ষা, সেটা আমরা বর্ষা ঋতু বর্ষা এলেই বুঝতে পারি। কখনো সেটা ঝিরিঝিরি বৃষ্টি হোক, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হোক, এই বৃষ্টি আমাদের মনটাকে কেমন যেন একটা ভেতরে ভেতরে রোম্যান্টিক করে তোলে। যদিও কখনো কখনো আমরা রোম্যান্টিকতা বিরোধী হয়েও কখনো কখনো আমাদের মনের মধ্যে সেই রোম্যান্টিক ভাবটা কখন যেন জেগে ওঠে, সেটা আমরা কোথায় বুঝতেও পারি না। আর স্বভাবতই এই রকম বৃষ্টি হলে যার গান কথা বারবারই আমাদের টেনে নিয়ে আসে, তার নাম রবীন্দ্রনাথ। স্বভাবতই তার লেখা তার গান আমাদেরকে নিয়ে ভাবাবে, এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তাই এই মেঘ মাখা বৃষ্টি ঝরানো আকাশের দিকে যখন আমরা তাকিয়ে থাকি, তখন অদ্ভুতভাবে সেই কথাই মনে হয়, মেঘের কোলে কত কিছুই তো ঘটে। সব কিছু কি আর ভাষায় ব্যাখ্যা করা যায় না, কিছু কিছু সুরের মধ্যেও রাখতে হয়। তাই আমরা মেঘের কোলে ভেসে যাই সুরের সাগরে।